পুরুষদের মতো বেশভূষা করতেন, ধুতি পরতেন, উত্তরীয় ব্যবহার করতেন, মাথায় ব্রাহ্মণ পণ্ডিতদের মতো তার সবসময় মুড়নো মানে ন্যাড়া মাথা থাকতেন, এবং তার শিখা অর্থাৎ টিকি তা তিনি ব্যবহার করতেন। সুতরাং এই সমস্ত কিছু দিয়ে তিনি যেটা প্রমাণ করেছিলেন, সমাজের বিধিনিষেধ নয়, তার বিধি তার জীবনের বিধি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অর্ঘ্য সেনের কণ্ঠে এই অতুল প্রসাদী সঙ্গীতটি। আজই অতুল প্রসাদ সেনের অনেকগুলো গান শুনিয়েছি, আজকে তাঁর গানই সাজিয়েছি আমাদের চিরন্তনী। যাই হোক, সময় এগোচ্ছে। এই যে বলছিলাম, এত বিদ্যা অর্জন করেছেন, কিন্তু রূপমঞ্জরের কোনো অহংকার ছিল না, বরং নারীর স্নেহকোমল অন্তরটি সুস্পষ্ট হয়ে উঠেছে তার নানান রকম জনহিতকর কাজের মধ্যে দিয়ে। তিনি মানুষের সেবার জন্য চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলেন। স্বরগ্রামে নিজের সাহিত্যগুরু গোকুলানন্দ তর্কালঙ্কারের কাছে আবারও গেলেন এবং তার কাছে দীর্ঘদিন থেকে তিনি চিকিৎসা শাস্ত্রে শিক্ষা নিলেন আর শুরু করলেন গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা। তাতে তিনি প্রভূত খ্যাতি অর্জন করলেন। একেবারে গল্পের শুরুতেই একটা দৃশ্য দিয়ে আমরা তার চিকিৎসাবিদ্যায় যে পারদর্শিতা

চিকিৎসা শাস্ত্র ছাড়া ব্যাকরণ, সাহিত্য, চরক প্রভৃতি নানান বিষয়ে শিক্ষা দিতেন। দূর দূর থেকে বহু ছাত্ররা আসত তার কাছে। এইভাবেই তিনি সমাজকে, সমাজের বিধিনিষেধকে অতিক্রম করে সমাজের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং এভাবেই তিনি নানান রকম জনহিতকর কাজ করে যান। সমাজের লালন পালনে নিজের জীবন, শিক্ষা, পারদর্শিতা সব কিছুকে তিনি প্রয়োগ করলেন। এই মানুষটি রূপমঞ্জরী বা হটু বিদ্যালঙ্কার, তার মতো এরকম সংস্কারহীন মহীয়সী বিদুষী নারী, ভাবুন তো, আজকের এই সমাজে, আজকের এই অবস্থায়, আজকের এই সময়ে আমরা যেভাবে জীবনকে দেখি, ব্যক্তিগত সুখ আকাঙ্ক্ষা ইত্যাদিকে বড় করে দেখি, যেখানে আমাদের জীবনের একটা বড় বলা হয় ভাইরাস হচ্ছে ইগো, এই নিয়ে কত রকম কষ্টে ভুগি, কষ্ট দিই, আর সেখানে দাঁড়িয়ে ওই সময়ে একজন মহিলা, তিনি এবং তার বাবা সমাজের একটি রীতিও মানেননি, কিন্তু সমাজকে অগ্রাহ্য করেননি। যা কিছু জেনেছেন, যা কিছু শিখেছেন, সমস্ত কিছু সমাজ কল্যাণে তারা দান করেছেন। এই তো মহৎ জীবন। প্রায় 100 বছর বয়সে বাংলার 1282 সালের 15ই পৌষ তার মৃত্যু হয়। 100 বছর ধরে একজন মহিলা, তিনি কিন্তু সামাজিক রীতিনীতির শিকার না হয়ে সমাজকে দিয়ে গিয়েছেন, দান করেছেন তার শিক্ষা, তার পারদর্শিতা। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে 9903653992 এই নম্বরে। কেমন? আর আজ আমরা যে হটু বিদ্যালঙ্কার বা রূপমঞ্জরীর কথা জানলাম, তাকে নিয়ে শুরুতেই বলেছি যে যদি আপনাদের জানার ইচ্ছে থাকে অনেক ডিটেলসে, অসাধারণ অসাধারণ একটি গল্পের বই রূপমঞ্জরী। শুধু গল্পের বই বলে অবশ্য ঠিক বলা হয় না, গবেষণা ধর্মী উপন্যাস নারায়ণ সান্যালের রূপমঞ্জরী আরও একবার পড়বেন, অসামান্য গল্প। যাই হোক, এই অসাধারণ রমণীর জীবন নিয়ে আজকের চিরন্তনী আমরা বললাম। এবার একটু আপনাদের কথায়, আপনাদের মতামতে চলে যাব। না, সময় যা বলছে আজকে আর কিন্তু গান শোনানো সম্ভব হচ্ছে না। ঠিক আছে, আমরা একদম শুরু করে দিই। কে কে চলে এসেছেন? সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকে হটু বিদ্যালঙ্কার রূপমঞ্জরীর কথা জানলাম, ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, সুপ্রভাত, ধন্যবাদ। এরপর লিখছেন, সুপ্রভাত দিদিভাই, শুরুর আগে থেকে শুনছি রূপমঞ্জরীর গল্প। গানের গল্পে এক অনবদ্য চিত্র ফুটে উঠেছে, অনুভবে হটু তর্কালঙ্কারের ছবিটিও মনের মধ্যে ভেসে উঠেছে। চমৎকার গানগুলি খুব ভালো লাগছে, ভালোবাসা নিয়েও। মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন, আপনাকেও জানাই সুপ্রভাত, ধন্যবাদ। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখেছেন, সুপ্রভাত ইন্দ্রাণী ম্যাডাম, অনেক অজানা তথ্য সমৃদ্ধ ইতিহাস জানতে পারি আপনাদের, আমাদের প্রিয় অনুষ্ঠান সঙ্গে গান, ধন্যবাদ চিরন্তনী, সবাইকে শুভ সকাল। আপনাকেও ধন্যবাদ, শুভ সকাল।
শুনছি রূপমঞ্জুরির গল্প শুনে কেবল বিস্মিত হচ্ছি, তার গুণ বিদ্যা নিখুঁত চিন্তাভাবনা সে সময় মানুষকে বাঁচতে কতটা সহায়ক হয়েছে গল্প শুনে শুধু রোমাঞ্চিত হচ্ছি। তার নিঃস্বার্থ কার্যক্রম সকল মানুষের কাছে প্রেরণা, তার অসাধারণ জ্ঞান সমাজের কাছে দৃষ্টান্ত। সামাজিক অনেক রীতিনীতিকে উপেক্ষা করে প্রকৃত

তাকে গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। চলুক মধুবাসী ইন্দ্রাণী দিদিভাইয়ের মনোমুগ্ধকর গান গল্প উপস্থাপনা কান পেতে শুনেই বর্ষা শীতল অনুভবে। শুভেচ্ছা অভিনন্দনে বিষ্ণু বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলা কুঞ্জ, চণ্ডীপুর, মঠচণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। শুভ সকাল, ধন্যবাদ লিখছেন। গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ চিরন্তনীতে শুনছি গল্প গানে, গল্প অতুলনীয়। এটি মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। আপনাকেও গুড মর্নিং, থ্যাংক ইউ। আজকের গল্প অতীত বৃদ্ধ কবিরাজ মহাশয় রূপমঞ্জুরীর হুটুবিদ্যা তর্কালঙ্কারের কথা শুনলাম দিদিভাই। অতীত এইভাবে মানুষ অসুখ বিসুখে আরোগ্য লাভ করত। রাজবংশী সমাজ এখনও ঝাড়ফুঁক মেনে চলে, বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। অনেকদিন পর বৃষ্টি শুরু হলো আজ রাত থেকে। দণ্ডবত নমস্কার। প্রফুল্ল কুমার সিং ও নারায়ণ জ্যোত, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। সুপ্রভাত, নমস্কার। সুপ্রভাত দিদিভাই, আজকের গল্পটি খুব ভালো লাগলো। এই গল্পটি আগে পড়া হয়নি, আজ কানে কানে আপনার মাধ্যমে শোনা হয়ে গেল। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। সুপ্রভাত। তাও তো আর অনেক গল্প আছে, এত তো ডিটেলসে বলা যায় না, অল্প সময়। যদি কখনো পরে আবার ওনাকে নিয়ে অনুষ্ঠান করার সুযোগ পাই নিশ্চয়ই করব। আর আপনাদের বলবো অবশ্যই রূপমঞ্জরী বইটি আপনারা পড়বেন, ভালো লাগবে, খুব সুন্দর বই। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, ভোর চারটে উঠে তোমার পথপানে চেয়ে বসে আছি। তুমি আসবে বলে রেডিও খুলে রাখি, তুমি আসার সঙ্গে সঙ্গে সোজা বর্ধমান চলে গেছি, এখন তোমার গল্প শুনব। এতে নিরঞ্জন সাহু, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। সুপ্রভাত, ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত চিরন্তনীর সকলকে জানাই কৌশিকী অমাবস্যায় এক মুঠো বকুল ফুলের শুভেচ্ছা। আসামের প্রত্যন্ত গ্রামের একজন শতবর্ষের আলোকে আলোকিত বিখ্যাত সুরস্রষ্টা ভূপেন হাজারিকার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা প্রণাম। প্রথমত ছাত্রজীবনে বেনারস বিদ্যালয়ে, পরে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন ভাষায় অনর্গল কথা বলতে শিখেছিলেন। কোনো এক সময় নাগাল্যান্ডের রাজধানী কোহিমায় তার কণ্ঠে গান শুনবে বলে তাকে অপহরণ করে রাখা হয়েছিল। উচিলদহ কাছারিপাড়া থেকে লিখেছেন শ্রী নিখিল রাউত, শ্রীমতী মায়া রাউত। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। অরিজিৎ দাস অধিকারী, সেজুতি বিবেকনগর, তিমাথানি সাবং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। প্রকৃতি দেখি সারা রাত্রি দুঃখিত মনে কাঁদিছে, রিমঝিমঝিম বাড়িধারা বিরামহীন ঝরিছে। সুধাকণ্ঠীর সাথে চিরন্তনী, সপ্তাহের আজ শুরু, মন প্রাণ উঠছে ভরে গল্পের কল্পতরু। দ্বিতীয় ভগবান হটুর কথা আজকে তুলে ধরা, নারী রত্নের অনন্য উদাহরণ, সত্যি পাগলপারা। চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাতে আবদ্ধ হয়ে জীবন, অল্পে তুষ্টি না থাকাতেই তাপিত হয় মোদের প্রাণ মন। আকাঙ্ক্ষা মোদের লাগাম ছাড়া তাই তো জীবন ব্যর্থ, সেই রোগে গ্রাস করলে বর্ধিত হয় যে স্বার্থ। প্রেরণাদায়ক জীবন কথন, সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা, আজকে বিশেষ পাওয়া। জীবন দিয়ে বাণী তত্ত্বেই সবার বন্ধন অক্ষয় হোক, ধরা থেকে সরুক সবার সকল আকাঙ্ক্ষা ও শোক। কৌশিকী অমাবস্যায় মাতৃপদে প্রণতি, মায়ের কৃপায় হোক সবার অগ্রগতি। স্যালুট তোমায় সুধাকণ্ঠী, নতুনত্বের আলো, নতুন নতুন বিষয়েতে লাগছে ভীষণ ভালো। এখনো যারা আছেন দূরে, আসুন এই দ্বারে, সাপ্তাহিক তিনটে দিন চিরন্তনীর ভোরে। লিখেছেন অরিজিৎ দাস অধিকারী। অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রভাত জানাই। এবার কে লিখছেন, শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। নিশি অবসানে ভোরের পাখি করে কলতান, এ সময় ভালো লাগে চিরন্তনীর গল্প গান। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাউলি থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও জানাই, সুপ্রভাত। আর এরপর কে লিখেছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, তপদিদি হিন্দ মোটর থেকে লিখছেন। আজ শুক্রবারে চিরন্তনীতে অভূতপূর্ব গল্প শুনলাম, খুব ভালো লাগলো, সাথে মন ভরানো গান। ভালো থাকবেন সবাই, সুপ্রভাত, ভালো থাকবেন আপনিও। থ্যাংক ইউ ইন্দ্রাণীদি, আজকের গল্প খুব সুন্দর, সুপ্রভাত আপনাকে। আনন্দ কুমার কর ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে লিখেছেন। আপনাকেও গুড মর্নিং, থ্যাংক ইউ। হাওড়া থেকে রীতা, আজকের গল্প ভালো লাগলো, এদিকে গল্প শুনতে শুনতে হঠাৎ বৃষ্টি শুরু হলো। আচ্ছা বেশ, বৃষ্টি ভেজা সুপ্রভাত আপনার জন্য।
সুপ্রভাত মিষ্টি দিদিমণি, অঝোরধারায় বৃষ্টি আর অতুল প্রসাদী, আজ সকালটাই অনন্য। নারী শিক্ষা চরম অন্ধকারে পুরুষতান্ত্রিক সমাজকে চ্যালেঞ্জ জানিয়ে যেভাবে রূপমঞ্জুরি

নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তা সত্যি অবিস্মরণীয়। ওনাকে শতকোটি প্রণাম জানাই। শিবপ্রসাদ, ধন্যবাদ। এবার কে লিখছেন? লিখছেন, শুভ সকাল দিদিভাই, চিরন্তনীতে নতুন গান গল্প শোনার জন্য অপেক্ষা করে আছি। আচ্ছা, 5:02 শর্মিষ্ঠা মুখার্জি লিখেছে, আর তারপরে আবার লিখেছে 47 রূপমঞ্জরী, গল্পটা বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। সুপ্রভাত। এবার লিখছেন, সুপ্রভাত দিদিভাই, আজ একদম নতুন এক গল্প। এক মহিলা তার শিক্ষা, পারদর্শিতা, অভিজ্ঞতার মাধ্যমে হটু তর্কালঙ্কার নামের আড়ালে সমাজকে এত কিছু দিয়েছেন যে সময় নিরিখে অবিশ্বাস্য। হ্যাটস অফ টু হার। পুরনো বন্ধুদের আড্ডার সদস্যগণ সন্দীপন, শুভজিৎ, দেবাশিষ উত্তম, তাপস, অশোক, হীরাপুর, ধানবাদ, ঝাড়খণ্ড। অনেক দিন বাদে আপনাদের লেখা পেলাম। যদিও আপনাদের এত নাম একসঙ্গে পড়তে পড়তেই মনে হয় দারুণ বন্ধুত্ব, এবং এই বন্ধুত্ব অক্ষয় হোক, অটুট থাকুক, এবং আপনারা সবাই মিলে হই হই করে জীবনটা উপভোগ করছেন আনন্দে। এভাবেই থাকুন, খুব ভালো থাকুন, রোজ চিরন্তনীর সঙ্গে থাকুন। লিখছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, সময় উত্তীর্ণ রূপরা সবসময়ের সুবাসিত মুকুল মঞ্জুরি। বাহ, ছোট্ট করে খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। আর এখন কে লিখছেন, সুপ্রভাত, শুনতে বসলাম চিরন্তনীর গল্প। এত সুন্দর সুন্দর গল্প থাকে যে কিছু শেখা যায়। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। তাই তো, সত্যি সত্যি পুরনো অনেক কিছু যা চর্চার অভাবে পুরনো বলে আমরা একদম মানে সেই অনেক স্মৃতি থেকে দূরে সরিয়ে দিই, কিন্তু তা নয়, যদি চর্চা করি দেখবো যে তার মধ্যে অনেক অনেক কিছু জানার আছে। আচ্ছা, এবারে কারা লিখেছেন দেখেনি চট করে। কৌশিক অমাবস্যার ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই, শুভ সকাল ইন্দ্রাণী ম্যাম। মন দিয়ে গান আর রূপমঞ্জুরী জীবনের গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে। জন্মশতবর্ষে মহানায়কের গল্প শুনিয়েছে উজ্জ্বল ভাই, ধন্যবাদ। এবার দু লাইন খোলা চিঠি, কি মুখে রচনা বিরিয়ানি, 16 আনা আলুনি। আচ্ছা, কি ভরচা জুটি ছাড়া চিরন্তনী। আচ্ছা বেশ, আগামী দিনের ভোরে আবার কথা হবে অবশ্যই। আপনারা আছেন এইটাই তো আমাদের সব থেকে বড় প্রেরণা। খুব ভালো থাকবেন। গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ রূপমঞ্জুরী বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। গুড মর্নিং, থ্যাংক ইউ। আর কে লিখছেন, পুরবী আজ তান তুলেছে অগ্নিপিনার তারে, মেঘমল্লার গিয়ে যায় মন হৃদয় পাড়াবারে, হৃদয় এই দিগন্তে আজ মেঘের ভেলা ভাসে, আগমনীর ছন্দে জড়িয়ে শিউলি আর কাশে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। বাহ, পায়েল খুব সুন্দর করে ছোট্ট কথায় লিখেছে, অনেক ধন্যবাদ। এবার কি রয়েছেন দেখি, আচ্ছা কে লিখেছেন, উত্তরপাড়া থেকে রঞ্জন, অনেকদিন পর, কেমন আছেন? না, একেবারে নিয়মিত থাকছি কিন্তু। আচ্ছা, হোয়াটসঅ্যাপ দেখে নিয়েছিলাম, মেসেজও পড়ে নিলাম, 5:52:20। বেশ, আরেকবার হোয়াটসঅ্যাপে, হ্যাঁ আরও কেউ লিখেছেন একটুখানি দেখে নিই। আজ 11 সেপ্টেম্বর, প্রচুর বৃষ্টি, চিরন্তনী সকাল। আজ গল্পটা খুব ভালো লাগলো, এবং বহু পুরনো সময়ের গল্প, একদম ঠিক বলেছেন। আমি শিবশঙ্কর শান্ত, পুয়া, গড়হরিপুর, আর বিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। পুরনো পুরনো মানে কি, যা কিছু আমাদের চর্চা থেকে হারিয়ে গিয়েছে তাই পুরনো হয়ে যায়, তাকে আবার নতুন করে চর্চা করলেই দেখা যাবে আসলে তা চিরনবীন, চিরনতুন। এবার কে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রাণীদি, আজ গল্প গান খুব ভালো লাগলো, বৃষ্টি হচ্ছে, সুন্দর উপস্থাপনা, ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখেছেন। আচ্ছা বেশ, আপনি 2 বার লিখেছেন তাই না? ও না, 5:52 লিখেছেন একটু আগেই। বেশ বেশ, খুব ভালো থাকুন, সুপ্রভাত আপনাকেও। আর সময় যা বলছে, আজ মোটামুটি প্রত্যেকের পড়া পড়ে দিয়েছি, প্রত্যেকের লেখা, সবাইকে অনেক ধন্যবাদ।

চিরন্তনীতে থাকার জন্য, গল্প শোনার জন্য আগামীকাল আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। আমি রবিবার ভোরে আবার চিরন্তনীতে আপনাদের কাছে আসব নতুন কোনো গল্প নিয়ে। আর একটু পরেই ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন অরুণিমা। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি। ছোট্ট একটা গান শুনে তারপর শুনব বন্দে মাতরম।

প্রভাত বিনায়, আমি অর্পিতা আপনাদের সাথে। আজকে কথা হবে মানুষের জীবনে কিছু নীতি, কিছু আদর্শ আমাদের মেনে চলতে হয়, এবং সেই মেনে চলার জন্য আমাদের কিছু নীতি, কিছু উপদেশ সদা সর্বদা স্মরণে রাখতে হয়, এবং সেই সদা সর্বদা স্মরণে রাখা উপদেশ আমাদের জীবন পথের পাথেয় হয়ে থাকে। আমরা চাণক্যের কথা পড়েছি, যিনি সুপণ্ডিত, প্রকৃত শিক্ষক ছিলেন, এবং আচার্য চাণক্যের বলে যাওয়া যে বিভিন্ন কথা, বিভিন্ন নীতি, যেগুলি রাজনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, ধর্মনীতির ক্ষেত্রে প্রাসঙ্গিক, সেগুলির দিকে চোখ রাখলে বোঝা যায় জীবনে আমাদের উপকৃত হতে গেলে চাণক্যের নীতি মেনে চলা খুবই প্রয়োজন। চাণক্য যেমন বলছেন, কাজই পূজা, কাজ থেকেই মানুষ সম্মান অর্জন করে। যদি সবার মধ্যে নিজেকে পৃথক করতে চান, তাহলে কতগুলি বিষয় আপনাকে স্মরণে রাখতে হবে। যে মানুষ তার নিজের কর্মকে ভালোবাসে এবং নিখুঁতভাবে তার কর্ম করে, তার কর্মের উদ্যমে, উদ্যোগে কোনো ত্রুটি রাখে না, এবং অলসভাবে সেই কর্মটিকে ভবিষ্যতের জন্য ফেলে না রেখে বর্তমানের সঠিক সময়ে সঠিক কর্ম করার চেষ্টা করে, সেই মানুষই কিন্তু জীবনে

সফল হয়। চাণক্যের বিভিন্ন নীতি আমাদের জীবনের বিভিন্ন, এই যে বহুমাত্রিক জীবন, বিভিন্ন মাত্রার বিভিন্ন দিক নির্দেশ করে, তার কথাই আজকে প্রভাত বিনায়। আর আমি রয়েছি আপনাদের বেতার বন্ধু অর্পিতা।

চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি শিক্ষাগুরু, সেই আচার্য চাণক্য, যার অপর এক নাম ছিল বিষ্ণুগুপ্ত এবং আরও এক নাম কৌটিল্য বলে ইতিহাস তাকে দর্শায়। দক্ষ শিক্ষক, দক্ষ অর্থনীতিবিদ, দক্ষ কূটনীতিজ্ঞ ছিলেন এবং তিনি বলছেন যেই ব্যক্তি তার কাজকে নিখুঁতভাবে করেন, তার কাজকে সম্মান দেন, তার কাজকে গুরুত্ব সহকারে নির্বাহ করে থাকেন, তিনি সেই নির্দিষ্ট কাজের মাধ্যমেই মানুষের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা পেয়ে থাকেন। যে ব্যক্তি নিজের মধ্যে সেই ভালো গুণাবলীকে জাগ্রত করতে পারেন তাকেই সফল ব্যক্তি বলা হয়। যে ব্যক্তি কাজে মন দেন না, অলসভাবে নিজের জীবন নির্বাহ করেন এবং কোনো কাজকেই গুরুত্ব সহকারে করেন না, সেই ব্যক্তি শুধু বোকা নয়, সে মূর্খ। আসলে চাণক্যের নীতিগুলি আমাদের জীবনের প্রতি ধাপে, প্রতি মুহূর্তে কাজে লাগে। আমরা যদি মৌর্য যুগের ইতিহাস যখন পড়ব বা পড়ি, তখন কিন্তু চাণক্যের নীতিকে আমরা সামনে রেখে দেখব যে সেই আমলে এবং বর্তমান সময়েও চাণক্য কতটা প্রাসঙ্গিক।

চাণক্য কখনো তার আত্মবিশ্বাসকে দুর্বল হতে দেননি। তিনি বলেছেন, আত্মবিশ্বাসের অভাব মানুষকে দুর্বল করে দেয়, আত্মবিশ্বাসের অভাব মানুষের কর্মক্ষমতাকে হ্রাস করে, আত্মবিশ্বাসের অভাব মানুষের লক্ষ্যে পৌঁছতে দেয় না, এবং আত্মবিশ্বাসের অভাব মানুষকে হাল ছাড়তে বাধ্য করে। তাই কোনো কাজের জন্য শেষ বিন্দু পর্যন্ত লড়াই করার যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস থাকা যে কোনো ব্যক্তির পক্ষে আশু প্রয়োজন। এবং সব থেকে বড় কথা, তিনি বলেছেন যে সম্পদের অভাবের জন্য আফসোস না করে আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে আত্মবিশ্বাস সংগ্রহ করে লক্ষ্য অর্জনের জন্য লড়াই করে যাওয়াই মানব জীবনের ধর্ম। এবং এই যে লড়াই করে যাওয়ার মানসিকতা, আত্মবিশ্বাসের অভাব না থাকা এবং হাল না ছেড়ে দেওয়া, সম্পদের অভাব নিয়ে অভাব অভিযোগ সারাক্ষণ ধরে অভাব করা, অভিযোগ করা, সেইগুলি নিয়ে সময় অপব্যবহার না করে নিজের লক্ষ্যে স্থির থাকাই একজন মানুষকে তার জীবনে সফলতার সিঁড়িতে উঠতে সাহায্য করে। তাই চাণক্যের নীতি মৌর্য যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত আজও প্রাসঙ্গিক। সেই নিয়ে কথা বলছি আমি অর্পিতা প্রভাত বিনায়।

0: 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. Prabhatir aloe ranga. Prabhat bina. Prabhat bina. Shunchen 100.1 FM Gold. Prabhat bina. Prabhat bina. 100.1 FM Gold.
1: প্রভাত বিনায় আপনাদের বেতারের এই অপর প্রান্তে আমি অর্পিতা। মহাপণ্ডিত, কূটনীতিজ্ঞ, রাজনীতিজ্ঞ চাণক্যের নীতির কথা বলছিলাম। আচার্য চাণক্যের বলে যাওয়া গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলি আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক সেই কথাই বলছিলাম। কোনো ব্যক্তি যদি নিজের জীবনে সফল হতে চান, প্রতিনিয়ত তাকে নতুন কিছু শিখতে সদা প্রস্তুত থাকতে হবে। প্রতিনিয়ত আমরা বাঁচি, প্রতিনিয়ত আমরা শিখি, এই যে কথাটি, এটি চাণক্যের বলে যাওয়া। যতদিন আমরা বাঁচি ততদিন আমরা শিখি। তাই যদি জীবনে সফল হতে চান তাহলে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। এবং চাণক্য আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নিজের প্রশংসা শোনার অভ্যাস ত্যাগ করুন। যে ব্যক্তি সর্বদা প্রশংসা শোনার জন্য কাজ করেন তিনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। কোনো ব্যক্তিকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে এবং যেই ব্যক্তি তার যা কাজ সেই কাজ যদি যথাযথভাবে পালন করেন সেই কাজের পুরস্কার তিনি নিজেই পাবেন। এবং যেই কাজটি তিনি নিজে করছেন জানেন তিনি নিখুঁতভাবে করছেন এবং সেই নিখুঁত কাজ করার যে পরিতৃপ্তি সেই পরিতৃপ্তি তিনি নিজেই স্বয়ং পাবেন। কিন্তু নিজের প্রশংসা নিজে যে ব্যক্তি করে সেই ব্যক্তি সঠিক ব্যক্তি নয়। যে মানুষ সকলের ভালোর জন্য, মানব কল্যাণের জন্য কাজ করেন সর্বদা সেই ব্যক্তিরা সমাদর পান। চাণক্যের এই কথাগুলি আমাদের জীবনের বোধের সাথে জড়িত।

প্রতিদিন আমরা আমাদের জীবন চর্চায় যদি চাণক্য নীতিকে প্রয়োগ করি দেখব আমাদের জীবন চর্চায় পথ চলতে কতটা সুবিধা হয়। মানুষ সম্পর্কে চাণক্য নীতিতে চাণক্য বলছেন, সোনা কতটা খাঁটি বোঝার জন্য সোনা ঘষে দেখতে হয়, পুড়িয়ে সোনা গরম করে বা পিটিয়ে এমনকি কেটেও দেখতে হয়। ঠিক সেইভাবে একটি মানুষের আসল চেহারা কীরকম সেটা জানার জন্য জীবনে যখন কঠিন কঠোর সমস্যা আসবে তখনই এক মানুষের পরিচয় আমরা পাই, এক বন্ধুর পরিচয় তখনই পাওয়া যায় যখন আমরা সমস্যায় পড়ি। যে সত্যিকারের বন্ধু সে ভগবান কৃষ্ণের মতো হয়, যিনি কিনা আমাদের জীবনের প্রতি মুহূর্তে প্রতি সময়ে পাশে থাকবেন। চাণক্য বলেছেন, যে বন্ধু রাজদ্বারে শ্মশানে সমস্ত ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে বিপদে আপদে সুখে দুঃখে সম্পদে অভাবে অর্থে অনর্থে সব কিছুতে যে বন্ধু থাকেন তিনি প্রকৃত বন্ধু। আর সুবিধাবাদী স্বার্থপর বন্ধুরা যখনই আপনি কোনো বিপদে পড়বেন দেখা যাবে সেই বিপদের মধ্যে আপনাকে ফেলে রেখে সে পালিয়ে গিয়েছে সবার প্রথমে। মানুষ চেনার এই নীতিগুলি চাণক্য নীতিতে রয়েছে এবং চাণক্যের নীতি যার জন্য আমাদের প্রতিদিনের জীবন চর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি নীতিতে চাণক্য বলছেন, বিষাক্ত সাপে ভরা কোনো কক্ষে থাকা উচিত নয়। ঠিক সেই কারণে অত্যন্ত ক্রোধী লোভী স্বার্থপর কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখা একদমই উচিত নয়। যেই ব্যক্তি স্বার্থপর লোভী ক্রোধী কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে আপনার জীবনকে বিষধর সর্পের মতন বিষাক্ত করে তুলতে পারে এবং ক্ষতি করার চেষ্টা তো সে করবেনই, সে বা তারা। তাই মানুষ চিনতে

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.
1: প্রভাত বিনায় আমি অর্পিতা আপনাদের সাথে

চাণক্যনীতি নিয়ে কথা বলছি এবং চাণক্যনীতি নিয়ে কথা বলতে বলতে ঘড়ির কাঁটা বলছে প্রায় 6:49 হয়ে 7 সেকেন্ড। আসলে মানুষ চেনার জন্য চাণক্যের নীতি অত্যন্ত প্রয়োজন। যে ব্যক্তি মিথ্যে কথা বলে সর্বদা ঠকাতে পারে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময়কালে, সেই ব্যক্তি আপনাকেও মিথ্যে কথা বলে ঠকাতে দুবার ভাববে না। এইরকম চরিত্রের ব্যক্তি তার ভালো এবং লাভের আশায় যে কোনো ব্যক্তির ক্ষতি করতে পারে এবং সবসময় আমাদের এই ধরনের লোকের সঙ্গ এড়িয়ে চলতে হবে। কারণ আমাদের সামনে যেই ব্যক্তি মিষ্টি মিষ্টি কথা বলে বিশ্বাস অর্জন করছে কিন্তু সময়কালে মিথ্যে কথা বলে ভালো মানুষের মুখোশ খুলে ফেলে, মিথ্যে বলে আমাদের বোকা বানায়, আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গ আমাদের সবসময় দূর করা উচিত, সঙ্গ দমন করা উচিত। এই যে দুর্জন এবং সুজনের তফাৎ, চাণক্য বলেছেন যিনি সুজন, যিনি সৎ ব্যক্তি, সৎজন, তিনি সদা সর্বদা সৎ কথা, সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ উপদেশ এবং সততার সাথে বাঁচার চেষ্টা করেন। আর দুর্জন ব্যক্তির সর্বদা মিথ্যার আশ্রয় নেন। যিনি মিথ্যার আশ্রয় নেন তার সাথে তার সঙ্গকে সর্বদাই দূর করে দেওয়াটা বাঞ্ছনীয়। বাড়ি বাড়ি কিন্তু চাণক্য আমাদের শিখিয়েছেন জীবন নীতি বা জীবন আদর্শ কীরকম হওয়া উচিত।

আমরা গানে গানে কথায় কথায় শেষ সময়ে এসে পৌঁছেছি, আর মনের মেলোডিতে কথা হবে আপনাদের সাথে। আমি অর্পিতা আপনাদের সাথে থাকব আবার 8:30 মনের মেলোডি নিয়ে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন FM গোল্ডের।

0: আকাশবাণী এফএম গোল্ড।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
2: মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে। কিন্তু প্রথমেই একটু বলি আবহাওয়ার খবর। আসলে মেঘাচ্ছন্ন আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কখনো কখনো কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে যেহেতু প্রচুর আপেক্ষিক আর্দ্রতা, সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 64%, এবং যার কারণেই এত অস্বস্তি আমাদের অনুভব হচ্ছে। এবং যারা মাছ ধরতে যাচ্ছেন সেই সমস্ত মৎস্যজীবী বন্ধুদেরকে বলে দিই যে 35-45 কিলোমিটার প্রতি ঘন্টায় বা কখনো কখনো 55 কিলোমিটার প্রতি ঘন্টায় সমুদ্র তীরবর্তী অঞ্চলে এবং সমুদ্রের গভীরে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ এবং বঙ্গোপসাগরের উত্তর দিকের যে সমুদ্র তীরবর্তী স্থানে যেখানে মৎস্যজীবীরা মাছ ধরতে যান, সেখানে যেহেতু প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই তাদেরকে একটু সাবধানে তাদেরকে যেতে বারণ করাই হচ্ছে এবং সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে মাছ ধরার সময়।

তো ওই সমস্ত জায়গায় যেখানে যেখানেই প্রবল ঝড় বয়ে যাবে সেখানে মানে ঝোড়ো হাওয়া বইবে, তো সমুদ্র উথাল পাথাল হবে। তো আজকের দিনের জন্য নিষেধাজ্ঞা যে আপনারা যাবেন না সমুদ্র গভীরে। আর এটাও বলে দিই, হুগলি হাওড়া জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও আছে। তো এবারে বলি মনের মেলোডিতে কী নিয়ে কথা হবে আপনাদের সাথে। মনের মেলোডিতে মূলত আমরা কথা বলবো আপনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে এবং মেসেজের মাধ্যমে 9903052992 এই নম্বর আপনাদের জন্য খোলা। আজকে কথা হবে কী নিয়ে, আজকে যেহেতু জাতীয় বন শহীদ দিবস ভারতবর্ষে পালিত হয়, ভারতের বন এবং বন্যপ্রাণী রক্ষায় যারা প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে এই দিনটি পালিত হয়। 1730 সাল যখন খেজারলি হত্যাকাণ্ড হয়েছিল, সেই খেজারলি হত্যাকাণ্ড মূলত রাজস্থানের একটি গ্রামের এক মহিলা অমৃতা বিষ্ণই বলে, তিনি কিন্তু তার গ্রামের সমস্ত খেজুর গাছকে বাঁচানোর জন্য এই লড়াইটি শুরু করেছিলেন, যেখানে খেজুর গাছকে কেটে ফেলে মানে অরণ্য সম্পদকে কেটে ফেলে সেই সময় যোধপুরের মহারাজা তিনি বিভিন্ন কাজে সেই গাছগুলিকে কাজে লাগাবেন বলে তার কর্মচারীদেরকে বলেছিলেন। তো এই মহিলা অমৃতা বিষ্ণই তিনি কিন্তু সেই খেজুর গাছকে বাঁচানোর জন্য আন্দোলন শুরু করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এক হত্যাকাণ্ড হয়েছিল, সেই স্মরণেই কিন্তু আজকে বন শহীদ দিবস জাতীয় ভারতে পালিত হয়। বন্য প্রাণ এবং বনজ সম্পদ, আসলে আমরা জানি অরণ্য এবং অরণ্য সম্পদ অরণ্যতেই সুন্দর, এবং আরণ্য সভ্যতা সংস্কৃতি কখনোই নাগরিক সভ্যতা সংস্কৃতির সাথে মেলবন্ধন ঘটাতে পারেনি, সেটা ইতিহাস বলুন, পুরাণ বলুন, বর্তমান সময়ে বলুন, সবসময় অরণ্যবাসী মানুষ এবং আরণ্য সভ্যতার সাথে নগরবাসী মানুষ এবং নাগরিক সভ্যতার একটা বলা যেতে পারে সংঘাত হয়েছে, এবং এই সংঘাত যত হয়েছে তত কিন্তু ক্ষতি হয়েছে নাগরিক সভ্যতার মানুষেরই। কারণ অরণ্য এবং অরণ্য সম্পদ বা অরণ্যবাসী মানুষ যদি না বাঁচেন তাহলে কিন্তু আমরা বাঁচব না। তাই আপনারা কি বলেন যে আরণ্যক সভ্যতা এবং সংস্কৃতি নাগরিক সভ্যতা এবং সংস্কৃতির সাথে মেলবন্ধন কখনোই ঘটাতে পারবে না, যার ফলেই রবীন্দ্রনাথের সেই যে কথাটি বা সেই গানটির কথা মনে পড়ে যে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। এই বনের পাখি যারা তাদের সাথে খাঁচার পাখির কোনোদিনই মেলবন্ধন হয় না। তাই অরণ্যবাসী মানুষ অরণ্য সম্পদকে রক্ষা করার জন্য নাগরিক সভ্যতার মানুষকেই কিন্তু এগিয়ে আসতে হবে। এই নিয়ে আপনাদের মতামত জানান আর 9903052992 তে আসুন।

যেই নিয়ে কথা বলতে আপনাদেরকে ডাকা হচ্ছে 9903055992। আজকে যেহেতু বন শহীদ দিবস, বনজ সম্পদ, বনজ প্রাণীদের রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করার দিন ভারতবর্ষে। আসলে বনজ সম্পদ, বনজ প্রাণী, এরা যদি না বাঁচে নাগরিক সভ্যতাও বাঁচবে না, কিন্তু নাগরিক সভ্যতার সাথে আরণ্যক সভ্যতার যে সংঘাত সেটা চিরকালীন। কারণ নগরকে গড়ে তোলার জন্যই অরণ্যকে ধ্বংস করা হয়েছে, আবার অরণ্য যদি না বাঁচে নগরও বাঁচবে না। কিন্তু তবুও কিছুতেই আরণ্যক সভ্যতার সাথে নাগরিক সভ্যতার মেলবন্ধন হচ্ছে না বা হয় না, বারে বারেই সংঘাত বাঁধে। এই বিষয়ে আপনাদের কী মতামত সেই নিয়ে লিখুন, বিশেষ করে যখন পৃথিবীতে এত নানানভাবে উষ্ণায়ন হচ্ছে, যেখানে আমরা জানি বনভূমি এবং বনজ সম্পদ পৃথিবীর কাছে কিন্তু ফুসফুস, যেমন অ্যামাজন রেইন ফরেস্ট, যেমন কঙ্গো জাইরি অববাহিকার যে রেইন ফরেস্ট, যেমন ভারতবর্ষের দণ্ডকারণ্য উত্তরাখণ্ডের বিস্তীর্ণ বনভূমি অঞ্চল, দাক্ষিণাত্য মালভূমির বিস্তীর্ণ বনভূমি অঞ্চল আমাদের ভারতবর্ষের ফুসফুস, এদেরকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক কর্তব্য। তবুও নাগরিক সভ্যতার সাথে আরণ্যক সভ্যতার কিছুতেই মেলবন্ধন ঘটে না। আপনাদের কি মতামত জানান 9903055992। আমি অর্পিতা আপনাদের সাথে।

আমরা কিছু বছর আগে দেখেছিলাম উত্তরাখণ্ডে ভয়াবহ বিপর্যয়, এবং সেই ভয়াবহ বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয়ে যে পাহাড় ধসে পড়ছে, পাহাড় ধ্বংস হচ্ছে, তার একটি কারণ কিন্তু উত্তরাখণ্ডের বনভূমির বিপর্যয়। বনভূমিকে নির্বিচারে ধ্বংস করে নগরায়ন করা হচ্ছে বলেই কিন্তু পাহাড়ের মাটি আলগা হচ্ছে, পাহাড় ধসে পড়ছে। পাহাড় যখন ভাঙছে তখন কিন্তু মাটিকে ধরে রাখার জন্য গাছ নেই। এবং আমাদের এখানে সবথেকে বড় কথা, সুন্দরবন অঞ্চল আমাদের পশ্চিমবঙ্গে, আমরা সবাই জানি আয়লা আমফান যত যত প্রাকৃতিক দুর্যোগ এসছে, সুন্দরবন কিন্তু একেবারে ধরিত্রী মাতার মতন বুকে আগলে আমাদেরকে রক্ষা করেছে। ম্যানগ্রোভ অরণ্য যদি বিপন্ন হয় আমাদের পশ্চিমবঙ্গের, মানে মূলত দক্ষিণবঙ্গ কিন্তু বাঁচবে না। তাই সুন্দরবনকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। আজকে জাতীয় বন শহীদ দিবস, বনজ সম্পদ, বনজ প্রাণী, এবং বন্যপ্রাণী শুধু নয়, বনজ সম্পদ শুধু নয়, তাদের সকলকে রক্ষা করা, আর অরণ্যবাসী মানুষকে রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য আজকের দিনটি উৎসর্গীকৃত। কিন্তু এই যে কথা নিয়ে আপনারা আসছেন, আপনাদের বার্তা পড়ি। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, বনাঞ্চল থাকলে মানব সভ্যতা বাঁচবে, শুধু যারা বনাঞ্চলের বাসিন্দা তারাই বন রক্ষা করবেন তাই নয়, সকল সভ্য মানুষ।

পরিবেশকে এগিয়ে এসে বন রক্ষা করতে হবে। বনের পশু পাখি বাঁচলে তবেই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। বন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করে, জলবায়ু নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে, বন মানুষের আয় বৃদ্ধিতে সাহায্য করে। তাই আজ জাতীয় বন শহীদ দিবসে আমাদের সকলের সংকল্প হোক বনাঞ্চলকে রক্ষা করা। আজকে যেহেতু জাতীয় বন শহীদ দিবস, বনজ সম্পদ বনজ প্রাণীকে রক্ষা করার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছিলেন ভারতের বন এবং বন্যপ্রাণী রক্ষায়, তাদের স্মরণে আজকের দিনটি পালিত হয়। 1730 সালের খেজারলি হত্যাকাণ্ডের স্মরণে 11ই সেপ্টেম্বর এই দিনটি উৎসর্গীকৃত। আমি বলছিলাম অমৃতা বিষ্ণয়ের কথা, যিনি কিনা তার গ্রামের সমস্ত খেজুর গাছকে বাঁচানোর জন্য লড়াইটি শুরু করেছিলেন। তাদের কাছে মানে তারা মনে করেন, সেই বিষ্ণু সম্প্রদায়, যে প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি উদ্ভিদ, প্রত্যেকটি বনজ সম্পদ, তার মধ্যে ঈশ্বর রয়েছেন এবং বনজ সম্পদ বনজ প্রাণীকে রক্ষা করতে হবে। এটি তারা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, এই বিশ্বাস নিয়ে কিন্তু তারা এখনও বনজ সম্পদকে রক্ষা করে চলেছেন। আসুন আপনারা কথা বলতে 9903055992 আপনাদের মতামত জানাতে, যে আরণ্যক সভ্যতার সাথে নাগরিক সভ্যতার সংঘাত চিরকালীন, কিন্তু নগরকে বাঁচাতে অরণ্য যেমন এগিয়ে এসেছে, তেমন অরণ্যকে বাঁচানোর জন্য নগরকে এগিয়ে আসতে হবে।

সৌভিক সরকার লিখেছেন কসবাহালতু থেকে, বন শহীদ দিবসে বন এবং বৃক্ষের কথা স্মরণ করার দিন নয়, প্রকৃতি রক্ষায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। বনজ সম্পদকে ঘিরে মানুষের সঙ্গে অরণ্যের সংঘাত আজও থামেনি। নাগরিক সভ্যতার ক্রমবিস্তার এবং নির্বিচারে গাছ কাটা, বনভূমির দখল, এই দ্বন্দ্বে ক্রমশ বিপন্ন হচ্ছে অরণ্যের অস্তিত্ব। বন কেবল কাঠের ভাণ্ডার নয়, মাটি, জল, বায়ু, জীব বৈচিত্র্য, অসংখ্য মানুষের জীবনের আশ্রয়। যে গাছ কেটে আমরা শহর গড়ি, সেই গাছের অভাবেই হয়তো আগামী প্রজন্মকে কঠিন পৃথিবীর মুখোমুখি হতে হবে। বন রক্ষার সংগ্রাম তাই শুধু পরিবেশের জন্য নয়, মানুষের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম। বন শহীদদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দিক উন্নয়ন চাই, কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে নয়। অবশ্যই আজকে যেহেতু বনজ সম্পদ, বনজ প্রাণীকে রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করার দিন এবং তাদেরকে আমরা মনে করব আজকের দিনটিতে, কিন্তু আমাকে যেতে হবে সংবাদ বিরতিতে এবং বিজ্ঞাপন বিরতি, তারপরে আমি ঠিক আবারও আসছি 9:10 আপনাদের বার্তা পড়ার জন্যে। আর আপনারা থাকবেন মনের মেলোডিতে, আমি আপনাদের বন্ধু অর্পিতা থাকব ঠিক সকাল 10 পর্যন্ত। বার্তা পাঠাতে থাকুন, 9:10 এসে বাকি বার্তা নিয়ে, গান নিয়ে আমি থাকব আপনাদের সাথে।

0: communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।
2: মনের মেলোডিতে আপনাদের বার্তা পড়তে অর্পিতা আবারও হাজির। সুব্রতমাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, থাকলে বন জঙ্গল সবার হবে মঙ্গল, মানুষ হোক বা পশু পাখি। বন্যভূমি আমাদের সখী, বন্যভূমি করলে রক্ষা, বন্যভূমি থেকে পাবো ভবিষ্যতে বাঁচার শিক্ষা। তারপরের বার্তায় যাই, সোমেন সরকার যাদবপুর থেকে লিখছেন, শুভ সকাল অর্পিতা দিদি ভাই, বন শহীদ দিবসে নাগরিক সমাজের উদ্দেশ্যে কয়েকটি কথা বলছি। বন মানে গাছ নয়, আমাদের ভবিষ্যৎ। প্রকৃতি আমাদের সম্পত্তি নয়, আমাদের অংশ। এসি ঘরে বসে ভুলে যাই যে অক্সিজেনটা আমরা নিচ্ছি সেটা কোনো কারখানায় তৈরি হয় না। তাই প্রতিবাদটা ঘর থেকে শুরু হোক, প্লাস্টিকের ব্যবহার কমানো, জলের অপচয় বন্ধ, গাছকে নিজের সন্তানের মতো বড় করা। গাছেরা কখনো প্রতিশোধ নেয় না, আমাদের বাঁচায়, আমাদেরকে রক্ষা করে, প্রকৃতিকে রক্ষা করে। বন শহীদ দিবসে বন শহীদরা আমাদের শিখিয়েছেন গাছের জন্য প্রাণ দেওয়া যায়। আজকের এই বিশেষ দিনে রাজস্থানের অমৃতা দেবীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, তার এই আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই। যাদবপুর থেকে লিখেছেন সোমেন। সীমা দাস লিখেছেন, শুভ সকাল, আপনাকেও শুভ সকাল, আপনাদের সকলকে শুভ সকাল। অরণ্য সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য সাধারণ নাগরিকদের এগিয়ে আসতে হবে এবং দায়িত্ব রক্ষা করতে হবে। বন এবং বন্যপ্রাণী রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো তখনই সম্ভব হবে যখন আমরা প্রকৃতির প্রতি সংবেদনশীল হব, প্রাকৃতিক সম্পদের অপচয় বন্ধ করব। অরণ্যকে রক্ষা করা কোনো বিলাসী ভাবনা নয়, বরং আমাদের টিকে থাকার লড়াই। বন শহীদদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সুরক্ষা কতটা মূল্যবান। দেশের প্রতিটি নাগরিক যখন বন এবং বন্যপ্রাণী রক্ষাকে নিজের পরম কর্তব্য বলে মনে করবেন তখনই একটি সবুজ, সুন্দর, সুরক্ষিত পৃথিবী গড়ে উঠবে। তারপরে লিখেছেন মানসী বৈদ্য, সুপ্রভাত মনের মেলোডি, এই দিনটি খুবই প্রাসঙ্গিক। বন অরণ্যকে যদি যত্ন না করি শেষের সেদিন আসতে বেশি দেরি নেই। মানুষের লোভ এবং উন্নয়নের ঝুলি কপচানো আগে বন্ধ হওয়া দরকার। এই জন্য প্রয়োজন সরকারকে কঠিন থেকে কঠিন আইন প্রণয়ন। আমরা বেড়াতে গিয়ে নদীর ধারে সকল সুবিধা সমেত থাকতে চাই, এই মানসিকতা দূর করতে হবে। যেখানে তেমন ভাব, যেখানে যেরকম সেখানে তেমনভাবেই থাকতে হবে। সম্প্রতি নেপাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রাকৃতিক বিপর্যয় কি হতে পারে। বন সম্পদ ধ্বংস হলে প্রকৃতির কে যদি আমরা মানে নির্বিচারে প্রকৃতিকে হত্যা করতে থাকি তাহলে প্রকৃতিও কিন্তু প্রতিশোধ নেয়। বাদাবন যদি ঠিকঠাক না থাকতো সুন্দরবনের এত ক্ষতি হতো না, বা মানে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের জন্য কিন্তু সুন্দরবন বেঁচে আছে। বন রক্ষা তখনই প্রয়োজন আরও বেশি করে কার্যকর হবে যখন আদিবাসী সমাজ বনে থাকা মানুষেরা বনের সাথে তাদের নিবিড় সম্পর্ককে উপলব্ধি করবেন, এবং তারা কিন্তু উপলব্ধি করেন বলেই আমার মনে হয়। বন্য প্রাণ রক্ষায় এবং বনজ সম্পদ রক্ষায় বনের যারা আরণ্যক মানুষ, সেটা বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসেও আমরা দেখেছি, সেই দব্রুপান্না ভানুমতির গল্পে, যে তারা কিন্তু অরণ্য সম্পদকে রক্ষার জন্য তারা কিন্তু নিজেদের প্রাণও দিতে পারেন। কিন্তু আমরা নাগরিক সভ্যতার মানুষেরাই অতিরিক্ত অতিশয় লোভী। বনের সাথে তাদের নিবিড় সম্পর্ক তারা উপলব্ধি করেন, এই বনের উপর নির্ভর করেই তাদের জীবন জীবিকা। সবথেকে বেশি বনকে চেনেন তারা, তাদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে।

কিন্তু আমরা নাগরিক মানুষরা সুন্দর জীবন ধারণ করতে পারবো। কোন্নগর থেকে মানুষই বৈদ্য, অনেকগুলো বার্তা পড়লাম, এবারে গানে যেতে হবে একটু।

জানি না কথা বলা যাবে কি না, দাও ফিরে সে অরণ্য লহয়ে নগর, একজন শহুরে মানুষের পক্ষে মনে পড়ছে সুন্দরলাল বহুগুণার কথা, যিনি চিপকো আন্দোলন শুরু করেছিলেন গাছ বাঁচাবার জন্য। সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনেরও বহু বহু বহু বছর আগে অমৃতা বিষ্ণয়ের কথা যেটা বললাম, যে খেজুরি মুভমেন্ট, যে গ্রামটার নামই কিন্তু সেই খেজুর গাছের নাম থেকে হয়ে গিয়েছিল। এবং বিষ্ণয়ী সম্প্রদায় তারা কিন্তু বন্য প্রাণী বনজ সম্পদ রক্ষা করার জন্য সদা উৎসর্গীকৃত, এবং তারা মনে করেন যে বন বাঁচলেই পৃথিবী বাঁচবে। এবং আমাদের সুন্দরবন, সুন্দরবন অঞ্চলের কথা লিখেছেন যে সুন্দরবন আমাদের বুক আগলে রেখেছে, শহরে আমরা জলাভূমি বোজানো গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, এবং আরও একটা করতে পারি, আমরা সচেতন করতে পারি বনজ সম্পদ ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, দাক্ষিণাত্য মালভূমি বলুন, দণ্ডকারণ্য মূলত যেটাকে আমরা দণ্ডকারণ্য নামে জানি, যে বিন্ধ্যাচল এবং সাতপুরা পর্বতের মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের ঠিক নিচে যে

বিন্ধ্যাঞ্চল যেটাকে বলা হয় বা বিন্ধ্যাচল বলা হয় বা দণ্ডকারণ্য যে রয়েছে সেটা দাক্ষিণাত্য মালভূমি অধ্যুষিত যে আমাদের ভারতের ফুসফুস সেই বনভূমি বা উত্তরাখণ্ডের যে বনভূমি বা আমাদের সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য প্রত্যেকটি অরণ্যকেই বাঁচিয়ে রাখার জন্য সেখানকার যে মানুষেরা একদম যারা আদিবাসী আদিবাসিন্দা আরণ্যক মানুষ তারা কিন্তু লড়াই করে চলেছেন। ছোট নাগপুর মালভূমি অঞ্চলের কথা লিখেছেন মহাশ্বেতা দেবীর এই প্রথম বার্তাটি লিখেছেন আশিস দত্ত সল্টলেক থেকে। দ্বিতীয় বার্তাটি লিখেছেন ছোট নাগপুর মালভূমি অঞ্চলের মানুষজনের জীবন নিয়ে মহাশ্বেতা দেবীর লেখা অরণ্য এবং অরণ্যবাসীদের নিয়ে লেখা গল্প উপন্যাসগুলি আমাদের চেতনা বৃদ্ধি করে। এই বাংলায়ও পরিবেশ বাঁচাতে গিয়ে শহীদ হয়েছেন এমন অনেক মানুষ আছেন। ঐশী সরকার লিখেছেন চিনার পাড় থেকে। যাই হোক, আপনাদের সকলের বার্তাই কিন্তু আমি পড়ছি বা পড়ব। অমিতাভ হোর লিখেছেন গলফ গার্ডেন কলকাতা 33 থেকে, বন্য সম্পদ অরণ্যের সম্পদ রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য দায়িত্ব, সম্পদ প্রাকৃতিক দান, তাই এর বিরুদ্ধে যাওয়া আমাদের মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে। যত বিপর্যয়ে পৃথিবী ধ্বংস হয়ে চলেছে তার মূল কারণ অরণ্যের ধ্বংস, নদ নদীর চলার পথকে বাধা দেওয়া, যুদ্ধ এবং আরও অনেক কিছু। বনজ সম্পদকে রক্ষা এবং সংরক্ষণ করা নাগরিক মানুষের কর্তব্য, কারণ অরণ্য না বাঁচলে নগর কিন্তু বাঁচবে না। এটা খুব ভুল ধারণা, অরণ্য ধ্বংস হলে কিন্তু নগরও অচিরেই সমুদ্রের জলতলে তলিয়ে যাবে, নগর কিন্তু বাঁচবে না।

0: পরের বার্তায় চলে যাই। শুভ সকাল অর্পিতান। সত্যি অরণ্যবাসীর সঙ্গে নগরবাসীর মেলবন্ধন হয় না, তবুও বলি শহরের মানুষের বিরাট দায়িত্ব থাকে অরণ্যকে সংরক্ষণ করা। আমরা অত্যন্ত স্বার্থপরের মতো বিস্তীর্ণ অঞ্চলে হর্মরাজি গড়ে তুলি, বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন। অরণ্যকে ধ্বংস করে পৃথিবী রাখেন যা অবস্থা, এই ব্যাপারে আমাদের এক মুহূর্ত আর সময় নষ্ট না করে উপলব্ধি করা উচিত। অরণ্য বরাবর নিঃস্বার্থভাবে নগরকে বাঁচিয়েছে, কিন্তু নগরের মানুষ বড়ই স্বার্থপর। আমাদের জীবনে চারিদিকেই অনেক অস্থিরতা এবং তার মধ্যে আবহাওয়া এখন বড় অস্থিরতার আকার ধারণ করেছে। যেভাবে ধ্বংসের লীলা চলছে, প্রকৃতিকে যেভাবে নির্বিচারে আমরা হত্যা করছি, পৃথিবীর ধ্বংস অবশ্যম্ভাবী। এখনো যদি আমরা না বুঝি, অনৈতিকভাবে অসৎভাবে অর্থপিপাসু অর্থ লালসার দাস হয়ে বন জঙ্গল সাফ করে দিই, তবে কবে মানুষ বুঝবে? শুধু ভালো বক্তৃতা দিলেই কাজ হয় না, কাজে করে দেখাতে হয়। অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ বার্তা। কিশোর বালি হাওড়া থেকে লিখেছেন, সুপ্রভাত সকলকে, আপনাদের সকলকেও সুপ্রভাত। যাই হোক, আপনার বার্তাটাও পড়ে দিই। বন জঙ্গল আমাদের বাঁচাতেই হবে, না হলে ভবিষ্যতে খুব খারাপ সময় আসছে। যে অঞ্চলে থাকি আজ থেকে 35 বছর আগে অনেক গাছপালা দেখেছি, বিভিন্ন প্রজাতির পাখি আসতে দেখেছি, এখন আর দেখা যায় না, শুধু বড় বড় বাড়ি। উন্নয়নের দরকার, তবে প্রকৃতিকে পুরোপুরি ধ্বংস না করে। তারপরের বার্তায় যাই। উৎপল মুখোপাধ্যায় লিখেছেন পুনা থেকে, মনের মেলোডিতে কান পেতে গান শুনে মন ভালো করছি। এবং বনজ সম্পদ এবং ফরেস্ট কভার আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। পৃথিবীর ফুসফুস, আমরা অক্সিজেন, খাবার, পরিবেশ, ফুড চেইনের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ করা, নানান কারণে প্রকৃতি পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আগামী প্রজন্মকে রক্ষা করা জন্য বৃক্ষরোপণ করা প্রয়োজন। তবে আজকের প্রজন্ম খুব ভালো করেই জানে যে বনজ সম্পদকে, বন্য প্রাণীদেরকে এবং অরণ্যক মানুষদেরকে রক্ষা করা প্রয়োজন। আর আপনিও ভালো থাকবেন। নন্দা রায় পোরেল লিখেছেন বেলগাছিয়া এল রোড হাওড়া থেকে, সুন্দর সচেতনতামূলক বিষয়ের জন্য ধন্যবাদ। যেভাবে প্রকাশ্যে ধূমপান মদ্যপান বন্ধ করা হয়েছে, ঠিক সেইভাবেই সচেতনতার বোধ জাগাবার জন্য গণপ্রচার মাধ্যমে সর্বশ্রেণীর মানুষের গ্রহণযোগ্য প্রচারের ব্যবস্থা করা। শুধু একটি দিন পালন নয়, সারা বছর ধরে বেশি বেশি করে বৃক্ষরোপণ করে অভয়ারণ্য গড়ে তুলে নদী বাঁধগুলোতে যত্নশীল হওয়া, বনজ সম্পদকে রক্ষা করার জন্য, ধরিত্রীর ভারসাম্য রক্ষা করার জন্য নানানবিধ কাজকর্ম করতে হবে, যেগুলি করে দেখাতে হবে, বক্তৃতা দিয়ে নয়। এবং এই যে বক্তৃতা দিয়ে শুধুমাত্র দায় সারা গোছের একটা দায়বদ্ধতা পালন করার একটা প্রচেষ্টা আমাদের দেশের রাজনীতিবিদরা করে থাকেন, সেইখান থেকে সরে এসে একদম সচেতনভাবে পরিবেশবিদরা যেভাবে বলছেন সেইভাবে অরণ্য সম্পদকে বাঁচাতে হবে। অরণ্য যদি বাঁচে তবেই নগর বাঁচবে। যেমন আমরা জানি যে নগর পুড়লে দেবালয়ও বাঁচে না, তেমন কিন্তু অরণ্যর অধিকার যদি না থাকে বেঁচে থাকার, নাগরিক সভ্যতাও কিন্তু বাঁচবে না। তাই অরণ্য সম্পদ, অরণ্যবাসী মানুষ, অরণ্যক প্রত্যেকটি জিনিসকে রক্ষা করা নাগরিক সভ্যতার, নাগরিক সমাজের দায়বদ্ধতা এবং কর্তব্য, এবং বেঁচে থাকার জন্য প্রয়োজন। পৃথিবীর ফুসফুস হচ্ছে বন এবং বনের সম্পদ, তাই পৃথিবীর যত যেখানে অরণ্যভূমি আছে, মূলত যে নিরক্ষীয় বনভূমি অঞ্চলগুলি যেগুলিকে পৃথিবীর অক্সিজেন আমরা বলে জানি, অ্যামাজন রেইন ফরেস্ট, আফ্রিকার কঙ্গো জাইরে ফরেস্ট, এবং আমাদের এখানে ইন্দোনেশিয়ান সুমাত্রা জাভা বর্নিওতে যে রেইন ফরেস্ট আছে, এবং আমাদের ভারতবর্ষের যে বনভূমি সেটিও কিন্তু দাক্ষিণাত্য মালভূমি বলুন, দণ্ডকারণ্য এবং সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট, প্রত্যেকটি কিন্তু বাঁচিয়ে রাখার জন্য আমাদের এগোতে হবে। যাই বিজ্ঞাপন বিরতিতে।
1: Every great journey begins with people coming together to listen, to learn,

আমি অর্পিতা আপনাদের সাথে। কথা হচ্ছে অরণ্য সম্পদ রক্ষা করার। আজকে বন শহীদ দিবস এবং তপন কুমার রায়চৌধুরী বাগুইহাটি জোড়া মন্দির থেকে লিখেছেন বন্য শহীদ দিবসে যে এই যে গাছ কাটার কথা যে বলা হচ্ছে, যে এই যে অমৃতা বিষ্ণয়ের কথা আমি বলছিলাম, 1737 সালে যেই পরিবেশবিদ খেজুর গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, রাজার হাতে তাকে মানে রাজা তাকে হত্যা করেন তার কর্মচারীদের দিয়ে। কিন্তু গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করলে আজও কিন্তু মৃত্যুবরণ করতে হয়। আসলে পরিবেশকে রক্ষা করতে গিয়ে যখনই মানুষ এগিয়েছে তখনই কিন্তু কিছু বলা যেতে পারে স্বার্থমগ্ন মানুষ বা স্বার্থ নিয়েই যারা বেঁচে থাকেন অর্থলোভী অর্থবিপাসু তারা কিন্তু বিরোধিতা করেছেন। লিখেছেন এবারের যে বার্তাটি লিখেছেন কে, উজ্জ্বল ঘোষ লিখেছেন মৌলাশোল বাঁকুড়া থেকে। ও তিনি গল্প পাঠিয়েছেন, তিনি বার্তা পাঠাননি, তিনি অনুগল্পের আসরের গল্প পাঠিয়েছেন। আর তারপরের বার্তা পড়ে নিয়ে কে কে পাঠিয়েছেন, হ্যাঁ পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অরণ্যের ছায়া চাই এই পৃথিবীর বুকে, তবেই তো মানব জীবন থাকবে এই সুখে, প্রকৃতিকে ধ্বংস করার নেশা যাক সরে, প্রকৃতি আবার সবুজ অরণ্যে ভরে উঠুক, প্রকৃতি আবার সবুজ অরণ্যে উঠুক আবার ভরে। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে লিখেছেন। আর চলে যাই শিপ্রা কারার লিখেছেন মল্লিকপাড়া লেন বেতার হাওড়া থেকে, আমার বাড়ির পশ্চিম দিকে একটা বড় বাগান আছে নানান গাছ ভর্তি, সেখানে আছে নানা প্রাণী এবং এর সৌন্দর্যই আলাদা। মানুষ এখন নিষ্ঠুর এবং নিরস হয়ে যাচ্ছে, তাদের চাই প্রচুর অর্থ প্রচুর টাকা এবং বড় বড় মাথা উঁচু করা বিল্ডিং, এবং এইভাবেই কিন্তু মানুষ সেইভাবেই ভাবছে, তাই অরণ্যকে ধ্বংস করছে, অরণ্যের প্রাণীকে ধ্বংস করছে, পুকুর সেখানে

ঠাক লিখেছেন কি আমার ঠাক বাবাদের যুগে মানুষদের কি বাড়ি ছিল না, চারিদিক ঘিরে বাড়ি ছিল কিন্তু গাছপালা পুকুর ঘেরা বাড়ি, কিন্তু সে এখন তো অবশ্যই নেই, সেটার কথাই লিখেছেন। বিশুদ্ধ অক্সিজেনের জন্য গাছের প্রয়োজন, বিশুদ্ধ বাতাসের জন্য গাছের প্রয়োজন, কোনো কৃত্রিম অক্সিজেন নয়। তাই আমাদের সবার মনির সুন্দর

গুড মর্নিং অর্পিতা, বন সম্পদকে অথবা প্রকৃতির কাজ করতে যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাই। পরিবেশকে ঠিক রাখতে সরকারিভাবে সঠিক পরিকল্পনা নেওয়া দরকার, সেটার কথাই লিখেছেন। আর লিখেছেন যে আজ গাছ লাগিয়ে কাল কেটে ফেলে হবে না, ভুলু সাহা মধ্যম গ্রাম থেকে লিখেছেন। আর চলে যাই তার পরের বার্তায়, সুতপা দমদম পার্ক থেকে লিখেছেন, বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা জানাই অর্পিতা দিদি ভাই, আমি সুতপা বসু দমদম পার্ক থেকে লিখছি। আজকের টপিকটি খুব প্রাসঙ্গিক, অরণ্যকে না বাঁচালে যে কোনো সময় শহর ধ্বংস হয়ে যাবে, কারণ পৃথিবী শুধু মানুষের জন্য নয়, সব প্রাণীদের জন্যই এই পৃথিবী। তাই আমাদেরকে পৃথিবীর ইকোলজিক্যাল সিস্টেমকে বাঁচাতে হবে, অরণ্যবাসী মানুষকেও বাঁচাতে হবে, লিখেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। আর বার্তাকে পাঠিয়েছেন দেখি, বালিগঞ্জ থেকে চন্দ্রপলী সেন লিখেছেন, একটি বিশেষ দিনে একটি কথা ভেবে কষ্ট হয়, আমাদের দেশে প্রণম্য শহীদদের প্রাণ বিসর্জন বিফলে গেছে যাচ্ছে, এই দিনটির আদৌ কি কোনো মূল্য আছে? বনজ সম্পদ ঘিরে এই দেশের দুর্বৃত্ত, মানে যারা দুর্বৃত্ত আছেন, তারা দীর্ঘদিন ধরেই অবাধ ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছেন, অমূল্য সব বনৌষধের কাজ বিলুপ্তির পথে, অসহায় বন্যপ্রাণীরা বাসস্থান হারিয়ে খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিতে বাধ্য হচ্ছে, এবং কিছু লোভী পুঁজিবাদী পুঁজিপতি রাজনীতির লোকেরা পৈশাচিক কর্মকাণ্ডে চূড়ান্তভাবে জখম প্রকৃতিকে জখম করছে প্রকৃতিকে। অরণ্যবাসী মানুষদের অধিকার নিয়ে অরণ্যবাসী মানুষরা কিন্তু আমরা দেখছি তারা কিন্তু লড়াই করছেন, কিন্তু তাদের লড়াইতে কোথাও গিয়ে রাজনীতির কারবারিরা বিরোধিতা করছে, সেটা নিয়েই লিখেছেন চন্দ্রবলিদি। এবং প্রতিশোধ নিচ্ছে কিন্তু প্রকৃতি, সেটা উত্তরাখণ্ড বলুন বা বিভিন্ন জায়গায় বলুন, আমরা কিন্তু দেখছি। হাওড়া জগাছা বাড়োয়ারি তলা থেকে পূর্ণা ঘোষ লিখেছেন, শুভ সকাল অর্পিতা, মানবকুল পক্ষীকুল জীবকুলকে রক্ষা করতে আমাদের সবার আগে এগিয়ে আসতে হবে, বনাঞ্চলকে রক্ষা করতে হবে, অন্ন বস্ত্র বাসস্থানে যোগান দেয় এই অরণ্য, তাই বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, পক্ষীকুল প্রাণী সম্পদ হারিয়ে যাচ্ছে অরণ্যকে ধ্বংস করার জন্য, তাই আজকে বন শহীদ দিবসে আমাদেরকে কাজে করে দেখাতে হবে অরণ্যকে রক্ষা করে, কথায় নয়। আসলে সত্যি কথা বলতে অরণ্যকে রক্ষা করা খুব প্রয়োজন। আজকের বিষয়টি আপনাকে আবারও বলে দিই যে আজকে বন শহীদ দিবস, জাতীয় বন শহীদ দিবস, ভারতের বন্য প্রাণী রক্ষায় এবং বনজ সম্পদ রক্ষায় যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য দিনটি উৎসর্গীকৃত। বিষয়টি ছিল যে অরণ্য সম্পদকে রক্ষা করা নাগরিক সমাজের কর্তব্য, আরণ্যক সমাজের সাথে নাগরিক সভ্যতার মেলবন্ধন কখনো হয়নি, কিন্তু অরণ্য সম্পদ বা আরণ্যক মানুষেরা নগর এবং নাগরিক মানুষকে চিরকাল বাঁচিয়ে এসেছে, তাই নাগরিক সভ্যতাকেও অরণ্য সভ্যতাকে আরণ্যক মানুষকে বাঁচাতে হবে, এটাই ছিল বিষয়। যাই হোক, আর সময় নেই, 10 মিনিট বাকি, চলে যাই পরের গানে।

সময় আর নেই, ঘড়ির কাঁটা বলছে 9:53 হয়ে 55 সেকেন্ড। যেতে হবে আমাকে, বলতে হবে টাটা বাই বাই। মনের মেলোডি থেকে অর্পিতা বিদায় নিচ্ছি আজকে। আবারও কোনো দিন কোনো সময় আপনাদের সঙ্গে কথা বলতে আমি চলে আসব। সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন FM গোল্ডকে, ভালো থাকবেন।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিক্স দেশগুলির অর্থনৈতিক শক্তিকে জনসাধারণের কর্মসংস্থান, সম্পদ ও সমৃদ্ধিতে রূপান্তরিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ তিনি নতুন দিল্লিতে ব্রিক্স বিজনেস ফোরামের সূচনা করেন। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। আজ 11 সেপ্টেম্বর 1893 সালের এই দিনেই শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে গঙ্গা নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে বইতে থাকায় ধুলিয়ান সহ একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। US ওপেন টেনিসের দ্বিতীয় বাছাই এলিয়েনা রাবাকিনা মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের জন্য সারা বিশ্বের নেতারা নতুন দিল্লিতে সমবেত হচ্ছেন। সমাজ মাধ্যমের একটি পোস্টে শ্রী মোদী আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে। ভারত মণ্ডপামে অনুষ্ঠিত হতে চলা দুদিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ 11টি প্রধান উদীয়মান উন্নয়নশীল অর্থনীতি একত্রিত হবে। 2026 সালে ভারতের সভাপতিত্বের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল সিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবুবো সুবিয়ান্তো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাকশিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বাণিজ্য সম্পর্ক এবং জ্বালানি সহযোগিতার মতো বিষয়গুলি দুই নেতার মধ্যে আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আজ ভোরে জাতীয় রাজধানীতে এসে পৌঁছন।

0: প্রধানমন্ত্রী মোদী আজ সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজাকশিয়ানের সঙ্গে আলোচনা করবেন। রাষ্ট্রপতি পেজাকশিয়ান আজ বিকেলে নতুন দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠকটি তাৎপর্যপূর্ণ। দুই নেতার আলোচনার মূল বিষয়গুলির মধ্যে আঞ্চলিক ঘটনাবলী অন্যতম হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় রাজধানীতে তাঁর কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসের সঙ্গেও দেখা করার কথা রয়েছে। রাজধানীতে আগামীকাল হতে চলা ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ সেখানকার যান চলাচল সম্পর্কে নির্দেশিকা জারি করেছে। আজ দুপুর দুটো থেকে সারাত 8:30 পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় সর্দার পটেল মার্গ, তিন মূর্তি মার্গ, 30 জানুয়ারি মার্গ, রাজেশ পাইলট মার্গ, জনপথ, অশোক রোড, বারখাম্বা রোড, প্রেস এনক্লেভ রোড, লালা রাজপথ রায় মার্গ সহ বেশ কিছু রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণের ফলে যাত্রীদের বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে দিল্লি মেট্রো জানিয়েছে পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত মেট্রো স্টেশনই খোলা থাকবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিক্স দেশগুলিতে তাদের অর্থনৈতিক শক্তিকে জনগণের জন্য কর্মসংস্থান, সম্পদ ও সমৃদ্ধিতে রূপান্তরিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্রিক্স দেশগুলি মানবজাতির প্রায় অর্ধেক এবং আন্তর্জাতিক ক্ষেত্রের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা GDP-র প্রায় 40% প্রতিনিধিত্ব করে। নতুন দিল্লিতে ব্রিক্স বিজনেস ফোরামের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, ব্রিক্স এখন বিশ্ব বাণিজ্যের প্রায় 1/4 অধিকার করে রয়েছে, যেখানে ভারত আন্তঃ ব্রিক্স বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে।
1: ব্রিক্স টুডে রিপ্রেজেন্টস অলমোস্ট 1/4 অফ গ্লোবাল ট্রেড এন্ড ইন্ডিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট পিলার অফ দ্য ইন্ট্রা ব্রিক্স ট্রেড। ইঞ্জিনিয়ারিং গুডস এন্ড ইলেকট্রনিক্স অ্যাকাউন্ট ফর দ্য লার্জেস্ট সেগমেন্ট of India's manufactured exports. India is also known as the pharmacy of the world. We see BRICS as an important market for these and other products that India seeks to take to the world as a trusted partner.
0: ব্রিক্স বিজনেস ফোরাম উপলক্ষে সমাবেশে ভাষণ দিতে গিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, এই বছরটি ব্রিক্সের জন্য একটি মাইল ফলক, কারণ এই জোট প্রাতিষ্ঠানিক সহযোগিতার 20 বছর পূর্ণ করেছে। ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স তার সদস্যপদ, কর্মসূচি এবং সহযোগিতার পদ্ধতির দিক থেকে বিগত বছরগুলিতে যথেষ্ট বিকশিত হয়েছে। তিনি আরও বলেন যে ভারত এবছর সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী ব্যবস্থা গড়ে তোলা এই মূল ভাবনাকে সামনে রেখে এই বিবর্তনকে এগিয়ে নিয়ে যেতে চায়। বর্তমানে এই সংগঠন আরও বিস্তৃত সহযোগিতার পথ প্রশস্ত করেছে।
2: Today's forum brings together a much wider set of enterprises and sectors and provides a space to examine not only commercial opportunities but also the conditions that enable them. This wider canvas is reflected in the forum's agenda. Supply chain connectivity and trade facilitation have emerged to be crucial, but so do building robust services, agriculture and agri-technology, digital delivery, MSMEs, startups and women-led enterprises.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতির 7.8% বৃদ্ধির প্রেক্ষিতে IMF-এর এই প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে। IMF-এর যোগাযোগ বিভাগের ডিরেক্টর জুলি কোজাক জানান, জ্বালানির দাম বাড়লেও পরিষেবা ও রপ্তানি ক্ষেত্রে ভালো ফলের কারণে প্রত্যাশার চেয়ে বেশি অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের দেওয়া ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমে স্বামী বিবেকানন্দের চিরস্মরণীয় বক্তব্যটি ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ভাষণ ভারতের প্রাচীন সভ্যতা, ঐতিহ্য ও মূল্যবোধের এক অনন্য রূপ ফুটিয়ে তুলেছিল। প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, স্বামী বিবেকানন্দের এই অনুপ্রেরণামূলক বাণী আজও বিশ্বজুড়ে একইভাবে প্রতিধ্বনিত হচ্ছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV টিকাকরণের ক্ষেত্রে ভারত এক গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে ইতিমধ্যেই 80 লক্ষাধিক টিকাকরণ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি টিকাকরণ ভারতের মহিলাদের এক সুস্থ ও ক্যান্সারমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মহারাষ্ট্রের নান্দেড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। মৃত ব্যক্তিদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা আর্থিক সাহায্যের কথাও তিনি ঘোষণা করেন। উল্লেখ্য, মহারাষ্ট্রের নান্দেড়ে গতকাল সন্ধ্যার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত বেশ কয়েকজন। মুর্শিদাবাদে গঙ্গা নদীর জলস্তর

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
3: 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো, আর আপনাদের অনুরোধের গান, আপনাদের পছন্দের গান রাখতে এই খানিক বৃষ্টি খানিক রোদ এমন একটা দিনে আমরা চলে এসেছি। আমরা কারা? আমি কৃষ্ণা,
4: আর আমি কোয়েল, আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছি।
3: হ্যাঁ, এই মুহূর্তে শুধু নেই, এই মুহূর্তে তো আছি, থাকবো একদম বেলা চারটে পর্যন্ত। হ্যাঁ, তার মাঝখানে মাঝখানে তো বিরতি আমাদের আছেই, কিন্তু শুরু করি যে গান দিয়ে, মানে যে অনুরোধ, যার অনুরোধ দিয়ে আজকে শুরু

0: করছি। সোমা সরকার বেহালা থেকে অনুরোধ জানিয়েছেন, বলেছেন না না শোনালে অভিমান করব না, বন্ধুদের গান শুনবো। অভিমানের কোনো স্কোপ আমরা দেব কোয়েল?
1: একদমই না, কোনো অভিমানের স্কোপই দেব না, এক্ষুনি বাজাবো আপনার পছন্দের গান।
0: মান্না দে কণ্ঠে আপনার পছন্দ সোমা সরকার বেহালা থেকে।

0: মান্নাদের কণ্ঠে আমরা গানটা শুনছিলাম, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। একটু বলে দিই যে সুধীন দাশগুপ্তর কথা এবং সুরে এ গান। পরের গানে যাওয়ার আগে কোয়েল একটা ঘোষণা আছে।
1: হ্যাঁ, একটা ছোট্ট ঘোষণা, তারপর ফিরে আসব।
0: আকাশবাণী কলকাতা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুরোধে, শুনব আরতি মুখোপাধ্যায় সুরেশ ওয়াটকারের কণ্ঠে গান। অনুরোধ করেছেন উত্তম কুমার দাস, শর্মিলা দাস, দানহাটা হরিপাল, হুগলি থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনছিলাম তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান, এবং এই গানের জন্য অনুরোধ করেছিলেন কারা আগে সেটা বলে দিই। অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী বজবজ বাওয়ালি থেকে অনুরোধ করেছিলেন। গৌরীপ্রসন্ন মজুমদারের কথাই নচিকেতা ঘোষের সুরে এই গান শুনছিলাম আমরা।
1: এরপরে আমরা শুনব তাপস মাইতির অনুরোধ, চকমানিক বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তাপস মাইতি অনুরোধ জানিয়েছেন লালকুঠি ছবির গান শোনানোর জন্য, এবং শিল্পী আশা ভোসলে।

0: লালকুঠি ছবির গান শুনছিলাম, তারই ভোলানো গেল না কিছু।
1: একদমই আশা ভোসলের কণ্ঠে এই ছবির গান আমরা শুনছিলাম, এবং এই ছবির মুকুল দত্তের কথায় স্বপন জগমোহনের সুরে শুনলাম এই গান আমরা। এর পরের অনুরোধে আমরা চলে যাব, আমরা কি শ্যামল মিত্র শুনব?
0: হ্যাঁ, শ্যামল মিত্র শুনি। আনন্দ ধারা, প্রতিমা ধারা, প্রশান্ত ধারা, শ্রীমন ধারা রাজস্থান জয়পুর থেকে অনেক দূর থেকে অনুরোধ জানিয়েছেন, সুতরাং আমরা শ্যামল মিত্রের গান শুনি, রাজার পঙ্খী উইরা গেলে।

0: শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনছিলাম। এবার একদম অন্যরকম একটি অনুরোধ। আজ দোহারের প্রাণপুরুষ কালিকাপ্রসাদের জন্মদিন, গান শুনতে চেয়েছেন দেখেছি রূপসাগরে, সর্বেশ্বর পাল, নিহারিকা পাল, মাহেশ হুগলি থেকে। আমরা এই গানটি শুনে নিই। আজকে কালিকাপ্রসাদের গানের অনুরোধ আরও আছে, আমরা দেখব চেষ্টা করে কেমন
1: যদি সময়ের মধ্যে শোনানো যায়।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: একদম অন্য ধারার একটি গান শুনে নিচ্ছিলাম। অশেষ বন্দ্যোপাধ্যায় নিউ ব্যারাকপুর থেকে অনুরোধ জানিয়েছিলেন। এরপর আমরা চলে যাব একটি রবীন্দ্রসঙ্গীতে। রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছেন অভিজিৎ পাল, অনুরাধা পাল, অঞ্জলি পাল, তেঁতুলতলা, ডোমজুর, হাওড়া। আমরা কার গান শুনছি কোয়েল?
1: হ্যাঁ, এই মুহূর্তে আমরা শুনব চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: শুনছিলাম চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি।
1: একদমই, এবং এর পরবর্তীতে আমরা চলে যাব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানে, এবং এই গানের জন্য অনুরোধ করেছেন নিতাই পাল, তপতী পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা, আমতলা, মামুদপুর থেকে।
0: হেমন্ত মুখোপাধ্যায় নিজের সুরে গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এই গান।

0: আমরা শুনছিলাম এতক্ষণ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। এরপরে আরতি মুখার্জির কণ্ঠে আরও একটি গানের অনুরোধ রয়েছে। আমরা এর আগে আরতি মুখোপাধ্যায়ের গান শুনেছি একবার, কিন্তু যেহেতু আরও একটি অনুরোধ রয়েছে সেই কারণে আরও একবার আরতি মুখোপাধ্যায়ের গান নিয়ে থাকবো আপনাদের সঙ্গে। এই গানের জন্য কে অনুরোধ করেছেন সেটা গান শুনে আসার পর বলতে পারি?
1: নিশাকর ধর, অনুশ্রী শ্রেয়সী, রীমা ধর, আমতা জগদ্ধাত্রী তলা, হাওড়া থেকে দুটি গানের অনুরোধ জানিয়েছিলেন মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়। তার মধ্যে আমরা আরতি মুখোপাধ্যায়কে বেছে নিলাম।
0: বেশ, শুনে নি আরতি মুখোপাধ্যায়।

0: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠ শুনছিলাম। এক বৈশাখে দেখা হলো দুজনার। আমরা একদম শেষ গানে যাব, তাই তো?
1: হ্যাঁ, একদমই শেষ গানে যাব। আমাদের একটু পুজো পুজো গন্ধ চারদিকে, একটু একটু করে তো মা এগিয়ে আসছেন আমাদের দিকে।
0: হ্যাঁ, যদিও মায়ের মূর্তি গড়া যেখানে যেখানে পুজো, মানে ঠাকুর গড়া হয়, কুমোরটুলি তো বটে, সেখানে তো মায়ের মূর্তি গড়া শুরুই হয়েছে, কোথাও কোথাও ঠাকুর চলেও গেছে, কিন্তু ছোট ছোট যে জায়গা যেগুলো আমাদের চোখে পড়ছে সেখানে কিন্তু সামনেই এই মুহূর্তে আমরা দেখছিলাম যে গণেশ ঠাকুরের ছবি,
1: মানে যেহেতু সামনেই গণেশ পুজো,
0: গণেশ চতুর্থী, এবং তার সঙ্গে বিশ্বকর্মা।
1: একদম। তো এই যে ঠাকুর গড়া এবং পুজো পুজো গন্ধ বা আমেজ, এইটার জন্যই কিন্তু আমাদের কাছে একটা অনুরোধ এসে গেছে।
0: এবং ঠাকুর গড়া এমন একটা জিনিস, যখন কোনো প্রতিমা তৈরি হয়, সে যে পুজোরই হোক না কেন, আস্তে আস্তে প্রতিমা তৈরি হচ্ছে এবং অসম্ভব একটা তাকে ঘিরে একটা আকর্ষণ বাড়ছে, কবে হবে কবে হবে।
1: একদমই। তো সেরকমই একটা গান শুনতে শুনতে আমরা এই পর্ব থেকে বিদায় নেব। কে শুনতে চেয়েছেন একটু বলে দাও।
0: সুপ্রিয় পাজা আমতা থেকে।
1: বেশ,
0: সনৎ সিংহর কণ্ঠে সেই গান।
1: একদমই। আপনারাও শুনুন, শুনতে শুনতে বিদায় দিন এই পর্বটা থেকে, ফিরে আসবো 2:30 মিনিটে আবারও কোয়েল কৃষ্ণা।

0: যে সুর আমাদের কানে বাজছে সে সুর আমাদের বড় চেনা, কিছু চেনা সুর, কিছু অচেনা সুর, এই সব কিছু মিলে আমাদের এই রেডিও, আমাদের এই আকাশবাণী। কিন্তু মাঝে মাঝে এমনটা হয় নিজেদের বড্ড কৃতজ্ঞ লাগে সময়ের কাছে। আগে বলে নিই যে 100.1 FM গোল্ডে এই মুহূর্তে কৃষ্ণার কোয়েল আপনার সঙ্গে, আর যে সুর কানে বাজছে
1: সেই সুরে সুরে প্রায় এই পুরো সপ্তাহটা মজে রয়েছি আমরা, যাকে বলা যায়। তার কারণ এই সুরটি যে মানুষের নিজের হাতে বা নিজের গলায় সৃষ্টি করা, তোলা, আমাদের উপহার দেওয়া, সেই মানুষটির জন্মদিনের আনন্দেও মাতোয়ারা হয়ে রয়েছি।
0: জন্মদিন পেরিয়ে গেছে যদিও,
1: ঠিক
0: 101 বছর

0: এড়িয়ে গেল সেই মানুষটির। কিন্তু অদ্ভুতভাবে এই যে এক সুর, যে সুর এক মুসাফিরের সুর, সত্যি একটা জায়গায় জন্মে সেই মানুষ প্রায় চারটে নদীকে ছুঁয়ে দিয়েছেন, গঙ্গা, পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র। তার নামে একটা সেতু, যে সেতু নাকি আসাম থেকে অরুণাচল প্রদেশের কাছাকাছি গিয়ে যোগ হয়। একজন মানুষের নামে একটি সেতু, এটা ভাবা যায়?
1: কারণ এই মানুষটি শুধুমাত্র এই মানুষটির নামে যে সেতু তা নয়, এই মানুষটিই একটি সেতু, যে কিনা ওই যে তুমি একটু আগে বলছিলে গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, এই সমস্ত নদী শুধু নয়, একটা জায়গা থেকে, এই আমাদের দেশের একটা প্রান্ত থেকে অন্য প্রান্ত সে এক সুরে বেঁধে রেখেছে। সুর যেটা ভাগ মানে না, যেটা দাগ মানে না, হ্যাঁ, সেই সুর দিয়ে গোটা দেশটাকে, গোটা সমাজকে একসাথে বেঁধে রাখার ক্ষমতা সকলের তো থাকে না, তার ছিল।

0: কি অদ্ভুত এ গান! এ গান আমরা যখন শুনি তখন আমরা শুধুমাত্র ভূপেন হাজারিকার নামটুকু শুনেছি। আমি এবং কোয়েল আমাদের দুজনের বড় হয়ে ওঠা কিন্তু ভিন্ন সময়, তার মধ্যে সময়ের যথেষ্ট একটা পার্থক্য আছে, কিন্তু আমরা দুজনেই বড় হয়েছি কলকাতা থেকে একটু দূরে মফস্বল শহরে। কোয়েল, তোমার মনে আছে নিশ্চয়ই এই যে পুজো পুজো পুজো একটা গন্ধ আমরা তার আগে বলছিলাম, পুজো যে আসছে, পুজো প্যান্ডেল, সেখানে মাইক বাজছে, একটা প্যান্ডেল থেকে তুমি আরেকটা প্যান্ডেলে বাজছ, মানে যে মানে যাচ্ছ যখন কোথাও বাজছে মানুষ মানুষের জন্য, কোথাও বাজছে আমি এক যাযাবর, কোথাও বাজছে বিস্তীর্ণ দুপারে।
1: একদমই আসলে ওই সময়টা, হ্যাঁ এটা ঠিক যে তোমার আমার বড় হয়ে ওঠার সময়

0: সেটা আলাদা, কিন্তু যখন তুমি বড় হয়ে উঠেছো আমি তখন হয়তো বেড়ে উঠছি একটু একটু করে, সেটা ঠিকই। কিন্তু এই যে একটু আগে বলছিলাম সুর ভাগ দাগ মানে না, সুর কিন্তু সময়ও মানে না। দেখো আজকে এতগুলো বছর পরেও আমরা যখন বুড়ো হতে চলেছি প্রায়, তখনও কিন্তু এই সুর আমাদের কানে এলে আমরা একই রকম নস্টালজিক হয়ে পড়ি, একই রকম ভালো লাগা তৈরি হয় এখনও এবং আগামী আরও 100 বছরে হয়তো ভূপেন হাজারিকা এভাবেই আমাদের ভরিয়ে রাখবেন এই সুরে সুরে।
1: এবং আমরা তখন রেডিও, মানে আমাদের কাছে তো একদম শুরুটা রেডিও, এবং যখনই আমরা রেডিওতে শুনছি তখন কিন্তু আমরা পার্টিকুলারলি কিছু গান
0: একদমই একদমই
1: মানুষ মানুষের জন্য শুনছি। অনেক পরে যখন আকাশবাণীর সঙ্গে সম্পৃক্ত হয়েছি তখন আমরা জানতে পেরেছি যে আমাদের আধুনিক এমন প্রচুর গান, এমন অনেক গান যা ভূপেন হাজারিকার সুর করা, মানে একটা সময়, মানে অনেকটা সময় তার জীবনের। সব থেকে বড় কথা হলো 11 বছর বয়সে প্রথম গান লিখেছিলেন,
0: ঠিক
1: স্কুলে পড়তে। তো সেই মানে একটা মানুষ একটা সময় সুরকার হয়, একটা সময় গায়ক হয়, তার কিন্তু সেটা নয়, মানে জীবনের একটা বিস্তীর্ণ সময় তিনি সুর করেছেন, গান গেয়েছেন।
0: একদমই তাই। এবং এই যে সুরের প্রতি তার যে মায়াটা, তার যে মোহটা, যেটাই যাই বলি না কেন, মায়া বলি মোহ বলি, সবটাই কিন্তু তার কিছুটা পারিবারিকও বলা যায়, কারণ মা অসম্ভব ভাবে তার ভেতরে এই সুরের জাদুটাকে ঢুকিয়ে দিয়েছিলেন বলা যায়। তার মানে আমরা 100 বছর বলছি, তার মানে আমরা বুঝতেই পারছি 1926-এর 8ই সেপ্টেম্বর তার জন্ম। তো এই ছোট থেকেই
1: মানে 100 বছর পেরিয়ে গেছে,
0: 100 বছর পেরিয়ে গেছে, শতবর্ষ পেরিয়েছেন, একদমই। তো সেই ছোট থেকেই এই যে সুরের জাদুটা, সুরের মায়াটা তাকে ঘিরে ফেললো, এই মায়াটা কাটিয়ে তিনি আর বেরোতে পারলেন না আজীবন, যতদিন থাকলেন এই পৃথিবীতে। তো অসম্ভব ভালো ভালো গান উপহার পেয়েছি, আজকে কথা তো বলবোই তার সম্পর্কে, তার সঙ্গে সঙ্গে সেই ভালো গানগুলোও শুনি।
1: হ্যাঁ একদমই। এবং যেহেতু আসামের সেই একটা ছোট্ট জায়গায় তার জন্ম, সেই গ্রাম, আসামের প্রকৃতি, সেখানে চা বাগান, এই সমস্ত কিছু মিলেমিশে গেছে তার গানে। আমাদের একটা অভ্যেস, সেটা কি জানো, সেটা হলো ভূপেন হাজারিকার সুর শুনলে আমরা ধরতে পারি,
0: হ্যাঁ
1: এটা ভূপেন হাজারিকার সুর।
0: একদম।
1: কিন্তু তুমি যখন আসামের কথা বললেই, আমরা ভূপেন হাজারিকার যে কণ্ঠ শুনি তার অধিকাংশের সুরও কিন্তু ভূপেন হাজারিকার নিজের। এবং এই গানটিতে শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং ভূপেন হাজারিকা দুজনে মিলে কলম চালিয়েছেন, মানে দুজনের লেখা এবং সুর ভূপেন হাজারিকার। চলো শুনি।

এ সবল বাহুর আঘাতে তাম্র বরণ দুহাতে, এ সবল বাহুর আঘাতে ধম ধমা ধম মাদল বাজায় নতুন সারা তুলে, হাজার দেহ দোলে হাজার দেহ দোলে নতুন দিনের আহ্বানে, হাজার চোখের আগুনে বজ্র মাদল।

0: তার গান মানে সংগ্রামের গল্প, তার গান মানে ভালোবাসার রূপকথা, তার গান মানে আশার আলো। একজন মানুষ, তিনি কবি, তিনি চলচ্চিত্র নির্মাতা, তিনি সঙ্গীত পরিচালক, তিনি শিল্পী, তিনি সাংস্কৃতিক কর্মী। এই যে একটা বহুধা বিস্তৃত তার জীবন, সেই জীবনের প্রত্যেকটা পর্বে কত না অভিজ্ঞতা।
1: ঠিক তাই। এবং তুমি দেখো কৃষ্ণানি, তুমি বললে যে তার গান সংগ্রামের গল্প বলে, একদম ঠিক। এই গানটাও সংগ্রামের গল্প বলছে, আর অনেক গান আমরা শুনেছি যেখানে আমরা সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রামের গল্প খুঁজে পেয়েছি, কিন্তু তার কণ্ঠটা কত মধুর, কত মানে একটা স্মুথ মাখনের মতন গলাটা যাচ্ছে একটু একটু একটু একটু করে। মানে অসমীয়া কবি আনন্দচন্দ্র বড়ুয়া তাকে বলেছিলেন তিনি সুধা কণ্ঠ, কথাটা কিন্তু সত্যি সত্যি তার কণ্ঠের জন্য খাটে, সুধা কণ্ঠই বটে। তো যাই হোক, বিস্তৃতি ব্যাপ্তি যাই বলি না কেন, সেটা তো রয়েছেই, তার পাশাপাশি রয়েছে অসংখ্য, এই বিস্তৃতি ব্যাপ্তির মধ্যে থেকেই তো গানগুলো উঠে এসেছে, তাই না?
0: হ্যাঁ, এবং কি বলবো, মানে কত ধরনের গান, যখন গঙ্গা আমার মা, পদ্মা আমার মা লিখছেন, তখন মনে হচ্ছে নদীর পাড় ছুঁয়ে তিনি বিভিন্ন মানুষকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন। আবার ওই যে বিদেশে যেখানে ওল্ড ম্যান রিভার, তিনি ওই শ্বেতাঙ্গ মানে কৃষ্ণাঙ্গদের বিপ্লবে সামিল হচ্ছেন, মানে তাদের তাদের এই সমাজতন্ত্রের যে কথা, তাদের সমাজ বোধের যে কথা, সেই কথা তাকে ছুঁয়ে যাচ্ছে। এবং আমরা যখন ওল্ড ম্যান রিভার দেখি, মানে গানটা যখন দেখি ইউটিউবে, তখন বুঝতে পারি যে গানটা হচ্ছে, এবং তার পেছনে অজস্র মানুষ, মানে যারা মাল বইছে একটা সেতুর উপর দিয়ে, সেই গানের সুর তিনি নিয়ে এলেন, সেই গানের সুর নিয়ে এসে এমনভাবে প্রথিত হলো সেই গান, যে গান আমাদের মন থেকে মস্তিষ্কে চলে গেল।
1: একদম সত্যি কথা, পল রবসন একটা সময় ভীষণ প্রভাবিত করেছিলেন তাকে, এবং সেই প্রভাব থেকে আমরা যা উপহার পেয়েছি সে আর কি বলবো। ওই যে বললাম, আগামী আরও 100টা বছর আমরা এই উপহার সানন্দে নিয়ে কাটিয়ে দিতে পারি।
0: মানবিকতার গান, ধর্মনিরপেক্ষতার গান, এবং মানুষের যে চেতনা, সেই চেতনার গান তিনি ধরেছেন। এবং কোয়েল, তুমি বললে এই যে গলায় একটা অদ্ভুত, মানে কি বলবো, একটা মাদকতা, কিন্তু কোথাও সাংঘাতিক রকমের উচ্ছল নয়,
1: ঠিক,
0: কিন্তু সেটা না খুব আস্তে আস্তে আস্তে আস্তে সেই রক্তের স্রোতের মধ্যে চারিয়ে যাওয়ার মতো
1: একদম
0: তার সুর। আমরা পরপর বরঞ্চ দুটো গান শুনি। আসলে যে গান শুনছি সে গান কিন্তু খুব পরিচিত গান, তবে তার প্রত্যেকটা সুরই ভূপেন হাজারিকার।
1: বেশ, শুনে নি।
0: আমরা পল রবসনের কথা তুমি বলছিলে,
1: হ্যাঁ,
0: বিস্তীর্ণ দুপারে শুনি, একেবারে সরাসরি প্রভাবিত ওল্ড ম্যান রিভার থেকে।
1: একদম একদম।

0: এই যে একটা পাহাড়ে জন্ম এবং পাহাড় চারিদিকে রয়েছে, সেইখানে তিনি অজস্র মানুষের কথা বলছেন, সাধারণ মানুষের কথা বলছেন এবং নতুন দিনের কথা বলছেন। বারবারই ভাবছেন একটা নতুন দিন আসবে যেটা সবার।
1: একদমই। এবং এই গানের কথা, গানের সুর, সব কিছু, পুরো একটা গোটা গান দিয়ে উনি সমাজের প্রত্যেকটা মানুষকে বেশ কিছু জিনিস চোখে আঙুল দিয়ে দেখাতেন, ভাবাতেন, প্রশ্ন করতেন যে এটা কেন, এটা কিভাবে, বা এটার শেষ কোথায়, এরকম নানা রকম অজস্র। তো এই এই কারণেই মানে এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে অনেকেই ভূপেন হাজারিকা সম্পর্কে বলেন যে তাঁর তৈরি গানগুলোকে যদি ভবিষ্যতে কেউ অন্যরকমভাবে গাওয়ার চেষ্টা করতে চাইতেন বা তার অনুমতি নিয়েই হয়তো করতে চাইতেন, তিনি একটু ক্ষুণ্ণ হতেন, কোথাও তার একটু খারাপ লাগতো, তার মনে হতো যে ওই গানের মধ্য দিয়ে তিনি যে বার্তাটা দিতে চেয়েছেন সমাজকে, সেই বার্তাটা যেন কোথাও হারিয়ে না যায়, কোথাও যেন সেটাকে পিছনে ফেলে আমরা এগিয়ে না যাই, এটা তার মনে হতো। সেক্ষেত্রে তিনি একটু বিরক্ত হতেন বা হয়তো একটু রেগেও যেতেন, কিন্তু আদতে তিনি ছিলেন একজন কোমল হৃদয়ের মানুষ। সে গল্পে পরে আসব।
0: আমরা এই একটা পর্ব যেখানে তার গান শুনছি, তার কথা কোথাও কোথাও এবং তার সুর, আমরা যে গানটি দিয়ে শেষ করব সে গানটা না হলে চলে না, মানে এই এই পর্বটা,
1: এই পর্বটা, হ্যাঁ,
0: কারণ সে গান সর্বজন স্বীকৃত গান এবং সারা বিশ্বের কাছে তাকে জনপ্রিয় করেছে এই গান।
1: একদম। এই গান শুনতে শুনতে আমরা এই পর্বটা থেকে বিদায় নিয়ে একটা সংবাদ বিরতির ওপারে ফিরে আসছি আবারও।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 2027 পর্যন্ত। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফরে আজ মেলডি মেকার্স।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। সুরেলা সফরে আজ মেলডি মেকার্স, মেলডি মেকার্স।
2: সুরেলা সফরে আজকে মেলোডি মেকারস, এবং আমরা অনুষ্ঠান শুরু করেছি 2:30 মিনিটে। এতক্ষণে আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা বুঝেই গেছেন যে আমরা আজকে রয়েছি ভূপেন হাজারিকাকে নিয়ে, ভূপেন হাজারিকার সুরকে নিয়ে, এবং অদ্ভুতভাবে সেই যে তার জন্মভূমি আসাম, যেখানে বারবার নানা রকমের ঘটনা ঘটেছে, নানা রকমভাবে আসাম উত্তপ্ত হয়ে উঠেছে, এবং তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের সব কিছু, এই সমস্ত কিছুকে তিনি সুরে পরিবর্তিত করে ফেলেছেন, যে সুর ছড়িয়ে পড়েছে। এবং একটা সময় 6-এর দশকের একদম শেষ এবং 7-এর দশক, 8-এর দশক ভূপেন হাজারিকার গান ছাড়া অন্য, মানে অনেক কিছুর মধ্যে তার গান অন্যতম হয়ে থাকতো। কিন্তু আমরা ওই যে বলছিলাম যে এমন কিছু গান, তার ছবির গান তো আছেই, কিন্তু তার বাইরেও এমন কিছু আধুনিক গান যেগুলো আমরা শুনি বটে, কিন্তু আমরা জানি না এগুলো ভূপেন হাজারিকার সুর। এই যে গানটা শুনছিলাম, দ্বার ছপ ছপ, কতদিন ধরে শুনছি, মানে শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে,
3: শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুর শুনলাম আমরা এই গানটা। এরকম না, আরও অজস্র গান আছে, যে গানগুলো আমরা কিন্তু আমাদের রোজকার জীবনে নিত্যদিনে শুনি, সবসময় আমাদের কানে আসে, কিন্তু আমরা জানি না বা আলাদা করে নোটিস করি না যে এই গানগুলোর সুর ভূপেন হাজারিকা করেছেন। তুমি একটু আগে কৃষ্ণাদি বলছিলে যে ভূপেন হাজারিকার সুর শুনলে বোঝা যায়, একদমই ঠিক কথাই, তার সুর শুনলে বোঝা যায়। কিন্তু কিছু কিছু বাংলা আধুনিক গান, সত্যি কথা বলতে তুমি দাঁড় ছপ ছপের কথাই ভাবো, আমরা এতক্ষণ এই বিরতিতে যাওয়ার আগে যে গানগুলো শুনছিলাম, বিখ্যাত গানগুলো, তার সাথে কি দাঁড় ছপ ছপটা সেইভাবে মেলে?
2: একদমই না। এবং আমরা যখন প্রেমের গান শুনছি, তার সঙ্গে এই যে মানুষ মানুষের জন্য বা যে ধরনের গান তিনি মানে লিখেছেন বা গেয়েছেন, সেই ধরনের গানের একেবারে মিল নেই। মানে ভূপেন হাজারিকা এবং শিবদাস বন্দ্যোপাধ্যায় জুটি আমরা যখন শুনছি, তখন তুমি দেখবে যে তার গানের পথ ধরে আজীবন তিনি পাড়ি দিয়েছেন ঘর থেকে বাইরে,
3: একদমই,
2: এবং দেশ থেকে বিদেশ, গায়ের ছোট নদী, পাহাড়ি নদী থেকে বড় নদী, সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত, এই যে গান। এবং যখন দোলাহে দোলা লিখছেন যে অজস্র মানুষ, তারা শ্রমজীবী মানুষ, তারা কাঁধে করে বই নিয়ে যাচ্ছে, বড় বড় মানুষের দোলা, তার সঙ্গে কিন্তু এই যে শুনুন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের যে গানটি আপনাকে শোনাবো, একেবারে নিখাদ প্রেমের গান, মনে হয় ভূপেন হাজারিকা সুর দিয়েছেন।

0: পুলকবাবু তো এমন গান লিখবেনই, কিন্তু ভূপেন হাজারিকা এমন গানে সুর করবেন ভাবা যায়?
1: সত্যি কথাই। এবং এই গানের সুর শুনে কোথাও কি মনে হচ্ছে যে ভূপেন হাজারিকা সুলভ এই সুর, মানে যে সুর আমরা শুনি তার গানের সাধারণত। আসলে এই যে তুমি বলছিলে সবসময় ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়ে যায় তার তার লেখা, তার সুর বা তার যে কোনো কাজ, একেবারেই তাই। তার বিচরণ ক্ষেত্রটা এতটা বড়, এতটা বড়, শুধুমাত্র গায়ক, গীতিকার, সুরকার বা সঙ্গীত পরিচালক তো নয়, তার সঙ্গে সঙ্গে তিনি একজন প্রযোজক, একজন চলচ্চিত্র নির্মাতা, একজন সম্পাদক, একজন সমাজ সমালোচক, আর কত কত পরিচয় তার। তো এই এতগুলো পরিচয় বহন করে যে মানুষটা সারাটা জীবন কাজ করে গেলেন মানুষের জন্য, সেই মানুষটা তো, তাকে নিয়ে কথা বললে তো আর শেষ হয় না।
0: মানে অদ্ভুতভাবে অসমীয়া গানের সঙ্গে তিনি উত্তর পূর্বর একটা শেকড়ের সুর যোগ করে দিয়েছেন,
1: ঠিক তাই,
0: এবং কখনো পাশ্চাত্যের সুর তার সঙ্গে মিলিয়ে দিয়েছেন, কখনো অরুণাচল প্রদেশের লোকসুর তার সঙ্গে মিলিয়ে দিয়েছেন,
1: একেবারেই একেবারেই,
0: এবং অবলীলায় কোথাও আবার মিশিয়ে দিয়েছেন বাংলার লোকায়ত সুর। ওই যে বলছিলাম না সেতু, তার নামে একটি সেতু তো আছে অবশ্যই, ভূপেন হাজারিকা সেতু, কিন্তু

0: আর বাইরেও তিনি নিজেই একটি সেতু।
1: একদম ঠিক তাই। আমাদের বিজ্ঞাপন বিরতি আছে কৃষ্ণাদি, তার আগে একটা ছোট গান শুনে নেবো কি?
0: বেশ, খুব ছোট্ট একটা গান,
1: খুব ছোট একটা গান।
0: এই গানটা পবিত্র মিত্রের লেখা,
1: হ্যাঁ,
0: কিন্তু তার সুর শ্যামল মিত্রের।

0: সত্যি সত্যি সুরকার ভূপেন হাজারিকার বিস্তৃতি বোধ হয় আরও অনেক বেশি।
1: একদমই তাই, কারণ হচ্ছে যে এত রকমের সুর, এত এতগুলো চলচ্চিত্র, সত্যি বলতে আমরা চামেলি মেম সাহেব থেকে এখন শুনছিলাম এই গানটা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, 1979 ছবি। এছাড়াও তো আরও বহু বহু ছবিতে, শুধুমাত্র বাংলা নয়, হিন্দি ছবি, অহমিয়া ছবি, বিভিন্ন ভাষার চলচ্চিত্রে তিনি সুর করেছেন, বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন, নানা রকমের কাজ করেছেন। তো আমরা এই মুহূর্তে যে কটা ছবির নাম মনে পড়ছে, রুদালি তো অবশ্যই 1993 এর ছবি, আরব 1974-এ, দরমিয়া 1997, একপল বলে একটি ছবি 80-এর 86-এর ছবি, দমন, গজগামিনী, আমরা বোধহয় দমনেরও গান আমাদের সংগ্রহে রয়েছে, আমরা অবশ্যই শুনবো সেই সব গান, একপল 1986-এর আরও একটি ছবি, গজগামিনী তো বললামই। তো এরকম শকুন্তলা 1961, আরও একটু পুরনো, একটু পিছন দিকেই চলে গেলাম, এরকম অজস্র ছবিতে তিনি সুর করেছেন। এবং এই সুরগুলোর মধ্যে কোথাও ওই যে আমরা যে বারবার বলছি যে পাহাড়ি লোকসঙ্গীত, জলের গান, নদীর গান, মাটির গান, সেই সব কিছুকে তিনি বারবার মিশিয়েছেন তার গানে, তার সুরে বিভিন্ন রকমভাবে, কিন্তু বৈচিত্র্যও কিন্তু আছে, শুধুমাত্র সেই একঘেয়ে সুর নয়। ভূপেন হাজারিকা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের সুর করেছেন, অনেক বৈচিত্র্যময়তা তার।
0: তুমি দমনের কথা বলছি,
1: হ্যাঁ,
0: আমরা অলকা ইয়াগনিকের একটা গান শুনি,
1: খুব মিষ্টি একটি গান দমন ছবি থেকে, শুনে নিই।

0: একটা ভীষণ মিষ্টি গান শুনছিলাম এক্ষুনি এই মুহূর্তে আলকা ইয়াগনিকের কণ্ঠে। আমাদের এটা তো দামানের গান, দামান অনেক পরের দিককার ছবি, গাজগামিনীও অনেক পরের দিককার ছবি, আমরা শুনবো সেই সব কিছুরই গান। লেকিন ছবিটার কথা ভীষণভাবে মনে পড়ছে, গুলজারের কথা, গুলজারেরই ডিরেকশন আমরা জানি, এবং অদ্ভুত একটা ছবি, যে ছবি নিয়েও একবার এখানে এই অনুষ্ঠানেই কথা হয়েছিল আপনাদের সবার সঙ্গে, তখনও আমরা গানগুলো শুনেছিলাম। কিন্তু এই গানগুলো না যতবার শুনি ততবার পুরনো হয় না, ততবার মনে হয় আরও একবার শোনা যেতেই পারে। লেকিনের একটা গান কি শোনাবে, মানে শোনানোর কি ইচ্ছা আছে, নাকি আমরা অন্য কোনো গানে যাব এই মুহূর্তে?
1: তুমি যখন শুনতে চেয়েছো তখন লেকিনের গান শুনি, আমিও শুনি, সকলে মিলে শুনি।
0: বেশ বেশ।

0: অসম্ভব মিষ্টি একটা গান, একটা গান জানো, মানে কিছু কিছু গান তো আমরা সবসময় শুনি, ধরো রুদালি, রুদালির প্রত্যেকটা গান আমাদের চেনা, গজগামিনী আমাদের খুব চেনা না হলেও চেনা, লেকিনের এই গানটা যেটা শুনছিলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে আমাদের চেনা, কিন্তু একটা গান শোনাই বরঞ্চ। এই গানে কথা দিয়ে মানে গলা ভূপেন হাজারিকা, ইলা বোস এবং রুমা গুহ ঠাকুরদা,
1: একদম অন্যরকমের একটা গান।
0: হ্যাঁ, মেরি ধরম মেরি মা।

0: কি অসম্ভব মিষ্টি একটা গান। তবে এই গান এই সুর আমরা চিনি,
1: এই আসলে ওই সব রকম সুরই শুনলে মনে হয় হ্যাঁ আমরা চিনি। দেখো একটা জিনিস কৃষানি, তুমি একটু আগে লেকিনের গান বাজাচ্ছিলে, আমরা অবশ্যই আমরা শুনবো রুদালি। এই দুটোতেই ওই রেগিস্তান, রেগিস্তানের সুরটা আমাদের ভীষণভাবে কিন্তু ভূপেন হাজারিকা মনে করিয়ে দিয়েছেন যে এগুলো বালির সুর। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আমাদের বিজ্ঞাপন বিরতি আছে, ফিরে আসছি বিকন বিরতির উপরে, সঙ্গে থাকুন।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, আ মুভমেন্ট ওয়্যার লিডার্স, ইনোভেটর্স, বিজনেসেস অ্যান্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিক্স নেশনস কাম টুগেদার to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026. A moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: Shurela Shophore, Aaj, Melody Makers.

0: গজগামিনীর গান শুনছিলাম আমরা শঙ্কর মহাদেবনের কণ্ঠে।
1: হ্যাঁ, এবং গজগামিনী বললে সেই ছোট্ট গল্পটা মনে পড়ে, ফিদা হোসেন যেখানে ভূপেন হাজারিকাকে বলছেন যে এই যে আপনি সুর দিয়ে কি সুন্দর একটা ছবি এঁকে ফেলেন, কই আমি তো পারি না আমার তুলির টানে আপনার মতন এরম সুর তৈরি করে ফেলতে। তো গজগামিনীতে যেটুকু অপূর্ণতা আমি রাখবো সেটুকু আপনি আপনার সুর দিয়ে ভরে দেবেন, কত সুন্দর কথা, তাই না?
0: সত্যি তাই। এবং একজন শিল্পী আরেকজন শিল্পীকে কতটা জায়গা ছেড়ে দিচ্ছেন যে তিনি কাজ করবেন।
1: ঠিক তাই, ঠিক তাই। আমাদের সময়টা একদম কমে এসেছে, সেই কারণে ঝটপট দুটো গান শুনতেই হবে।
0: ১৯৯৩ এর সেই ছবি রুদালি, আমরা সানিচারির গল্প, যে ছবি তৈরি করেছিলেন কল্পনা লাজমি এবং গুলজার দুজনে মিলে এই ছবি পরিকল্পনা করেছিলেন, রাজস্থানের একটা ছোট্ট গ্রামের পটভূমিতে শনিচারি, চির হতভাগ্য পরিত্যক্ত এক নারী যে কাঁদতে পারে না কিন্তু সে শোকের অভিনয় করে।
1: ঠিক, ঠিক। তার নিজের শোকে সে কাঁদতে পারে না, অন্যের শোকে তাকে বুক চাপড়ে কাঁদতে হয় কিন্তু অভিনয় করে। এই যে কত বড় কষ্টের সে যারা করে তারাই জানে।

0: অদ্ভুতভাবে সেই প্রান্তিক মানুষ, সেই শ্রেণী বৈষম্য, সেই জাতিভেদ প্রথা, এই সমস্ত কিছু এই ছবিতে ধরা পড়েছিল। এবং একটা সময়, মানে আমরা 93-তে যখন রুদালি রিলিজ করছে, তারপরে আমরা যখন রুদালি দেখছি, সেই সময়কার আইকন এটা।
1: হ্যাঁ, একদমই, একদম।
0: এবং ডিম্পল কাপাডিয়া, রাজ বব্বর, আমজাদ খান এই ছবিতে অভিনয় করেছেন। আমরা ছবির মতো ডিম্পলকে দেখতাম,
1: সত্যি তাই,
0: তার সঙ্গে এই গান শুনতাম,
1: সত্যি তাই। মানে এটা এই এই এই এই ছবিগুলো, এই গানগুলো প্রত্যেকটার পরতে পরতে, মানে একটা মানুষের কি অপরিসীম ভালোবাসা, কি অপরিসীম ধৈর্য, কি গভীরতা লুকিয়ে রয়েছে প্রত্যেকটা সুরের ভাঁজে ভাঁজে, না শুনলে বোঝা যায় না। শেষ গানটা অবশ্যই সেটাই শুনবো, যেটা আমরা এতক্ষণ ধরে যে গানটার জন্য অপেক্ষা করে বসে আছি, সেটা শুনতেই হবে।
0: এবং একজন মানুষ, তাকে কিভাবে আমরা কিভাবে ধরবো, একজন প্রগতিশীল লেখক, একজন চলচ্চিত্র নির্মাতা, একজন গীতিকার, একজন সুরকার, একজন সঙ্গীত পরিচালক, একজন শিল্পী, সব কিছুর উপরে তিনি তো শিল্পী, এই সব কিছু। এবং তিনি, মানে তার যে পুরস্কার, তিনি পুরস্কারে ভূষিত হয়েছেন, সেটা তো ইচ্ছে করলেই আমরা দেখতেই পারি এখন, সেটা কোনো কথা নয়। কিন্তু কথা হলো যে ভূপেন হাজারিকা সত্যি সত্যি একটা ইতিহাস, যে একটা সম্পদ যাকে আমরা ধারণ করতে পারি
1: একেবারে। সেই শেষ গানে আমরা যাই, অনুষ্ঠানের শেষ গানে, এই গান দিয়ে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। সঙ্গে ছিলাম কৃষ্ণা কোয়েল, এবং আপনারা একটু ভালো করে শুনলেই বুঝবেন, শুধু ভূপেন হাজারিকা নন, এই গানের রক্তে মিশে রয়েছেন গুলজারও।
0: হ্যাঁ,
1: অসম্ভব ভালো গান। সকলে খুব ভালো থাকুন।
0: ভূপেন হাজারিকার কণ্ঠ দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করলাম, তার প্রতি আমাদের শ্রদ্ধা। শুধু শতবর্ষ নয়, আরও 100 বছর যদি আমরা গান শোনাতে পারতাম, নিশ্চয়ই পারবে, কেউ না কেউ পারবে, ভূপেন হাজারিকা থাকবেন।

0: হতে চলা অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতা আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। প্রথম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আগামী রবিবার প্রধানমন্ত্রী ব্রিক্সের অংশীদার দেশগুলির নেতা এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান। বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান। আজ সন্ধ্যায় পৌঁছেছেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতা আল সিসিও। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। একই সঙ্গে নতুন দিল্লিতে এসেছেন নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি কাসিম শেট্টিমাও। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, প্রতিটি দেশের অর্থনৈতিক কৌশলে এখন সহনশীলতা বা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার সক্ষমতা একটি কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া এবং উৎসাহিত করাও অত্যন্ত জরুরি। তিনি আজ সকালে নতুন দিল্লিতে ব্রিক্স বিজনেস ফোরামে ভাষণ দিতে গিয়ে বলেন, এমন এক সময়ে এই শীর্ষ সম্মেলন হচ্ছে যখন বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটছে।
1: It's a real pleasure to join you this morning at the inaugural of the BRIC Business Forum on the eve of the BRICS Summit. This year is a milestone. It's a milestone because we mark 20 years of institutionalized BRICS cooperation. In this period, BRICS has evolved substantially in its membership, agenda and mechanisms of cooperation. India's chairship has sought to carry this evolution forward through the theme of building for resilience, innovation, cooperation and sustainability.
0: উল্লেখ, ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লিতে আসা ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরাকে স্বাগত জানান বিদেশমন্ত্রী। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি ও মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে তাদের মধ্যে মত বিনিময় হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার দেনিস মান্তুরভের সঙ্গে বৈঠকে মিলিত হন। মুম্বাইয়ে ব্রিক্স অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের চূড়ান্ত বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সদস্য দেশগুলি একতরফা শুল্ক ও আর্থিক বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, এ ধরনের পদক্ষেপ বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দুদিনের ভারত ইনোভেটস এক্সপোজিশন আজ শুরু হয়েছে। শিক্ষা ও বিদেশ মন্ত্রকের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীতে ভারতের 37টি ডিপ টেক স্টার্ট আপ অংশ নিচ্ছে, যা ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল থিম, স্থিতিস্থাপক, দৃঢ়তা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এদিকে ভারত মণ্ডপমে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। রাশিয়া ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বাণিজ্য সম্পর্ক, জ্বালানি সহযোগিতা নিয়ে দুজনের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণ বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য শিল্প সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আজ নবান্নে এক বৈঠকে বসে। শিল্পমন্ত্রী তাপস রায়ের পৌরোহিত্যে ওই বৈঠকে শিল্প পরিকাঠামো উন্নয়ন, নতুন শিল্পনীতি, বিনিয়োগ সহজ করা, ছাড়পত্র এবং জমি নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এদিকে রাজ্যে শিল্পে বিনিয়োগের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী সপ্তাহে মুম্বাইতে যাচ্ছেন। গণেশ চতুর্থীর পরেই তিনি মুম্বাইতে গিয়ে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি ও তার ছেলে অনন্ত আম্বানির সঙ্গে বৈঠক করবেন। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে মুখ্যমন্ত্রী আগামীকাল দিল্লিতে যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্য সরকার ইতিমধ্যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে, যেখানে জনপ্রতিনিধি, আমলা, পুলিশ প্রশাসন সমন্বয় রেখে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু

অধিকারী জানিয়েছেন, তিনি আজ নিউ টাউনে একটি ফ্যাশন রিটেল সংস্থার উদ্যোগে বিশ্বের বৃহত্তম ওয়ার্ড্রোব উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, সংস্থাটি বর্তমানে পশ্চিমবঙ্গে 110টি স্টোর পরিচালনা করছে। শ্রীরামপুরের মাহেশে মমতা ব্যানার্জির মিটিং আপাতত হচ্ছে না। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই মামলা সিঙ্গল বেঞ্চেই ফেরত পাঠিয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের ওই সিঙ্গল বেঞ্চ গতকাল শর্ত সাপেক্ষে বৈঠকের অনুমতি দেয়। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 6:35।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, অনুপ্রবেশ রুখতে রাজ্যে আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীকে 90% জমি দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকার শিল্পক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করেছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এদিকে জাপান এরাজ্যে শিল্প বাণিজ্যে নতুন করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। রাজ্যে পর্যটন ক্ষেত্রকে আরও উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে আজ নতুন এক মাইল ফলকের সূচনা হল চন্দননগরে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রির মামলায় ধৃত তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়কে 8 দিনের সিআইডি হেফাজতে পাঠানো হয়েছে। মালদার মানিকচকের ভুগনিতে ভয়াবহ বন্যায় আরও একজন প্রাণ হারিয়েছেন। গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় রতুয়া, মানিকচক, কালিয়াচক সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলা আন্তঃরাজ্য সিনিয়র সিএচএম ট্রফি ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে। আসি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ রুখতে রাজ্যে আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীকে 90% জমি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে রামকথা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান।
1: মে জো ঘুসপেটিয়া হ্যায় জো বাংলাদেশ সে আকার ইনফিল্ট্রেটরস মে শরণার্থী কা বাদ নেই বলতা হুঁ জো হিন্দু শরণার্থী হ্যায় উনকা বাদ নেই বলতা হুঁ জো বাংলাদেশ সে ইনফিল্ট্রেটার আ রা হ্যায় আকার জো ল্যান্ড জিহাদ লাভ জিহাদ এ পুরা ডেমোগ্রাফি কো পশ্চিম বঙ্গাল কো চেঞ্জ কর দিয়া উসকো অঙ্কুশ লাগানে কে লিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স কো

0: प्राथमिकता के एक नंबर में रखा, 90% जमीन दे दिया है।
1: তিনি আরো বলেন, অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি রাজ্যে চালু করা হবে। নতুন সরকারের চার মাসের সময়কালে ইমাম মুয়াজ্জিনের মতো সব ধর্মীয় ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। মাদ্রাসা সহ সব জায়গায় পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইতে হবে। ডিসেম্বর মাসে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হবে বলেও শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী আগামীকাল দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর রাতে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে উপস্থিত থাকার জন্য অন্যান্য অতিথিদের সঙ্গে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, আগামীকাল নতুন দিল্লিতে দুদিনের ব্রিক্স শীর্ষ সম্মেলন শুরু হতে চলেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে, যেখানে জনপ্রতিনিধি, আমলা, পুলিশ এবং প্রশাসন সমন্বয় রেখে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ নিউ টাউনে এক ফ্যাশন রিটেল সংস্থার উদ্যোগে বিশ্বের বৃহত্তম ওয়ার্ড্রোব উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে জানান, সংস্থাটি বর্তমানে পশ্চিমবঙ্গে 110টি স্টোরের পরিচালনা করছে। শুধু খুচরো ব্যবসা নয়, জ্বালানি ক্ষেত্রেও বড় বিনিয়োগের আশ্বাস মিলেছে। তিনি আরও জানান, রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই 33টি শিল্প সংস্থাকে জমি বরাদ্দের অনুমোদন দিয়েছে। ভবিষ্যতে মোট 1000 একর জমি অধিগ্রহণেরও পরিকল্পনা রয়েছে। এদিকে শিল্পক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণ বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য শিল্প সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আজ নবান্নে এক বৈঠকে বসে। শিল্পমন্ত্রী তাপস রায়ের পৌরোহিত্যে ওই বৈঠকে শিল্প পরিকাঠামো উন্নয়ন, নতুন শিল্পনীতি, বিনিয়োগ সহজ করা, ছাড়পত্র এবং জমি নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অন্যদিকে রাজ্যে শিল্পে বিনিয়োগের লক্ষ্যে মুখ্যমন্ত্রী আগামী সপ্তাহে মুম্বাই যাচ্ছেন। গণেশ চতুর্থীর পরেই তিনি মুম্বাইতে গিয়ে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি ও তার ছেলে অনন্ত আম্বানির সঙ্গে বৈঠক করবেন। জাপান এরাজ্যে শিল্প বাণিজ্যে নতুন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শিল্পমন্ত্রী তাপস রায় আজ কলকাতায় শিল্প সদনে জাপানের বিদেশমন্ত্রী সাতো আইয়ানোর সঙ্গে এক বৈঠকের পর আকাশবাণীকে বলেন, আগামী বছর ইন্দো জাপান কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি কলকাতায় সাড়ম্বরে উদযাপন করা হবে। উল্লেখ্য, জাপানের বিদেশ প্রতিমন্ত্রী ও সেদেশের উচ্চপদস্থ আধিকারিকদের 7 সদস্যের এক প্রতিনিধি দল আজ শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, কলকাতার সঙ্গে তাদের সরাসরি উড়ান পরিষেবা চালুর জন্য ব্যবস্থা গ্রহণ করতে শিল্পমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে। রাজ্যের পর্যটন ক্ষেত্রকে উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে নতুন এক মাইল ফলকের আজ সূচনা হল চন্দননগরে। ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথিউ ও পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ উদ্বোধন করেন ফরাসি আমলের চন্দননগরের রেজিস্ট্রি বিল্ডিংয়ের নবনির্মাণের একটি ক্ষুদ্র প্রতিকৃতি। পর্যটনমন্ত্রী বলেন, আজকের দিনটি ভারত ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নতির সঙ্গে ঐতিহ্যের যে সহাবস্থানের কথা বলেছেন, দুই দেশ মিলে সেই সহাবস্থানই গড়তে চলেছে।
2: আজকে ভারত এবং ফ্রান্সের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক ঐতিহাসিক দিন, আমাদের সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী তিনি যে কথা আমাদেরকে বলেন, বিকাশ ভি বিরাসত ভি, আমাদের ভারতের G20 প্রেসিডেন্সির মূল মন্ত্র ছিল বসুন্ধরা কুটুম্বকম। সেই জায়গায় দাঁড়িয়ে পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবার জন্য প্রধানমন্ত্রীর দেখানোর পথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের নতুন সরকার দিন রাত্রি কাজ করে চলেছে।
1: পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি রাষ্ট্রদূতের উপস্থিতিতে চন্দননগরে ফরাসি রেজিস্ট্রি হাউস সংস্কারের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চন্দননগরের ফরাসি ঐতিহ্য, শ্রীরামপুরের ডাচ ঐতিহ্য, পর্তুগিজদের বাঁশবেরিয়ার ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে ওয়াটার ট্যুরিজমের পরিকল্পনার কথাও ঘোষণা করেন পর্যটনমন্ত্রী, যার পোশাকি নাম দেওয়া হয়েছে লিটল ইউরোপ অন দ্য গ্যাঞ্জেস। অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত গ্রেগরি ম্যাথিউ বলেন, ফরাসি সরকার চন্দননগরের পর্যটন ক্ষেত্রকে উন্নত করতে বিশেষ সহায়তা করবে। উল্লেখ্য, চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বঁজু চন্দননগর আজ শুরু হয়েছে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর ও ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের কনফারেন্সে যোগ দিতে আজ রওনা দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 15 বছর বাদে পশ্চিমবঙ্গ থেকে কোনো প্রতিনিধি

0: এই ধরনের সম্মেলনে যোগ দিচ্ছেন।
1: 15 বছর বাদে পশ্চিমবঙ্গের থেকে প্রতিনিধি যাচ্ছে, যারা গণতন্ত্র কিভাবে শক্তিশালী হয় সেই বিষয়ে আলোচনা হবে। গণতন্ত্রের ক্ষেত্রে যেভাবে আজকে AI কে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে আলোচনা হবে, এগুলো নিয়ে চিন্তা করুন।
0: পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রির মামলায় ধৃত তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে 8 দিনের CID হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। উল্লেখ্য, CID গতকাল দক্ষিণ কলকাতার কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে সুমিতকে গ্রেপ্তার করে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মালদার মারিক চকের ভূতনিতে ভয়াবহ বন্যায় আরও একজন প্রাণ হারিয়েছেন। আনিকুল হক নামে উত্তর চণ্ডীপুরের নাজিরুদ্দিন টোলা গ্রামের 17 বছরের ওই কিশোর জলমগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় গর্তের মধ্যে পড়ে যায়। পরে ভূতনি থানার পুলিশ নৌকো করে তাকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি। এদিকে ভূতনি থানাও জলমগ্ন, তার মধ্যে সাঁতার কেটে থানা থেকে বেরিয়ে নৌকো করে প্লাবিত এলাকার মানুষজনকে পরিষেবা দিচ্ছে পুলিশ। গঙ্গার অস্বাভাবিক জলস্তর বৃদ্ধির ফলে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টোলা ও বিলাইমারি গ্রাম এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। 2টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 43টি গ্রাম জলমগ্ন। গঙ্গার জলস্তর বেড়ে চলায় কালিয়াচক 2 নম্বর ব্লকে পঞ্চানন্দপুর ফেরিঘাট সংলগ্ন বাঁধেও ফাটল ধরেছে। জলস্তর বৃদ্ধি বন্ধ না হলে ইংরেজ বাজারের খাসকোল এলাকা দিয়ে গঙ্গার জল ঢুকে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কালিয়াচক 3 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকাও প্লাবিত। কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকায় গঙ্গার জলের ধাক্কায় মূল রাস্তার একটি অংশ কেটে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপ এলাকাটি এখন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের ওপর অবস্থান করছে। এটি আগামী 24 ঘণ্টায় আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হবে। অন্যদিকে উত্তর রাজস্থান থেকে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ এলাকার উপর দিয়ে বিস্তৃত, এর ফলে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামী রবিবার আরও এক দফায় বন্ধ রাখা হবে সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত। এদিকে আগামী 5 দিন দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে প্রতিদিন রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বাংলা আন্তঃরাজ্য সিনিয়র CHM ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। পুদুচেরিতে আজ তাদের শেষ ম্যাচে বাংলা হিমাচল প্রদেশকে 7 উইকেটে হারিয়ে দেয়।
2: সমাচার কে সাথ প্রিয়াঙ্কা অরোড়া। নরেন্দ্র মোদী নে কাহা হ্যায় কি ব্রিক্স দেশ चार और समाधान के महत्वपूर्ण केंद्रों के रूप में उभर रहे हैं। नई दिल्ली के भारत मंडपम में ब्रिक्स व्यापार मंच के नेताओं के सत्र में उन्होंने ये बात कही।
3: आज ब्रिक्स के देश विश्व की 50% पॉपुलेशन 40% को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल GDP करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड GDP करीब 4.5 गुना हुई। इकोनॉमिक

0: reiterated that dialogue and diplomacy was the way forward in resolving conflicts and India stood ready to assist in peace efforts. President Putin invited Prime Minister Modi to visit Russia for the 24th India-Russia Annual Summit. The Prime Minister accepted the invitation. The dates of the summit will be decided as per mutual convenience. The Associated Chambers of Commerce and Industry of India, ASSOCHAM, has hailed Prime Minister Narendra Modi's vision for strengthening BRICS as a powerful platform for global cooperation and a stronger voice for the global south. President of ASSOCHAM, Nirmal K. Minda, said that the Prime Minister's vision of transforming BRICS cooperation into concrete business outcomes is highly significant. He added that deepening trade, investment, technology, startup and business partnerships among BRICS economies can unlock enormous opportunities and create new avenues for inclusive and sustainable growth. The stage is all set for the 18th BRICS summit to be held at Bharat Mandapam in New Delhi tomorrow. During the summit, Prime Minister Modi will play host to world leaders of Russia, China, South Africa, Egypt, Indonesia, Iran and UAE. The summit will get underway tomorrow with a closed session for BRICS member countries on inclusive global governance and strengthening multilateralism. Leaders of BRICS member countries will witness the Bharat Innovates exhibition at Bharat Mandapam. They will also undertake a joint tree plantation drive, which will be followed by a gala dinner hosted by Prime Minister Modi. Traffic restrictions, diversions and regulated movement will be enforced on several key roads in the national capital tomorrow in view of the 18th BRICS summit. According to the Delhi Traffic Police, the restrictions will remain in force from 8:15 p.m. to 11 p.m. with traffic regulated along important stretches in and around central Delhi. Finance Minister Nirmala Sitharaman has said that India should pursue technological innovation at scale, but without compromising human responsibility, safety and public trust. Addressing the Global FinTech Festival 2026, the Finance Minister said that India's young generation was not waiting for opportunities, but was creating platforms, enterprises and new solutions. And in the Junior Asia Cup hockey, Indian junior men's team defeated Malaysia 3-1 in the first semi-final today to book a place in the final at Mochi in China. Indian skipper Anmolekar scored 2 goals while Sukhvinder scored 1. India will face South Korea in the final on Sunday. And that is the end of this news bulletin.
1: কথায় গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold বলবেন আপনি শুনবো আমরা শুনছেন আপনার কথা আপনার কথা 100.1 FM Gold আপনার কথা 100.1 FM Gold Day.
2: হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে এই মুহূর্তে আপনার কথা আর আপনার কথায় আজ স্টুডিওতে আপনাদের সঙ্গে মনীষা আর সুস্মিতা
3: শুনছেন আপনার কথা বলবেন আপনি কি বলতে চাইছেন একটা বিষয়কে নিয়ে আমরা একটা বিষয় দিয়েছি আপনাকে সে বিষয় হলো চালাকি না শিখলে জীবন বৃথা আপনি কি সেটাই মনে করেন নাকি আপনি মনে করেন জীবনে চলার পথে চালাকি নয় প্রয়োজন অন্য কিছুর চালাকিটা বরং আপনার কাছে নেতিবাচক কি বলছেন আপনি শুনবো আপনার কাছ থেকে
2: কিভাবে বলছেন মানে কোথায় বলছেন মাধ্যমগুলো জানিয়ে দিই 2248 8085 আপনার চেনা টেলিফোন নাম্বার সেই সঙ্গে 9903 05 9992 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমাদের টেক্সট মেসেজ করুন এবং সেই সঙ্গে 100.1 FM Gold কলকাতার ফেসবুক পেজেও আপনার কথার যে পোস্টার চালাকি না শিখলে জীবন বৃথা তার নিচের কমেন্ট সেকশনেও কিন্তু আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আমাদের আমরা একটা যেটা শুরুতেই করতে পারি সেটা হচ্ছে প্রচুর হোয়াটসঅ্যাপ এসে রয়েছে
3: একটা ফোন নিয়ে নি প্রথমে ফোন ব্লিঙ্ক করছে
2: আচ্ছা এসে গেলে খুব ভালো
3: হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন না কোনোভাবে যিনি ফোনে ছিলেন তিনি হয়তো শুনতে পাচ্ছেন না চলে যাব একটা হোয়াটসঅ্যাপের কথা তুমি বলছিলে দেখেনি
2: হ্যাঁ অনেক বন্ধুরা অনেক আগে থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করছেন এটা একটা সত্যি ভীষণ ভালো চালাকি না শিখলে জীবন বৃথা কথাটা শুনতে একটু কঠিন কিন্তু জীবনের বাস্তবতা অনেক সময় এমনই এখানে চালাকি মানে কাউকে ঠকানো নয় বরং মানুষকে চিনতে শেখা, কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকতে হয় তা বোঝা। সবাইকে বিশ্বাস করা ভালো, কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করা বোকামি। সরলতা যেন দুর্বলতা না হয়ে যায়, আর ভালো মানুষ হওয়ার পাশাপাশি নিজের স্বার্থ সম্মান ও সীমারেখা রক্ষা করাও যেন আমরা শিখি। কারণ জীবনে শুধু ভালো মানুষ হওয়াই যথেষ্ট নয়, কোথায় সরল থাকতে হবে আর কোথায় বুদ্ধিমান হতে হবে সেই পার্থক্যটাও জানা জরুরি। সৌভিক বলছেন ঢাকুরিয়া থেকে।
3: চলে যাব পরের ফেসবুক মেসেজে। অমিতাভ হোর লিখছেন গলফ গার্ডেন কলকাতা থেকে, লিখছেন ঠিক কথা, চালাকি দরকার, তবে এটা অতিরিক্ত যেন না হয়, তাহলেই গলায় দড়ি। দুষ্টু চালাক, বুদ্ধিমান, মেধাবী, এগুলো মানে অপপ্রয়োগে আমরা প্রয়োগ করে কারো ক্ষতি যেন না করি, অকারণে যেন প্রয়োগ না করতে হয়। শেয়ালকে আমরা চতুর বলি, আবার দুষ্টু বলি, আবার বুদ্ধিমান বলি, আবার শয়তানও বলি, তবে বোকা না হয়ে একটু আধটু চালাক হলে সমাজে সে সহজে, সমাজ তাকে সহজে খাবে না, এটাই লিখতে চেয়েছেন।
2: আমাদের কি কোনো বন্ধুরা আছেন আমাদের সঙ্গে?
3: হ্যাঁ, ফোন লাইন ব্লিঙ্ক করছে, কে আছেন? হ্যালো
4: হ্যালো হ্যালো দিদি ভাই নমস্কার।
3: হ্যাঁ বলুন।
4: আমি নাচন কুমার সাবরাকম বাঁকুড়া থেকে প্রবীণ কুমার মন্ডল বলছি দিদি ভাই। হ্যালো
3: বলুন।
4: হ্যালো
3: বলুন।
4: হ্যাঁ দিদি ভাই, চলে বলছি যে অতি চালাকের গলায় দড়ি, আমাদের মানুষের মুখ নয় মুখোশ, হ্যাঁ, এর আড়ালে সবকিছু লুকিয়ে আছে। ভালো ভেবে আপনি যদি কোনো কথা বলে ফেলেন, হ্যাঁ, সেই কথাটি অন্য লোকের কানে লাগিয়ে সেটা আপনার একে কৃতবিরক্ত করে তুলবে। এই জায়গা থেকে মানুষকে চিনতে গেলে, হ্যাঁ, মানুষের ভালোবাসা পাবেন না, উপরন্ত অভিশাপ পাবেন। তো সেই জায়গায় কাকে আপনি ভালোবাসবেন কাকে, এই জন্য ঘরের লোককেই ভালোবেসে সব কথা বলা যায় এবং তাদের সাথে শেয়ার করা যায়। এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
3: অনেক ধন্যবাদ। চলে যাব পরের হোয়াটসঅ্যাপ মেসেজ।
2: হ্যাঁ, ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, শুভ সন্ধ্যা দিদিরা, ঠিক চালাকি না শিখলে জীবন বৃথাই হয়। একটা তরফা আমি বোকামি করে যাব, অন্যজন সেই বোকামির সুযোগ নিয়ে আমার পিছনে লাগবে, সেটা তো হয় না। এইসব ক্ষেত্রে একটু আধটু চালাকি করতে হয়, যে কোনো ব্যাপারে চালাকি না করলে অনেক স্থানে বোকাদের জায়গা হয় না। নিজেকে বুদ্ধি দিয়ে চালাক হতে হবে, যাতে অপরজন আমার ক্ষতি না করে। হিসাবপত্র বা যে কোনো কাজে চালাকি না করলে সত্যি জীবন বৃথাই হবে।
3: চলে যাব পরের ফেসবুক মেসেজে। কাজী আবু জাফর লিখছেন আত্রাই বাংলাদেশ থেকে, লিখছেন বাঁচতে গেলে চালাক হতে হবে, পশু পাখি সবাই চালাক, তোমার আমার দোষ কি, তবে বুদ্ধি করে বাঁচতে হবে। মৌমাছি আর পিঁপড়ে দেখো, ওরা কাজের লোক, বাবুই পাখির বাসা দেখে তোমার শিক্ষা হোক। ভালো ছাত্র সে, ইংরেজি আর অঙ্কে ভালো, যে তাই বলে যাই, বাঁচতে গেলে একটু হলেও বুদ্ধি বিবেক চাই।
2: পরবর্তী হোয়াটসঅ্যাপে চলে যাই। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে লিখছেন, প্রথমে এই বিবেকবাণী, ছোট্ট সেই মূর্ছনা, চালাকির দ্বারা কখনো মহৎ কার্য হয় না। ছোটোখাটো তেমন চালাকি, উপস্থিত বুদ্ধির ছোঁয়া, হয়তো সাময়িক পরিত্রাণ, অস্বস্তি এড়িয়ে যাওয়া, যখন চালাকি অর্থবহ, সমস্যা সমাধানের উপায়, চটজলদি বুদ্ধির বিকাশে অন্যদের বোকা বানায়, লোক ঠকানো চালাকি নিতান্তই হঠকারী, তবে টিকে থাকার লড়াইয়ে চালাক হওয়া জরুরি।
3: চলে যাব পরের মেসেজের দিকে। কল্যাণ কুমার শান্ডিল্য লিখছেন, চালাকি না শিখলে জীবন বৃথা, কে কয় এমন কথা। স্বামীজি বলেন, চালাকির দ্বারা মহৎ কার্য সম্পন্ন হয় না, তাহলে বলতে হয় সময় বিষয়ের বস্তু পাল্টে দেয়। কেন এমন হয়? সময় সব কিছু বদলে দেয়, সূক্ষ্ম আবেগ, সূক্ষ্ম মূল্যবোধ সব কিছুই বদলে যায়। তবুও ভারতে কিছু ট্র্যাডিশন সমানে চলছে, তার মধ্যে চালাক আর বোকার মধ্যে শেষ পর্যন্ত কার জয় হবে? আপাত জয় নাকি শেষ পর্যন্ত পরাজয়? আমি বোকা থাকতেই পছন্দ করি, আমি চালাকি শিখতে চাই না, মানবিক থাকতে চাই। ধন্যবাদ, লিখছেন রঘুনাথপুর সরকার বাগান থেকে কল্যাণ কুমার শান্ডিল্য।
2: লিসনার রয়েছেন মনে হয় আমাদের সঙ্গে, ছিলেন কিন্তু এই মুহূর্তে। আপনারা কিন্তু একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, 2-2-4-8-8-0-8-5 আপনাদের সঙ্গে কিন্তু কথা বলবই। চলে যাই আবারও হোয়াটসঅ্যাপে। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন যে, আজকের অভিমত, চালাকি না জানলে জীবনে সাফল্য আসে না। জীবন পথে চলতে গিয়ে অনেক ভুল ত্রুটি দোষ ঘটে, সেগুলিকে সংশোধন করতে হয়। কখনো নিজেকে বাঁচাতে পুরনো গল্পের নীতিকথাও স্মরণে রাখতে ও বাস্তবে প্রয়োগ করতে হয়। মার্জার ও জম্বুক কথা, বয়স শিয়ালের কথা, দুই বন্ধু বাঘের কথা, চালাক হওয়া বুদ্ধির সমৃদ্ধি করা, বাস্তব জীবনে কার্যকরী করাই শ্রেয়। তবে অতি চালাকের গলায় দড়ি যেন না হয়। মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাক লুকিয়ে লব্ধ প্রণাস ও অপরীক্ষিত কারক সবই পড়া উচিত। নমস্কার শ্রবণ সঙ্গীদের, হ্যাঁ তিনি অনেকগুলো সাজেশন দিয়েছেন আমাদের, ঠিক কথা।
3: চলে যাব, ফোনে কে আছেন? হ্যালো,
5: নিজেকে বাঁচাতে। এবার চালাকি আর কূটনৈতিক এই ব্যাপারটা একটু মিলেমিশে করতে হয়, কারণ আমরা দেখেছি আমাদের প্রফেশনাল স্পেসে, আমি দেখেছি যে কূটনীতি না করলে আপনাকে তো আপনি একটা ফলস পজিশনে পড়ে যাবেন এবং বিপদেও পড়তে পারেন। বিকজ আমাদের পৃথিবীতে তো সবাই তো আর ভালো হতে পারে না, ভালো মন্দ মিশিয়ে। তো যেটা চেনা দরকার, সেই মানুষকে চিনে তার চালাকিটা, তার যে চালাকি যেটা প্রতারণামূলক চালাকি যেরকম হয়, সেটাকে ধরে নিজেকে নিজেকে বাঁচিয়ে রাখা, যাতে আমাকে কেউ ঠকাতে না পারে শুধুমাত্র এই কারণে যে আমি সৎ।
2: একদম একদমই ব্যাপারটা তাই, খানিকটা যে চালাকি মানে একটু চালাক না হলে বড্ড বোকা বনে যেতে হয়। সরলতা কিন্তু মানে ঠকতে, বিপদে ফেলতে সাহায্য করে, সেখান থেকে একটু চালাক হওয়া জরুরি।
3: এস এন মন্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখছেন, কেউ চায় না বোকা হতে, দেখায় শুধু সরলতা, চালাকি যে করতেই হবে নয়তো সেটা বড় কথা, সবাই জানি। চালাকি আর বুদ্ধি জ্ঞানে বাড়বে বই কি, নিজের দক্ষতা, মূল্যবোধ যে আসল কথা। ব্যর্থ জীবন যতই আসুক রাখবো বজায় নিজের সততা আর মানবিকতা। যদিও মানি চালাক হওয়া খুব জরুরি, তবুও বলি বড্ড বেশি বোকা, বড্ড বেশি হলে বোকা সবাই, কিন্তু দেবে ধোকা হলফ করে বলতে পারি। জীবন কভু বৃথা নাহি, আপন ভেবে বিশ্বাস তো করি। অতি বেশি চালাকি করছো যারা ছল চাতুরি, লোক ঠকিয়ে পকেট ভরে টাকা পয়সা মন চুরি, তাদের থেকে থাকতে হবে অনেক বেশি সাবধানী।
2: চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, চালাকি না শিখলে জীবন বৃথা, এই কথাটার সাথে আমার মত পার্থক্য রয়েছে। কারণ চালাকি করে কোনো ভালো কাজ সফল হয় না, সততা এবং সরলতাই জীবনের আসল ভিত্তি, চালাকি নয়। চালাকি ক্ষণিকের জয় এনে দিতে পারলেও দীর্ঘমেয়াদী সাফল্য বা মনের শান্তি কখনোই এনে দিতে পারে না। পরিশেষে বলা যায়, জীবনকে সার্থক করতে চালাকি নয় বরং বিবেক, সততা এবং কর্মদক্ষতার প্রয়োজন। চালাকি মানুষকে সাময়িক পথের দিশা দেখালেও সততা মানুষকে গন্তব্যে পৌঁছে দেয়। জীবনকে সার্থক ও সুন্দর করতে চালাকির চেয়ে বেশি প্রয়োজন সততা, বুদ্ধিমত্তা এবং সহমর্মিতা। তাই চালাকি না শিখে নৈতিকতা শেখায় জীবনের আসল সার্থকতা। আপনারা সবাই খুব ভালো থাকবেন সব সময়, আপনিও ভালো থাকবেন।
3: চলে যাব ফোনে, দেখে নেব কে আছেন। হ্যালো,
6: হ্যালো,
3: হ্যাঁ
6: নমস্কার, আমি হরিণঘাটার বড়ইয়াগুলি থেকে সমীর দাস বলছি।
2: নমস্কার।
6: দেখুন, চালাক প্রত্যেকটা মানুষই চালাক, প্রত্যেকে যে একেবারে মানে বোকা তা কিন্তু নয়, বোকারাও কিন্তু চালাক হয়, কিন্তু তারা খুব সহজ সরল মনের হয় বলে তারা সেই চালাকিটা খাটায় না, তার জন্যই তাদেরকে অনেকে বোকা মনে করে। কিন্তু চালাকিটা দুরকম আছে, একটা হচ্ছে দুর্বুদ্ধি চালাকি আর একটা হচ্ছে সুবুদ্ধি চালাকি। যারা দুর্বুদ্ধি চালাকি খাটায়, যারা সবসময় বদমাশি উদ্দেশ্য নিয়ে মানুষকে ঠকানোর জন্য চালাকি খাটায়, তাদের চালাকিটা কিন্তু একদিন ধরা পড়ে যায়। কারণ এরকম আমার জীবনেও অনেক কিছু ঘটনা ঘটেছে, আমি একটু সহজ সরল মনের মানুষ, আমি সহজ সরল ভাবেই মানুষের সঙ্গে চলতে ভালোবাসি, কিন্তু কিছু মানুষ এসে আমার কাছ থেকে কথা কেনার জন্য বা অনেক কিছু জানার জন্য অনেক রকম চালাকি করে, বিভিন্ন রকম নাটকীয় গল্প গুজব করে আমার কথাগুলো জানার চেষ্টা করে। সেগুলো আমি বুঝতে পারি, কিন্তু বুঝার পর যখন দেখি সে আমার ক্ষতি করার চেষ্টা করছে, তখন তার সঙ্গে ঠিক এমনভাবেই কথা বলি, ঠিক তার উল্টো কথাটা বলি। উল্টো কথাটা বলতে গিয়ে দেখা যায় তার নিজের চালাকিটা কিন্তু ধরা পড়ে যায়। তা এরকমই ঘটনা হচ্ছে যে সবসময় চালাক হওয়াটা ঠিক উচিত নয়, সহজ সরল মনের হওয়াটাই সব থেকে ভালো। কিন্তু কিছু মানুষ যদি ক্ষতি করার চেষ্টা করে চালাকি দ্বারা, সেখান থেকে কিন্তু তার হাত থেকে বাঁচার জন্য একটা অস্ত্র হিসাবে সে চালাকিটা ব্যবহার করা ভালো। অর্থাৎ মানুষের এবং সমাজের ভালো কাজ করার জন্য যদি চালাকি ব্যবহার করা হয়, তাহলে সেটা কিন্তু খারাপ নয়, সেটা সত্যিকারই ভালো জিনিস। কিন্তু মানুষের খারাপ করার জন্য কেউ যদি চালাকি করে, তাহলে সেটা কামনা নয়। সেই সমস্ত চালাকি থাকা মানে মানে বোকামি বলবো, মানে বোকা চালাক হওয়াটা ঠিক ভালো নয়, বুদ্ধিমান চালাক হওয়াটাই ভালো।
2: বেশ, ওই চালাকের হাত থেকে বাঁচার জন্য চালাকি, সেই জন্য চালাকি ছাড়া জীবন বৃথা, তাই তো?
3: হ্যাঁ, তাই বলছেন তিনি। শুভ্রা ভট্টাচার্য কি লিখছেন, চুত্র থেকে লিখছেন, তিনি লিখছেন, কে বলে চালাক না হলে জীবন বৃথা, চালাকি শিখবো কেন, চালাকির দ্বারা তো মহৎ কাজ হয় না, তা বলে বোকাও হব না। আমি সাধারণ তাৎক্ষণিক বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সৎ উদার ন্যায় নীতিপরায়ণতা মানবিক যুক্তিবাদী মনোভাব সুকর্মে জয়লাভ করার পক্ষপাতী, কারণ চালাক লোকদের জারিজুরি ক্ষণস্থায়ী। সমাজ এই চালাক চতুর ধরনের লোকগুলোকে খুব প্রাধান্য দিলেও তাদের কৃত্রিম স্বভাব একদিন প্রকাশিত হবেই। কথায় আছে অতি চালাকের গলায় দড়ি, তাই চালাক অর্থাৎ ধূর্ত হয়ে কূটনৈতিক বুদ্ধি প্রয়োগে সাময়িক সুবিধে ভোগ করলেও জীবন পথে জয়লাভে দীর্ঘস্থায়ী হতে পারে না। আমার মনে হয় চালাক না হয়ে উপস্থিত বুদ্ধিমত্তা সম্পন্ন ভালো মানুষ মনের মানুষ হওয়া জরুরি, তাহলেই বাকি সব কিছু আপনার জীবনে ধরা দেবে। তাই বলে আমি বোকা থাকার কথাও বলছি না, লিখছেন শুভ্রা ভট্টাচার্য।
2: লিসনার রয়েছেন আমাদের সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, হ্যালো,
7: নমস্কার।
2: বলুন।
7: নমস্কার, আমি মনিরুদ্দিন লস্কর বলছি, দক্ষিণ সাঁকড়াইল হাওড়া থেকে।
2: বলুন বলুন।
7: চালাকি দ্বারা কোনোভাবে মহৎ কাজ সম্ভব নয়, তাহলে কি আমি বোকা থাকবো? একদম নয়, বুদ্ধিমত্তা ভালো কিন্তু অতিরিক্ত চালাকি করা ভালো নয়, সততার সঙ্গে যে চালাকি করা হয় সেটাই বুদ্ধিমত্তার পরিচয়, এবং অন্যের ক্ষতি করে কোনোদিন চালাকি সফল হওয়া যায় না। নিজের ভালো করতে অন্যের জন্য না ক্ষতি হয়, সেই চালাকি হচ্ছে মহৎ চালাক। নমস্কার,
2: অনেক ধন্যবাদ। আমরা চলে যাই এবার একটু হোয়াটসঅ্যাপে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, চালাকি করে জীবন চলে না, দিতে হয় বুদ্ধির পরিচয়, সততা ও সরলতা না থাকলে জীবনে ধ্বংস সুনিশ্চয়, পরকে ঠকিয়ে খানিক উল্লাস এ তো কবু কাম্য নয়, বিচক্ষণতার সঙ্গে করে জীবন পথে এগোতে হয়। চালাকির দ্বারা মহৎ কাজ হয় নাই যেমন সত্য, অতি চালাকির গলায় দড়ি সবাই বলে নিত্য, চালাকি না শিখলে জীবন বৃথা বাক্যটি ঠিক নয়, খানিক স্বস্তি দিলেও আঁধারে ডুবতে হয়। তার বক্তব্য রেখেছেন প্রভাতীদি। দেখা যাক আর বন্ধুরা কে কি বলছেন।
3: শীষ মোহাম্মদ ফেসবুকে জানিয়েছেন, অতি চালাকের গলায় দড়ি, চালাকির ফল হয় না কো ভালো, বুঝে নিন ভাই তড়ি ঘড়ি। এক যে শেয়াল মস্ত চালাক ভারী, হঠাৎ গেল নীলের গামলায় পড়ি, বনের যত পশু পাখি হুমড়ি খেয়ে পড়ে, রাজা এলেন আমাদের মাঝে কোথা থেকে উড়ে, হুক্কা হুয়া করে শেয়াল সবাই একই সুরে, রাজামশাই তখন কি আর সামাল দিতে পারে, মনের সুখে হুক্কা হুয়া যেই গাইলেন ভাই, চালাকিটা অমনি ধরা পড়ে গেল, তাই করল তারা শিয়াল তখন পড়ল গিয়ে জলে, নীল রংটা ধুয়ে গেল পালালো জঙ্গলে, রাজা সাজা হলো না তার ধরা পড়ল ফাঁকি, একদিন ধরা পড়বেই তুমি যতই করো চালাকি। শীষ মোহাম্মদ লিখছেন নলহাটি বীরভূম থেকে। চলে যাব ফোন লাইনে, কে আছেন দেখতে।
2: নমস্কার।
8: হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ বলুন।
8: আমি বদুরচক মাছপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
2: বলুন বলুন।
8: চালাকি ছাড়া মহৎ কাজ হয় না, আমি এই বিষয়ের উপরে আমি মানতে পারছি না, চালাকি হতে হবে, তবে মহৎ কাজের দিক দিয়ে তুমি বেশি চালাকি করতে গেলে সেখানে আবার বেশি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, চালাক হতে হবে, অবশ্যই চালাক হতে হবে, তবে সেই দিক দিয়ে আমাকে সব দিকে পা ফেলে আমাকে চলতে হবে, এবং আমাকে চালাকের মতন চালাক হওয়ার মতন আমাকে কি হিসেবে এমন চালাক হতে হবে, যেমন পাকা মাছ আপনার মানে জলের তলায় যে পাঁক থাকে তার ভেতর দিয়ে ছড়ায় কিন্তু তার গায়ে কাদা লাগে না, সেইরকম চালাকি করে আমাকে জীবনযাপন করতে হবে, এমন চালাকি করবো আমাকে আমাকে পরে জোস খেতে হবে বা সেই জায়গায় আমাকে খাড়ে পড়তে হবে, সেই চালাকি আমি কখনোই করতে যাবো না, তবে হ্যাঁ একদম চালাক বেশি চালাক তখনই ভালো নয়, যেমন প্রত্যেক বন্ধুরা বলেছে সেই চালাকের গড়াই যদি পাখাটা দিবি কিন্তু সেরকম চালাকি আমি করবো না, আমি এমন চালাকি হবো যে আমার সাপুরা ভাঙবে মানে লাঠিওরা ভাঙবে, সাপুরা মরবে লাঠিওরা ভাঙবে, এরকম চালাকি হিসেবে থেকে আমি জীবনযাপন করবো বলে মনে করি,
2: মানে ব্যালেন্স করা আর কি। ধন্যবাদ। চলে যাই হোয়াটসঅ্যাপে। রমা রায় ভিরোর দাসনগর হাওড়া থেকে লিখছেন, আমরা সকলেই জানি স্বামীজি বলে গেছেন চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না, আমার নিজের চোখে দেখা যেসব মানুষরা চালাকি করে তাদের কোনো দিন ভালো হয় না, চালাক হওয়া ভালো কিন্তু চালাকি শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে ঘৃণা আর লজ্জা, যেসব মানুষেরা চালাকি করে তাদের একটাই সমস্যা, আপনি যে তার চালাকি বুঝতে পারছেন সেটা তিনি বুঝতে পারছেন না। তবে হ্যাঁ, বর্তমান সমাজে আপনাকে চালাক ও সচেতন হতে হবে, না হলে কে কখন আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না, এই হলো মোদ্দা কথা।
3: বেশ সুন্দর করে লিখছেন আপনারা প্রত্যেকেই, আপনাদের মনের কথা আপনারা বলছেন যে কিভাবে আপনারা এই মানে নোশনটাকে দেখছেন। চলে যাব পরের মেসেজে। দীপায়ন সৎপথী লিখছেন, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, সততা নৈতিকতা আদর্শে

0: অবিচল থাকতে হয়, তবেই জীবন শ্রেষ্ঠ হয়, লাইফে উন্নতির সোপান পরিশ্রম করতে হয়। দীপায়ন সৎপথী, তাপুবাইদ, জিরাবাইদ, বাঁকুড়া থেকে। চলে যাব ফোন লাইনে, কে আছেন দেখবো। হ্যালো,
1: নমস্কার।
0: বলুন।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: দিদিভাই নমস্কার। বলছি দিদিভাই, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, কিন্তু একটু চালাক না হলে হয় না। চালাক না হলে অনেকেই ফাঁদে ফেলার চেষ্টা করে। হ্যাঁ, আর হচ্ছে বেশি বেশি চালাকে গলায় দড়ি, একটু কি বললাম। দিদি নমস্কার, ভালো থাকবে।
1: কি বলছেন বললেন না? আমাদের সকলকে চালাক হতে হবে, বোকা হলে চলবে না। চোখ কান খুলে রাখতে হবে, ট্রেনে বাসে যেতে গিয়ে যেন পকেট মারি না হয়। কেউ যদি যেন আপনাকে না বোকা বানাতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। চালাক আর চালাকি দুটো জিনিস তো এক না। চালাক হওয়া ভালো। চালাকি হচ্ছে কাউকে আপনি ঠকিয়ে দিলেন, কেউ আপনাকে ভুল বোঝালো, জিনিসপত্রের দাম বেশি নিয়ে নিল, চালাকি করে সে তার নিজের কার্যসিদ্ধি করলো, এটা হচ্ছে চালাকি। কেউ কম পড়াশোনা জানে, তার জমি জায়গা একটু বেশি নিয়ে নিলেন, সেটা হচ্ছে চালাকি। তবে চালাকি করে বেশি দিন চলে না, একদিন না একদিন তার পর্দা ফাঁস হবে। চালাকি করে আমাদেরকে কত রকম ভেজাল জিনিস খাওয়াচ্ছে, আমরা জেনে বুঝে রাস্তাঘাটে বিপদে পড়লে খেতেই হচ্ছে, কিন্তু পর্দাও তো ফাঁস হচ্ছে। চালাক আপনি হতেই পারেন, কারোর সঙ্গে চালাকি করে তার ক্ষতি না করলেই হবে। এটা মরালিটি, এটা একেবারেই নিজের উপর ডিপেন্ড করে।
0: চলে যাব পরের ফোনে। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: বলুন,
3: মৌলি বলছি, সুস্মিতা দি। আর
1: হ্যাঁ
3: মৌসুমী দি,
1: মনীষা আর সুস্মিতা আছে।
3: মনীষা দি, মনীষা দি, হ্যাঁ হ্যাঁ সুস্মিতা দি, আমি বুঝতে পারছি।
0: বলুন বলুন।
3: দেখো আমি একটা কথা বলি, আমার নিজের অভিমত যে কেউ কিন্তু বোকা নয়, ঠিক আছে, সবার বুদ্ধি আছে, কিন্তু মানে চালাক কথাটা শুনতে একটু খারাপ লাগে খুবই। হ্যাঁ, তুমি দেখবে যে মানে কেউ যদি একটা নিজের
0: মৌলি, আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি মৌলি, প্রথমে আপনি রেডিও সেটটা মিউট করুন, আমরা ফিডব্যাক পাচ্ছি,
3: ঠিক আছে?
0: হ্যাঁ, এবার বলুন।
3: দেখো কেউ যদি নিজের একটা ভালো বুদ্ধি দিয়ে, হ্যাঁ ভালো মানে মানসিকতা দিয়ে কোন একটা কাজ ধরো সে মানে সফল করলো, সেটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, কিন্তু কেউ যদি ভাবে ধরো অপরজনকে যে এটা খুব বোকা, আমি চালাকি করে ওর কাছ থেকে এই ব্যাপারটা জেনে নেবো বা এই জিনিসটা নিয়ে নেব বা ওকে এই ফ্যাসাতে ফেলে দেবো, কিন্তু অপরজনকে যেটা ভাবছে যে খুব চালাকি করে, অপরজন কিন্তু সেটা বুঝতে পারছে,
0: একদম
3: একদম পরিষ্কার বুঝতে পারছি। কেননা আমি তোমাকে বলছি যে কেউ বোকা নয়, কেউ বোকা নয়। কারুর চালাকিটা খুব বদমাইশি করে ধরা পড়ে যায়, আর কারুর চালাকিটা সে একটা মানে তার একটা ভেতরে মানবিকতা থাকে, ভদ্রতা থাকে, সে ভাবে যে না মানে আমি তো আমার ভালো দিকটা দিয়েই কাজটা সফল করব, আমি কেন চালাকি করে তার কাছ থেকে সফল করব। এই কিন্তু ডিফারেন্স,
1: একেবারেই তাই। অনেক অনেক অনেক ধন্যবাদ। একটা ছোট হোয়াটসঅ্যাপ আছে, সেটা ওই ওয়ান লাইনে যেটা থাকে, সংঘমিত্রা ঘোষ, কাকিনাড়া, ভাটপাড়া থেকে। চালাকি শেখা যায় না, শেখার বিষয়ও নয়, এটি জন্মসূত্রে পাওয়া অর্জিত গুণের মধ্যে অন্যতম একটি গুণ। সেই ব্যাপারে অবশ্য আমরা বলতে পারছি না,
0: হ্যাঁ
1: এটা জিনগত কি না, জন্মসূত্রে পাওয়া কি না, কিন্তু আপব্রিঙিং একটা ম্যাটার করে তো বটেই, যে কোনো চরিত্র গঠন।
0: আমরা এরকম কোনো কাউকে চিনি না যে জন্মসূত্রে এটা অর্জন করেছে, চিনতে পারলে নিশ্চয়ই আমরা জানাবো আপনাকে। চলে যাব যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি থেকে। কি লিখছেন তার দিকে? লিখছেন, আমি নিজে ঈশ্বরে বিশ্বাসী ও সাদা সিধে সরল মানুষ, মানুষকে ভালোবাসি, বিশ্বাস করি। বাজারে কেনাকাটা করতে গিয়ে বারবার ঠকেছি, এমনকি নিজের বাড়ির লোকরাও আমাকে ঠকায়, তা বুঝতে পেরেও আমি কিন্তু চালাক হতে পারিনি, না বলতে শিখিনি। আমি সব কিছুই ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি, আমার সততা ও কঠোর পরিশ্রমের জন্য আজ আমি সুখী ও কোনো কিছুরই অভাব নেই আমার। তবে আশপাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আজকের দিনে একটু বুদ্ধি খাটিয়ে চোখ কান খোলা রেখে চলা ভালো, যাতে আমার মতো অন্য কাউকে ঠকতে না হয়। বেশ,
1: আমাদের আমাদের লিসেনার রয়েছেন,
0: দেখে নেব কে আছে। হ্যালো, হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, বলুন।
4: নমস্কার, বাঁকুড়া থেকে সাধন।

0: মুখোপাধ্যায়।
1: হুম বলুন।
0: দেখুন এই চালাক চতুর এই কথাটা কথাগুলি কিন্তু ভালো, মানে চালাক বললে আমরা হয়তো বলবো যে বোকা নয়, মানে ক্লেভার স্মার্ট ইন্টেলিজেন্ট। হ্যাঁ আবার চালাকি বললে কিন্তু আমাদের বাংলাতে কিন্তু চালাকি বললেই যেন একটা কি বলবো টু প্লে এ ট্রিক, আবার ইংলিশে প্রতি শব্দ খুঁজলে ইন্টেলিজেন্টও পাওয়া যাবে, ক্লেভারনেস ইন্টেলিজেন্ট চালাকি। হ্যাঁ তো এই চালাকিটাকে আমরা সাধারণ ভাবে বলতে গেলে একটু মানে কি লোককে ঠকানো গোছেরই বোঝা যায়, কিন্তু সেই সেই চালাকিটা নট অ্যাকসেপ্টেবল। কিন্তু যে চালাকের যে অন্য প্রয়োগ রয়েছে ইন্টেলিজেন্ট ট্যাক্টফুল, এইগুলি কিন্তু হতে হবে, তাহলে আজকের সমাজে ঠিকভাবে চলা যাবে।
1: একদমই
0: ঠিক হচ্ছে, আসলে
1: মানে আপনার পাশের লোকটি যদি বেশ চালাক হয় তাহলে আপনার খুব সরলতা নিয়ে বোকা সেজে থেকে লাভ নেই আর কি।
0: অতি সরলতা তার হওয়া চলবে না, ক্লেভার স্মার্ট এটা হতে হবে।
1: মানে সরললা যে চালাকি বোঝে না তা নয়, কিন্তু প্রকাশ করতে পারে না সেইটাই। ধন্যবাদ বন্ধু। আচ্ছা সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, চালাকি করে কোনো মহৎ কর্ম করা যায় না, এমন কথা আমরা বলতেও শুনতে অভ্যস্ত, তাই নিজে চালাকি করি না আবার অন্যের চালাকি বরদাস্ত করি না, তাই চালাকি না শিখলে জীবন বৃথা। আজকের এই বিষয়ে সহমত পোষণ করতে পারছি না, বরং বলবো চালাকি করে কোনো কাজের কাজ হয় না। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে যেমনটা বললাম।
2: চলে যাব পরের মেসেজে, প্রদীপ বসাক হাটশিমড়া সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখছেন, জীবনে শুধু ভালো মানুষ হলেই সবসময় থাকা যায় না ভালো হয়ে, পৃথিবীটা যতটা সরল মনে হয় ততটা সরল নয় আসলে, তাই জীবনে একটু চালাকি একটু কৌশল আর মানুষ চেনার বুদ্ধি থাকা খুব জরুরি, তবে সেই চালাকি যেন কখনো প্রতারণা বা অন্যকে ঠকানোর হাতিয়ার না হয়। অতিরিক্ত সরল মানুষ অনেক সময় নিজের ভালোত্বের সুযোগ অন্যকে নিতে দেন, বিশ্বাস করেন সহজেই আর সেই বিশ্বাস ভেঙে গেলে কষ্টও পান, তাই জীবনের পথে চলতে গেলে কখন কোথায় কথা বলতে হবে, কোথায় নীরব থাকতে হবে, কাকে বিশ্বাস করতে হবে এবং কার থেকে দূরত্ব বজায় রাখতে হবে, এই বোধ থাকা দরকার। চালাকি মানে কাউকে ঠকানো নয়, চালাকি মানে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সব সত্য সবার সামনে প্রকাশ না করা, প্রতিটি কথায় আবেগপ্রবণ না হওয়া এবং অন্যের উদ্দেশ্য বুঝে নিজেকে সুরক্ষিত রাখা, এগুলো জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা। জীবন আমাদের বারবার শেখায় ভালো মানুষ হওয়ার পাশাপাশি বুদ্ধিমান মানুষ হওয়া জরুরি, কারণ সফলতা হৃদয়কে সুন্দর করে আর কৌশল সে সুন্দর হৃদয়কে রক্ষা করে, তাই বলা যায় চালাকি নয়, জীবনকে বুঝে চলার বুদ্ধি না শিখলে সত্যি জীবন অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। প্রদীপ বসাক লিখলেন হাট শিমলা থেকে।
1: 2248 0085 আমাদের সঙ্গে ফোনে কথা বলুন, আর পরে চলে যাই পরের হোয়াটসঅ্যাপে। পশ্চিম বর্ধমান রানীগঞ্জ থেকে সুচেতা লিখছেন, একটা কথা আছে, সোজা পেরেক খুব সহজেই ঠোকা যায় কিন্তু একটু বেঁকা পেরেক ঠোকা যায় না, সেরকম খুব সোজা সহজ সরল মানুষকে বোকা বানায় ঠকায় কিন্তু চালাক মানুষকে সেটা পারে না, তাই জীবনে এগোতে চালাক হতেই হয়, তবে চালাক না হলে জীবন বৃথা এটা ঠিক নয়, কারণ সহজ সরল মানুষজন আছে বলেই মানবিকতা এখনও দেখা যায়। চালাকি করে অন্যত্র অন্যকে ঠকিয়ে বিবেক দংশনে কষ্ট পায় না এরা, শান্তির ঘুম ঘুমন। চালাক হোক মানুষ, তবে অন্যকে দাবিয়ে ঠকিয়ে গোনোর মানসিকতার চালাকি সর্বনাশা। একদম পাক্কা বলেছেন।
2: আপনারা জানাতে পারেন আমাদেরকে, SMS করতে পারেন, মেসেজ করতে পারেন, মানে হোয়াটসঅ্যাপ টেক্সট করতে,
1: মানে 9903055992 তেই আমাদের টেক্সট মেসেজ করুন, করেছেনও বোধ হয় আমাদের কয়েকজন বন্ধু। আর 2248 0085 আমাদের ফোন করে জানান আপনাদের কথা, চালাকি নিয়ে, অর্থাৎ চালাকি দিয়ে ছাড়া জীবন বৃথা, আপনি কি মনে করেন চালাকি ছাড়া জীবন বৃথা?
2: বাউরিয়া বোলখালি থেকে শান্তনু ঘোষ লিখছেন, বোকা হয়ে থাকার চেয়ে বুদ্ধিমান ও চতুর হওয়া ভালো, তিনি লিখছেন। আচ্ছা পায়েল ব্যানার্জি কি লিখছেন বেলঘরিয়া থেকে, লিখছেন চালাক হওয়া উচিত কিছু খারাপ মানুষের হাত থেকে নিজেকে বাঁচাতে, খারাপ মানুষের চালাকি ধরতে চালাক হওয়া অবশ্যই উচিত, না হলে যে সমাজ দুর্নীতিতে ভরে যাবে, ক্রাইম বাড়বে, তবে এই চালাকি যেন ভালো মানুষের ক্ষতি না করে হয়, লিখছেন পায়েল ব্যানার্জি।
1: লিসনার আছেন, নমস্কার।
3: আপনি যে ব্যক্তির সঙ্গে কথা
1: সঙ্গে ছিলেন
2: কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই যে আমরা বোকামি চালাকি এসব নিয়ে কথা বলছি, চালাক না হলে জীবন বৃথা ভাবছি, কখনো ভাবছি যে সত্যি কি মানুষের সঙ্গে মানুষের আত্মিক যোগটা শুধু চালাকেরই, কি বলছেন আপনি? কে আছেন ফোনে? হ্যালো,
3: আপনি যে ব্যক্তির সঙ্গে কথা,
2: যিনি যোগাযোগ করছেন, আমার মনে হয় তিনি একটু ফোনটা বারবার হোল্ডে পাঠিয়ে দিচ্ছেন কোনোভাবে, বা হাত লেগে অন্যত্র চলে যাচ্ছে ফোন। আপনি একটু সময় নিন, আর অন্য যারা আছেন তাদের একটু জায়গা করে দিন কথা বলার জন্য। হ্যালো, কে আছেন? না, কোনোভাবে যোগাযোগ করার ক্ষেত্রে অসুবিধে হচ্ছে। আমরা আপনাদের মেসেজ, আপনাদের হোয়াটসঅ্যাপ প্রচুর পাচ্ছি, আবারও একটা ফোন আছে,
1: দেখা যাক কথা বলা যায় কি না।
2: হ্যালো, হ্যালো,
1: নমস্কার।
2: হ্যাঁ বলুন।
1: খুব কম আসছে,
2: জোরে কথা বলুন,
1: শোনা যাচ্ছে না।
2: হ্যালো, না শোনা যাচ্ছে,
1: এভাবে কথা বলা যাবে না, কোনোভাবে ভীষণ কম আসছে।
2: ঠিক আছে, আমরা একটু সময় দিই, আমরা বরং একটা গান শুনি।
1: একদম,
2: আর আপনিও একটু প্রিপারেশন নিন, আপনারাও নিন, আস্তে আস্তে আসুন ফোন লাইনটা, যেহেতু একটা নাম্বার প্রচুর ফোন আসছে, যা হয় আর কি।
1: একটা গান শুনে নিই, শুনতে শুনতে নিশ্চয়ই নাকি আমাদের একজন লিসনার আছেন, কেউ আছেন? নমস্কার। না, সমস্যা হচ্ছে একটা গানই একমাত্র আমাদের একটু রিলিফ, আসছি কথায়।

0: মন কেমনের গন্ধ, আজকের অনুগল্পের আসরে মন কেমনের গন্ধ এই নিয়েই চিঠি লিখেছেন যারা, তাদের সেই সমস্ত চিঠি নিয়ে আছি আমি সুস্মিতা।
1: আমি মনীষা। সব চিঠি হয়তো নয়, আরও একটা সপ্তাহ আমরা পাবো সব চিঠির জন্য। আজ বেশ কিছু চিঠি আমাদের কাছে, আবারও প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার আমরা জানি এবং চতুর্থ শুক্রবার, এই দুটো শুক্রবার মিলিয়েই মাসের সমস্ত চিঠিগুলো পড়া হবে। আজ কিছু চিঠি নিয়ে হাজির সুস্মিতা আর মনীষা, শুনব সেই সব চিঠি, সেই সব অনুগল্প। তারপর এদের সকলের মধ্যে থেকে, মানে দ্বিতীয় এবং চতুর্থ যে শুক্রবার, এই সকলের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে সেরার সেরা গল্পকারকে। আজকের প্রথম গল্প
0: গন্ধের স্বাদ, অনুগল্পের নাম গন্ধের স্বাদ, বিষয় মন কেমনের গন্ধ, সেই নিয়ে লিখছেন অমিতাভ মাইতি, হরেন্দ্রনগর, ঢোলাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা, পিন 743347 থেকে। দুটি পরিবারের মাঝখানের সদ্য গাঁথা দেওয়াল, কয়েকদিন আগেও সবাই মিলেমিশেছিল, কিন্তু পরিবারের অনেক দিনের অন্তর্কলহ ওদের আলাদা করে দেয়। সেদিন রাতে গরম মাংসের গন্ধ মাঝখানের দেওয়াল টপকে ছোট্ট বিট্টুর নাকে পৌঁছাতেই সে চুপি চুপি অন্য বাড়িতে চলে আসে। বিট্টু সবার আদরের, জেঠুর খাওয়ার উপক্রম করার সময় বিট্টু বলল, জেঠু আমাকে দেবে না, আমিও খাবো, আয় চুপি চুপি, কেউ যেন না দেখে। ঠিক তখনই বিট্টুর মা বিট্টুর কান ধরে বাড়ির দিকে নিয়ে যায়। বাকরুদ্ধ অসহায় হয়ে বসে জেঠু।
1: পরের গল্প মন কেমনের গন্ধ, লিখছেন অনুপ খাটুয়া, তালদা রতনচক দাঁতন থেকে। কালবৈশাখী ঝড়ে তপ্ত উঠোনের বুকে প্রথম বৃষ্টির সুদা সুবাস পেয়ে ধুলো জমা ডায়েরিটা নিয়ে বসেছিলাম। ডায়েরি খুলতেই খাপ থেকে হুট করে বেরিয়ে এলো দাদুর আমলের সেই খোদাই করা ফাউন্টেন পেনটা। পেনের জীর্ণ নিবটা ছুঁতেই ভিতর থেকে ভেসে এলো শুকিয়ে যাওয়া সুগন্ধি কালির এক অদ্ভুত মন কেমনের গন্ধ। মাটির সুবাস আর কালির জন্মনে মায়াবী গন্ধ এক লহমায় দাদুর কোলে বসে প্রথম অক্ষর লেখার মিঠু শৈশবের শান্তিময় আঙিনায় মনকে ভাসিয়ে নিয়ে গেল।

0: মন কেমনের গন্ধ নিয়েই মন কেমন করা সব চিঠি আজ আমাদের অনুগল্পের আসরে, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবারের এই অনুগল্পের আসরের দ্বিতীয় শুক্রবার। আপনাদের সঙ্গে স্টুডিওতে মনীষা আর সুস্মিতা, সঙ্গে রয়েছে এখন অবধি পাওয়া আপনাদের চিঠির গোছা। চলে যাই পরের চিঠিতে। অরূপ সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে লিখছেন গন্ধে ফেরা শৈশব, এই শিরোনামের গল্পটি। রান্নাঘরের কাজ সামলে অঙ্কিতার মা ছুটে এলেন মেয়ে পড়ছে কিনা দেখতে। এসে তাজ্জব চোখ বন্ধ করে নতুন বইয়ের গন্ধ শুঁকতে শুঁকতে পড়া বলছে অঙ্কিতা। মা বইটা সরিয়ে আনতেই পড়া থামিয়ে দিল। পড়া বন্ধ করলি? জানো না তুমি, নতুন বইয়ের গন্ধ শুঁকলে তবেই আমার পড়া মুখস্থ হয়। মা ফিরে গেলেন নিজের শৈশবে। অভাবের সংসারে নতুন বই কেনার সামর্থ্য ছিল না। পুরনো বইয়ের পাতার সেই মায়াময় গন্ধ না পেলেও তাঁরও পড়া মুখস্থ হতো না। মা বুঝলেন পড়ার আগ্রহটাই আসল।
1: পরের গল্প, গল্পের নাম অতীত স্মৃতি। লিখছেন সুজিত মণ্ডল, রামনগর কুলপি থেকে। সন্ধ্যেবেলায় দেবারতী স্বামী সুমনের হাতে কয়েকটি নারকেলের তৈরি ছাবা সন্দেশ দিয়ে বলল, দেখো তো কেমন হয়েছে। মুখে দিয়ে সুমন বলল, আহ কি স্বাদ, এলাচ আর কর্পূরের গন্ধে ভরপুর। জানো দেবারতী, ঠিক তোমার মতো আমার মাও একা হাতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে এমন স্বাদের ছাবা সন্দেশ তৈরি করতেন। মা তো নেই, আজ তোমার হাতে সন্দেশ খেয়ে সেই এলাচ কর্পূরের মন কেমন করা গন্ধ পাচ্ছে গো। মার কথা খুব মনে পড়ছে রতি। লিখছেন সুজিত মণ্ডল।

0: চলে যাই পরের গল্পে। মন কেমনের গন্ধ, এই বিষয় নিয়ে অনুগল্পের আসরের এর পরের গল্প। তাপস বিশ্বাস ইতিনা বাণীপুর সি ব্লক হাবড়া চব্বিশ পরগনাতে থেকে লিখছেন। হে নিষ্ঠুর বিধাতা, তবে কেন ফোটালে নিষ্পাপ শিশুর চোখে স্বপ্নের আলো? কেন হরপা বানে ভেসে যায় হৃদয়ে ফোটা প্রথম কুঁড়ি? সত্যি কি হরপা বান, নাকি কৈলাসে শিবের বুক ছিঁড়ে নেমে আসা কাল স্রোত? চারিদিকে ধ্বংসস্তূপ, অগণিত মৃত্যুর মিছিল, নদীচরে শিশুর মাটির খেলনা পড়ে আছে থরে থরে। মায়ের বুক হতে ছিটকে শিশু মিশে গেছে কাদা বালি নুড়ি পাথরে। পাহাড় ভেঙেছে, হৃদয় ভেঙেছে, নিভে গেছে জীবন প্রদীপের আলো। মন কেমনের গন্ধে হৃদয় মাঝে এখন নিঝুম শ্মশান রাত।
1: চলে যাব পরের গল্পে। পরের গল্প স্মৃতির ঘ্রাণ, লিখছেন বিধান চন্দ্র সান্যাল। বিকেলের একলা বারান্দায় সুদা মাটির গন্ধটা আসতেই বুকটা কেমন যেন মুচড়ে উঠল। ঠিক এই গন্ধটাই তো মেখে থাকত মায়ের সুতির শাড়ির আঁচলে। শৈশবের সেই চেনা ঘ্রাণটা আজ প্রবাসী একাকিত্বে বড় অচেনা, অথচ তীব্র এক ব্যাকুলতা জাগিয়ে তোলে। এক ফোঁটা বৃষ্টি যেন নিমেষেই উড়িয়ে নিয়ে যায় হাজার মাইলের দূরত্ব। বুকের ভিতর জমে থাকা সবটুকু মন কেমন আজ একলা ঘরের কোণে মেঘলা বিকেলের গন্ধ হয়ে ঝরে পড়ে।

0: পরের গল্প। তমাল মুখার্জি ডানকুনি হাউজিং এস্টেট, ডানকুনি হুগলি থেকে লিখছেন। বিষয় দিয়েছেন গন্ধ। মন কেমনের গন্ধ, এই বিষয় নিয়ে এই সমস্ত চিঠি আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি মনীষা আর সুস্মিতা। কাল অঙ্ক পরীক্ষা, রাত 10টা। আমি অঙ্ক করছিলাম, হঠাৎ কনুইয়ের ধাক্কায় হ্যারিকেন উল্টে গেল, গলগল করে কেরোসিন গড়িয়ে পড়ল বইয়ের পাতায়। আলোটা দু তিনবার দপদপ করে নিভে গেল, ঘর জুড়ে কেরোসিন আর পোড়া সলতের ঝাঁঝালো ধোঁয়া। মা চিৎকার করল, আবার! আমি গন্ধের মধ্যে হাত রে বেড়ালাম দেশলাই, বাইরে ঝিঁঝি ডাকছে, ভেতরে আমার পড়া আর আলো দুটোই পুড়ে ধোঁয়া হয়ে গেল। কাল কি হবে? গন্ধই আমার রাত জাগার সঙ্গী। অন্ধকার আরো গভীর হল।
1: পরের গল্প, গল্পের নাম হঠাৎ পাওয়া। লিখছেন কেকা চৌধুরী। কলেজ থেকে বের হতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। নন্দিনী রাস্তার পাশে গাছটার নিচে দাঁড়িয়ে বুক ভরে সুঁদা গন্ধ নেয়। মনটা চলে যায় ছোটবেলার মাটির ঘরে ঠাকুমার কোলে মুখ গুঁজে ভূতের গল্প শোনার সেই বৃষ্টির সন্ধ্যায়। এই গন্ধটা সবসময় তার শৈশব, তার ঠাকুমাকে এনে দেয় ওর পাশটিতে। দিদি ভাই, চমকে তাকায় নন্দিনী, একজন বৃদ্ধা ভিক্ষুক। নন্দিনী তার হাত ধরে গাছের ছায়ায় এনে নিজের টিফিনটা খেতে দিতে দিতে হঠাৎ খুঁজে পায় ঠাকুমার আদরের মুহূর্তগুলো। কেকা চৌধুরী হরিপাল থেকে এই গল্পটি লিখছেন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। কথা হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়েও। ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফের জানিয়েছেন আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। বৈঠক হয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসের সঙ্গেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। ভারতের সভাপতিত্বে আগামীকাল অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে হুগলির চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3-দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বোজু চন্দননগর আজ শুরু হয়েছে। হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ভারতের পুরুষ দল জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তাঁরা আলাপ আলোচনা করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়েও মত বিনিময় করেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বলেন সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোফ্রম ইন্ডিয়ার সাফল্যকে স্বাগত জানিয়েছেন। প্রথমবার ভারতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দুই নেতা ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বৈঠকে শ্রী মোদী পুতিনকে কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের লেখা প্রাচীন তামিল সাহিত্য থিরুক্কুরালের রুশ অনুবাদ উপহার দেন। উল্লেখ্য, ব্রিকস শিখর সম্মেলনে যোগ দিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ ভোরে নতুন দিল্লি পৌঁছন। শ্রী মোদী আজ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান। বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাঁকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন ভারত ও ইরানের মধ্যে থাকা সভ্যতাগত বন্ধন, সাংস্কৃতিক ও মানুষে মানুষে যোগাযোগ ইরান ও ভারতের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় জোর দিয়ে বলেছেন আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রাক্কালে তিনি আজ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেন। শ্রী মোদী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্যের অধিকার সুরক্ষিত রাখা এবং নাবিকদের স্বার্থে নৌ চলাচলের স্বাধীনতার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী পরিবর্তনশীল বিশ্ব প্রেক্ষাপটে ব্রিকস সংক্রান্ত বৈঠকে নিয়মিত অংশগ্রহণের জন্য ইরানকে ধন্যবাদ জানান। ব্রিকস বাণিজ্যিক ফোরামের বৈঠকে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি পেজেসকিয়ানকেও ধন্যবাদ জানান শ্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলিতে বিশ্বের প্রায় 50% জনসংখ্যা বসবাস করে, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স দেশগুলির।
1: आज ब्रिक्स के देश विश्व की 50% पॉपुलेशन, 40% जीडीपी और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल जीडीपी करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड जीडीपी करीब 4.5 गुना हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত বর্তমানে বিকাশ ও স্থিতিশীলতার ক্ষেত্রে আস্থার উৎস হয়ে উঠেছে। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ড এর আহ্বান জানান। তিনি বলেন, সমুদ্রপথে যাতায়াত নিরাপদ ও সুরক্ষিত থাকলেই বিশ্ব বাণিজ্যের অগ্রগতি হবে।
1: গ্লোবাল ট্রেড তবে আগে বাড় সকতা হ্যায় জব সি লেন্থ সিকিউর হো, সাপ্লাই রুটস ওপেন হো অর সি ফেয়ারার্স সেফ হো। और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান এবং আবুধাবি যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনে মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রেক্ষিতে আগামীকাল দিল্লির জাতীয় রাজধানী ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি ঢোকা বন্ধ করা, গাড়ি ঘুরিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করা হবে 8:15 থেকে 11:00 পর্যন্ত। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: আজকে ভারত এবং ফ্রান্সের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক ঐতিহাসিক দিন। আমাদের সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী তিনি যে কথা আমাদেরকে বলেন, বিকাশ ভি বিরাসত ভি। আমাদের ভারতের G20 প্রেসিডেন্সির মূল মন্ত্র ছিল বসুন্ধরা কুটুম্বকম। সেই জায়গায় দাঁড়িয়ে পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবার জন্য প্রধানমন্ত্রী দেখানোর পথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের নতুন সরকার দিন রাত্রি কাজ করে চলেছে।
1: ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল মান্দেব প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি আরও অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের এক শীর্ষ সামরিক আধিকারিক এবং হুথি গোষ্ঠীর এক প্রতিনিধিও মায়ুন দখলের বিষয়টি নিশ্চিত করেছেন। জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছে। ভারতের আনমোল এক্কা দুটি এবং সুখবিন্দার একটি গোল করেন। চীনের মকিতে ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আগামী রবিবার। পাকিস্তানকে 4-1 গোলে হারিয়ে দক্ষিণ কোরিয়া ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে ভারতের জুনিয়র মহিলা দল আগামীকাল সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। কথা হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়েও। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফের জানিয়েছেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। বৈঠক হয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের সঙ্গেও। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। FM গোল্ড। আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।
3: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়। যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো। সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।

0: অনুগল্পের আসরে আজকে মন কেমনের গন্ধ, সঙ্গে রয়েছে মনীষা আর সুস্মিতা। চলে যাই পরের গল্পে। সুমিত কর্মকার কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, গন্ধটা থেকে যায় এই শিরোনামে। বিকেলের এক টুকরো কালো মেঘে বৃষ্টিটা থামার পর রাস্তায় কেমন মাটির গন্ধ উঠেছিল। জানালার পাশে দাঁড়িয়ে থাকা সুদেশনা হঠাৎ যেন টের পেল এই গন্ধের ভিতর মিশে আছে পুরনো দিনের একটা বিকেল। তখনও বাবা বেঁচে বারান্দায় বসে চা খেতেন। সুদেশনা ক্ষণিকের জন্য চোখ বন্ধ করল, ভাবল মানুষ চলে যায় অথচ তার রেখে যাওয়া গন্ধ থেকে যায়। প্রথম সে বুঝল মন খারাপের একটা গন্ধ আছে, যে গন্ধ নাকি নয় সরাসরি হৃদয়ে এসে লাগে।
1: চলে যাব পরের গল্পে। গল্পের নাম উৎসব। লিখছেন পিউপা ঘোষ, শুকডাল বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। রতন নদীর ঘাটে এসে জল ছুঁয়ে একটিবার মাথায় ঠেকাল, তারপর উঠল নৌকোয়। নদী পেরোতে যেন আর তর সয় না, ছেড়ে

0: একটা গ্রামখানা যেন জলের উপর জল ছবি হয়ে ভাসে। হঠাৎ সেই বট গাছ, আরে মাঝি দাঁড়াও দাঁড়াও, এই তো নামব, উত্তর আসে, না দাদা, এই ভাঙা ঘাটে আর নোংর হইব না, আপনি বহেন স্থির হইয়া, বাঁধানো ঘাট আইছে। রতন অবাক চোখে জল ছবির রং বদলাতে দেখতে পায়, তার পা এসে থেমে যায় একটা মন কেমনের গন্ধে, সেই গোবরে ল্যাপা মস্ত উঠোন, তাতে মা লক্ষ্মীর ছোট্ট দুটি আলপনা আঁকা পা, আজ সে আসবে বলেই তো উৎসব, এই গন্ধের বাস তার নিলয়ের কুঠুরিতে।
1: যাব ছোট্ট একটা বিরতিতে, তারপর গানে গানে ফিরবো আবারও আপনাদের চিঠি নিয়ে।
2: Begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

0: তোমার মুখে ঝরে হাসি আমায় বুকে পেলে, তুমি আমার বাবা আমি তোমার বুড়ো ছেলে।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ, গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: অন্য গল্পের আসর। এবারে পড়ব যে গল্পটি পাঠিয়েছেন সানাই পাত্র, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের নাম হসপিটাল মোড়। বাধ্য হয়েই এ রাস্তা দিয়ে যাতায়াত তার। এদিকে আসতে ইচ্ছে করে না গুঞ্জার। হসপিটালের মেন গেট খুব ভিড়, কারণ সেটা নয়, ওষুধ মিশ্রিত চেনা অদ্ভুত এক গন্ধ পায় গুঞ্জা। তাকে দাঁড় করায় খাঁ খাঁ শূন্যতার মাঝে। মা চলে যাবার দিন এমার্জেন্সিতে এই গন্ধটাই পেয়েছিল সে, শূন্যতার গন্ধ। গুঞ্জা জানে প্রতিদিন যতই রাস্তা বদল করুক না কেন, মন কেমনের এই গন্ধ ছাড়বে না তাকে। এই গন্ধ থেকে পালানোর একটা রাস্তাও শহরে অবশিষ্ট নেই। এইটুকুই।
1: পরের গল্প স্বপন কুমার চক্রবর্তী, গল্পের নাম শূন্য চোখের মায়া। গোধূলির আলোয় হুট করেই দেখা এক অপরূপা সুন্দরী মেয়ে, যার চোখের কোণে কোনো আলো নেই কিন্তু ঠোঁটে একটা চিলটে মায়াবী হাসি। সে যখন তার সাদা ছড়িটা ছুঁয়ে আমায় আলতো করে পাশ কাটিয়ে চলে গেল, বাতাসে ভেসে এলো এক অচেনা রজনীগন্ধার সুবাস। ওই নিষ্পাপ চোখের শূন্যতা যেন আমার চারপাশের চেনা পৃথিবীটাকে এক নিমেষে উলট পালট করে দিল। সে চলে গেল কিন্তু রেখে গেল এক তীব্র মন কেমন করা ব্যাকুলতা।

0: ফিরে এলাম অনুগল্পের আসরে সুস্মিতার মনীষার সঙ্গে শুনছেন আপনি।
1: এবারে চিঠিটি যিনি দিয়েছেন লিখেছেন মতিন্দ্র বেরা, দিহিবাতপুর তারকেশ্বর হুগলি থেকে। বহু বছর পর গ্রামের বাড়িতে ফিরেছি। ভাঙা আলমারির ড্রয়ার খুলতেই নাকে এলো পুরনো বই আর ন্যাপথলিনের মিশ্রগন্ধ। হঠাৎ মনে পড়ল বাবার কথা, পরীক্ষার আগে রাতে তিনি সেই আলমারি খুলে বই বের করে দিতেন। বাবা নেই বহুদিন, তবু সেই গন্ধ আজও বলে দেয় ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু গন্ধ হয়ে স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকে।
0: পরের গল্প মন কেমনের গল্প, লিখছেন মতিউর রহমান রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ থেকে। গ্রামের উঠোনে বসে অর্পিতা, চারদিকে শিউলি ফুলের ঝরে পড়া ভিজে মাটির সোঁদা সুবাস আর কচি ধানের পাতার মিষ্টি গন্ধে ভরে ওঠা পরিবেশ। তবু তার মনে ভেসে আসছিল অন্যরকম এক গন্ধ, অদৃশ্য অচেনা। সে বুঝল মন কেমনের গন্ধ কোনো ফুল নয়, কোনো মাটি নয়, এটা স্মৃতির সুবাস, হারানদিনের হাসি, অপ্রকাশিত ভালোবাসা আর নীরবতার ছায়া। সময়ের সঙ্গে তারও গভীর হয়ে ওঠে। লিখছেন মতিউর রহমান রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ থেকে।

0: কেয়া রায় লিখছেন এবারের চিঠি। ভেসে আসে সুগন্ধ, বলাই বাগ নৈহাটি থেকে। কুচি বয়সে মুখার্জি বাড়ির বউ হয়ে এসেছিল তুলিকা। 16 বছরের তুলিকাকে পরম আদরে বরণ করে ঘরে তুলেছিলেন শাশুড়ি। তুলিকার তখন মাথা ভর্তি চুল, সামলাতে পারত না মোটে। শাশুড়ি জবা কুসুম তেল জবজবে করে লাগিয়ে মোটা বেনি বেঁধে দিতেন। চলে গেলেন মুখার্জি বাড়ির গিন্নিমা, আজ তার শ্রাদ্ধ। শেষ 5 বছর বড্ড কষ্ট পেয়েছিলেন। পিণ্ডদানের সময় শাশুড়ির শেষ বয়সের ভোগান্তি মনে করে ফুঁপিয়ে উঠল তুলিকা। অমনি কোত্থেকে জবাকুসুম তেলের সুবাস ভেসে এলো বাতাসে।
1: আকার স্কুলের গন্ধ লিখছেন বর্ষা ব্যানার্জি, কদমতলা, হাওড়া থেকে। চিত্রাঙ্গনের উঠোনে পা রেখে প্রথমেই ঝাপটা মারত সেই গন্ধটা, তারপিন তেলের মিষ্টি একটা ঝাঁঝালো গন্ধ। ধীরে ধীরে সে জেনেছিল প্রতিটি রঙের আলাদা আলাদা গন্ধ আছে, আলাদা আলাদা রূপ আছে। ঘরের কোণে বোঝাই করা বইয়ের স্তূপ আর পুরনো দিনের আসবাবের প্রাগৈতিহাসিক গন্ধের সঙ্গে মিলেমিশে জন্ম নেয় নতুন সেই গন্ধ। এই গন্ধ কি শুধু চিত্রাঙ্গনের, নাকি সব আকার স্কুলের গন্ধই আসলে এক? অফিস ঘরের ঠান্ডা হাওয়ায় আজও সেই গন্ধ খুঁজে ফেরে সে।

0: সেপ্টেম্বর মাসের অনুগল্পের আসরে বিষয় মন কেমনের গন্ধ, এই বিষয় নিয়েই একের পর এক চিঠি, সবেতেই মন কেমনের গন্ধ। শান্তনু মুখোপাধ্যায় কলেজ পাড়া কাটোয়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন এবারের গল্পটি। সারাদিন ঝিরঝির বৃষ্টি, ভাদ্রের পচা গরমটাকে আরও উস্কে দিচ্ছে মেঘের গুমোট। চেনা শহরটা একটু একটু করে অচেনা হয়ে যাচ্ছে। অমিতের মনে হচ্ছিল আকাশটাও বুঝি ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তার। হঠাৎ একটা গন্ধ, কেউ তাল মাখছে। চোখের সামনে থেকে শহরটা যেন সরে গেল। মা আঁচল পেতে বসে তাল ঘষছে, পাশে চীনামাটির বাটিতে নারকেল চালের গুঁড়ো, একটু পরেই উঠোনের তালের বড়া ভাজার গন্ধ ছড়িয়ে পড়বে। সে ভাই বোন বাবা, কর্কশ শব্দে একটা বাস পাশ কাটিয়ে গেল। সে মুহূর্তে তার মনে হলো কিছু গন্ধ কেবল গন্ধই নয়, অতীত হয়ে বেঁচে থাকে।
1: গল্পের নাম স্মৃতির শিউলি, লিখছেন গৌরচন্দ্র চক্রবর্তী, ভদ্রকালী, হুগলি থেকে। শিউলি গাছে শুঁয়োপোকা হয়, বাড়িতে কোনো শিউলি গাছ বসাবি না বলেই কমলের বাবা গাছটিকে ছুঁড়ে ফেলে দিল। কমলের অভিমান আর গোমরা মুখের দিকে তাকিয়ে মা বাড়ির দক্ষিণ দিকে গাছটিকে বসালেন। ঝাঁকড়া শিউলি গাছে শরৎকালে ফুল ফুটে আছে, যেন অসংখ্য তারা জ্বলছে। সারাদিনের কর্মক্লান্ত শরীরে সন্ধ্যায় বারান্দার চেয়ারে বসে থাকে কমল। শরতের জ্যোৎস্নায় অসংখ্য শিউলির মায়াবী কোমল গন্ধে না ফেরার দেশে চলে যাওয়া মায়ের মুখখানি স্মৃতিপটে ভেসে আসে। এই সুগন্ধ তার হৃদয়ের তন্ত্রীতে গ্রথিত হয়ে কেমন যেন আবিষ্ট করে দেয়।

0: ফিরে এলাম অনুগল্পের আসরে। রয়েছে সুস্মিতা আর মনীষা, শুনছেন অনুগল্প, আপনাদেরই পাঠানো অনুগল্প। দ্বিতীয় মঙ্গলবার আপনি শুনছেন,
1: শুক্রবার
0: দিন ক্ষণ গুলিয়ে যাচ্ছে, এত সুন্দর অনুগল্প পেয়েছি আমরা। প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার আমরা অনুগল্পের আসরে থাকি। আজ দ্বিতীয় শুক্রবার, বেশ কিছু অনুগল্প আমাদের কাছে, আবার চতুর্থ শুক্রবার আরও কিছু অনুগল্প থাকবে, তারপর আমরা বাঁচব সেরার সেরা
1: সেরা সেরা কোনটি। এখন যার লেখা পড়ব, সুমন জানা ছত্রি এগড়া পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন। বিকেলের আলো তখন ফুরিয়ে এসেছে, বারান্দার এক কোণে এসে দাঁড়িয়েছি আমি। ঠিক তখনই পাশের বাড়ির রান্নাঘর থেকে ভেসে এলো ফোড়ন সাঁতলানোর চেনা গন্ধটা, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার সেই ঝাঁঝালো সুবাস আমাকে এক নিমেষেই টেনে নিয়ে গেল ছোটবেলার একটা বিকেলে। সেদিনও ঠিক এমন একটা গন্ধ বাতাসে ভাসছিল। মা রান্নাঘরে আলুর দম বানাচ্ছিলেন আর আমি পড়ার টেবিলে বসে খাতার কোনায় হিজিমিজি আঁকছিলাম। মা মাঝে মধ্যে হেঁসেল থেকে হেঁকে বলছিলেন, মন দিয়ে পড় সুমন, আর কদিন পরেই তো পরীক্ষা। আজ আর সেই চেনা হেঁসেল বাড়িটাও নেই। বারান্দায় দাঁড়িয়ে আমি টের পেলাম গন্ধেরও এক অদ্ভুত স্মৃতিশক্তি থাকে। কিছু গন্ধ কোনো কারণ ছাড়াই বুকটা ভারী করে দেয়, এক নিমেষে মনে করিয়ে দেয় ছোটবেলায় হারিয়ে যাওয়া বা ফেলে আসা এক টুকরো শৈশবকে। একেই বোধহয় বলে মন কেমনের গন্ধ।
0: পরের গল্প, আবেগ জড়ানো গন্ধ, লিখছেন কমল ঘোষ, মালঞ্চ রাখা জঙ্গল, পশ্চিম মেদিনীপুর থেকে। দুর্গন্ধ সহ্য হয় না জিএমের। সে জিএমকে কারখানার বাগানে গোবরের স্তূপের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে শুভময় বলল, স্যার সরে আসুন, ওখানে দাঁড়িয়ে আছেন কি করে, ভীষণ দুর্গন্ধ। জিএমের মুখে প্রশান্তির হাসি, বললেন, দুর্গন্ধ কোথায়, আরে এই গন্ধ যে জড়িয়ে আছে আমার জীবনের সঙ্গে। বাড়িতে এক পাল গরু ছিল, এখন সেসব অতীত, কিন্তু ওই গন্ধটা নাকে ঢুকলে আমি নস্টালজিক হয়ে পড়ি, স্মৃতিতে উস্কে দেয় ওই গন্ধ, আমি স্মৃতির সায়রে ডুব দিই।

বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: শুনছেন অনুগল্পের আসর। আপনার সঙ্গে সুস্মিতা আর মনীষা রয়েছে। আজ অনুগল্প নিয়ে হাজির আমরা মাসের দ্বিতীয় শুক্রবার।
1: জগন্ময় চ্যাটার্জি শিবপুর বেতাইতলা হাওড়া থেকে লিখছেন, শিরোনাম সেই গন্ধ। আমার বন্ধু সিগারেট খেত, ব্র্যান্ড ছিল খুব দামি। অনেক বন্ধু থাকত, তবে পাশে থাকতাম আমি। সিগারেটের এই গন্ধ কিন্তু লোভনীয় ছিল বেশ। সিগারেট খেতে নিষেধ করলে বলতো এটাই শেষ। ধূমপানেতে খুব ক্ষতি হয় সেটাও জানতো নিজে। দেখেছিলাম এক বিষণ্ণ দিনে চোখ দুটো তার ভিজে। একদিন সে চলেই গেল। ক্যান্সার ছিল, কারণ প্যাসিভ স্মোকার আমি থাকলাম নিয়ে হাজারটা বারণ। হু হু করে ওঠে মনটা সদাই যদি সে গন্ধ পাই।
0: হ্যাঁ, কিন্তু এটা অনু কবিতা হয়ে গিয়েছে,
1: একেবারে অনু কবিতা,
0: অনু গল্পের বদলে। যাই হোক, যাব পরের লেখায়। শিবাজিৎ ঘোষ লিখছেন অনুগল্প, নাম গন্ধটা এখনো আছে। বৃষ্টির এক সন্ধ্যায় হঠাৎ ভেজা মাটির গন্ধে তাকে মনে পড়ল। মনে হলো কয়েক বছর আগের সেই বিকেল আবার ফিরে এসেছে। একটা ছাতার নিচে পাশাপাশি হাঁটা আর তার হঠাৎ বলে ওঠা, এই গন্ধটা আমার খুব প্রিয়। তারপর অনেক বৃষ্টি এসেছে, ঋতু বদলেছে, শহর বদলেছে, মানুষটাও দূরে সরে গিয়েছে। শুধু ভেজা মাটির গন্ধটা বদলায়নি। আজও বৃষ্টি নামলে জানলার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করি, মনে হয় কেউ একজন এখনো পাশে হাঁটছে। কিছু গন্ধ স্মৃতি নয়, ফিরে আসার অজুহাত মাত্র।
2: Begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, India welcomes the BRICS. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026. Under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: অনুগল্পের আসরে আজ মনীষা আর সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ডে। এটা দ্বিতীয় শুক্রবার এবং মাসের চতুর্থ শুক্রবার, এই দুই শুক্রবারই কিন্তু আমরা থাকি অনুগল্পের আসরে আপনাদের লেখা চিঠি নিয়ে। চলে যাই সাধন মুখোপাধ্যায়ের লেখা চিঠিতে। অরবিন্দনগর বাঁকুড়া থেকে লিখছেন পাথরের পাত্রে পান্তা ভাত এই শিরোনামে। চার দশক আগে দেশের বাড়িতে গরমের খুব পান্তা ভাত খেতাম। পাথরের পাত্রে আমানি ভেজানো ভাত, একটু টক ভাব, তার সঙ্গে বাড়িতে ভাজা টাটকা মুড়ি মাখা হতো। সর্ষের তেলে শুকনো লঙ্কা ভেজে নিয়ে পেঁয়াজ পোড়া আর আলু সেদ্ধর সঙ্গে মাখানো হতো। তাই দিয়ে ভাতে মুড়ি খাওয়ার যে স্বাদগন্ধ

0: আমরা ভাই বোনেরা একসঙ্গে বসে পেতাম আজ ভুলতে পারিনি। তারপর গ্রামে বিদ্যুৎ এলো, ফ্রিজ এলো, বাড়িতে পান্তা ভাতের পর্ব লাটে উঠে গেল, তবে সেই গন্ধ আজও মন কেমন আনে।
1: ফজলুল কবির লিখছেন অনুগল্প, কোনো নাম দেননি আলাদা করে, মির্জাপুর বিনোদপুর রাজশাহী থেকে লিখছেন। স্যারের কাছে আমরা পড়তে যেতাম, স্যারের মাথায় সুন্দর চকচকে একটা টাক ছিল, ভালো পড়াতেন স্যার, হাসতেন, হাসাতেনও অনেক। একবার চুল গজানোর জন্য মাথায় তেল দিয়েছিলেন, কিন্তু চুল না গজিয়ে স্যারের কেবল ঘুম পেয়েছিল। পান খেতেন খুব, পানে কিছু একটা ব্যবহার করতেন, এজন্য যখন কথা বলতেন সুন্দর একটা গন্ধ আসত। ক্লাস 7-8 ঘটনা, সে ঘটনাগুলো আজও মনে পড়ে, অনেক সময় যেন সেই গন্ধটা পাই।
0: পরের গল্প স্মৃতি মাখা, শরৎ সেন কম্পাউন্ড আমডিহা পুরুলিয়া থেকে পাঠিয়েছেন জয়ন্তী মণ্ডল। বেশ পুরনো একটি টিনের তোরঙ্গ, ঠাকুর ঘরের এক কোণে, তোরঙ্গ খুলতেই পুরনো গন্ধ, খুব চেনা, খুব মিষ্টি, অকৃত্রিম ভালোবাসার গন্ধ। তোরঙ্গতে সাজানো আছে আমার ঠাকুমার তাঁতের শাড়ি, সেই শাড়িগুলির গন্ধে যেন তার ছোঁয়া পাই, মন ছুটে চলে স্নেহ মাখা আনন্দের দিনগুলিতে। ঠাকুমা আর নেই, কিন্তু স্মৃতিগুলো জড়িয়ে আছে অষ্টপৃষ্ঠে। ঠাকুরমার আঁচল ধরেই বড় হওয়া, আজ তিনি না থাকলেও আছে সেই শাড়ির আঁচল, সেই শাড়ি জড়িয়ে তার গন্ধে যেন আলিঙ্গনের উষ্ণতা অনুভব করলাম।
1: পরের গল্প মন কেমনের গন্ধ, লিখছে আফসানা পারভিন মালদা থেকে। মালদা ইদার ইলেকট্রনিক্স লিখেছে, পাকুয়াহাট সেই অঞ্চল থেকে। মন কেমনের গন্ধ, দোকান থেকে নতুন সাবানটা হাতে তুলে প্যাকেট খুলল সোনা, একবার নাকের কাছে নিতেই থমকে গেল, গন্ধটা কেমন অচেনা। অথচ এই লালচে সাবানের গন্ধই একদিন ছিল তার ভীষণ প্রিয়। বাবা মাসকা বাড়িতে এটা আনতেন, স্নানের আগে সাবানটা নাকে তুলে গন্ধ শুঁকত। কি আশ্চর্য, সাবানের গন্ধটুকু এত বছর পর বাবাকে ফিরিয়ে আনতে পারে। সোনা বুঝল কিছু গন্ধ সাবানে থাকে না, থাকে শৈশবের শরীরে, ফিরে যেতে চায় সেই দিনগুলোর কাছে।
2: চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো, চেনা অন্ধকার, চেনা মাটি, চেনা পাড়া, চেনা পথে খড়া নাড়া, চেনা রাতে, চেনা চিৎকার, চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো, চেনা অন্ধকার, চেনা মাটি, চেনা পাড়া, চেনা পথে খড়া নাড়া, চেনা রাতে, চেনা চিৎকার, চেনা চোখ, চেনা ঠোঁট, চেনা ছেলেদের জোট, চেনা মোড়ে, চেনা দঙ্গল, চেনা ভাঙা পথঘাট, চেনা বাড়ি।

মুকুট, ছেনা ছেনা চায়ের গেলাস, ছেনা সিগারেট খাওয়া, ছেনা পথে হেঁটে যাওয়া, ছেনা ছবি স্বপ্নের লাশ, ছেনা রাগ ছেনা ক্রোধ, ছেনা ছেনা প্রতিশোধ, ছেনা ছুরি ছেনা আক্রোশ, ছেনা ঘৃণা বিদ্বেষ, ছেনা লজ্জা এই দেশ, ছেনা ভয় অছেনা আপোষ, ছেনা দুঃখ ছেনা সুখ, ছেনা ছেনা হাসি মুখ, ছেনা আলো ছেনা অন্ধকার, ছেনা মাটি ছেনা পাড়া, ছেনা পথে কড়া নাড়া, ছেনা রাতে

বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ,

0: নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ, যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: ফিরে এলাম আবারও বিরতির পর আমাদের সেই চেনা পরিচিত
4: অনুগল্পের আসরে। পরের গল্পটা কার?
3: পরের গল্প লিখছেন অদিতি চ্যাটার্জি, রানাঘাট, নদিয়া থেকে, নাম শান্তিনীর। কলকাতা ছেড়ে এইবার শীতলপুরে চলে যাব, জলের ধার ঘেঁষে নতুন করে ঠাকুমা বাড়িটা বানাবো, আরও কটা শিউলি গাছ লাগাতে হবে, সারা বাড়ি দালান গন্ধে মম করবে ছোটবেলার পুজোর দিনের মতো। তোমার ফেলে যাওয়া রান্নার খাতাটা ভাবছি আবার তুলে নেব, তোমার মতো করে বড়ি ভেজে তেঁতোর চচ্চড়ি করার চেষ্টা করি, বুঝলে? রান্নার গন্ধের মধ্যেই না হয় খোঁজ করব তোমাকে। সন্ধ্যায় শীতল দেওয়ার সময় ধুনো অবশ্যই দেব, ধুনো, ধূপ, চন্দন, শিউলির গন্ধে তোমাকে আবার পাব, বলো ঠাকুমা।
4: পরের গল্প মন কেমনের গন্ধ উধাও, লিখছেন আনন্দময়ী মুখোপাধ্যায়। ভাইঝি শিখা চিলে কোঠায় বন্ধ, বাড়ির সর্বময়ী কর্ত্রী পিসিমা মন কেমনের গন্ধে উতলা। ভাই নবীনকে হাঁকলেন, সামান্য চাকুরিজীবী প্রতিবেশী কমলকে বিয়ে করতে চায়, এখনই দুজনকে ডাকো, আমি নিজে দাঁড়িয়ে ওদের বিয়ে দেব। মন কেমনের কটু গন্ধে আরে বাড়ি বিষিয়ে উঠতে দেব না, যেমনটি আমার বাবা আমার জীবনটা মন কেমনের গন্ধে ভরে রেখেছে। মধ্যবিত্ত অমূলকে বাতিল করে এক রুগ্ন জমিদারকে জামাই করেছে, দুমাসের মধ্যে ফিরে এসেছি সাদা কাপড়ে, সারা জীবন ডুবে রইলাম মন কেমনের গন্ধে দুটি প্রাণী।
3: এবারের গল্পের শিরোনাম গন্ধ, পাপু মজুমদার, নগাঁও, অসম থেকে। বাবা মারা যাওয়ার পর মা আলমারি থেকে বাবার পুরনো পাঞ্জাবিটা বের করে রোজ রোদে দেয়। আমি বললাম, ফেলে দাও না। মা বলল, এই গন্ধটাই তো পড়ে আছে, মানুষ চলে গেলে গন্ধটা রেখে যায়। আজ মা নেই। আমি আলমারি খুললাম, মায়ের শাড়ি থেকে ভেসে এলো এক অদ্ভুত গন্ধ। বাবার পাঞ্জাবি, মায়ের খোপা আর আমার ছেলেবেলার ভাতের গন্ধ মেশানো।
4: অনুগল্পের নাম চেনা গন্ধ, লিখছেন সনদ ঘোষ, খালুর বাগনান, হাওড়া থেকে। অফিস থেকে ফিরে ঘরে ঢুকতেই হালকা একটা পারফিউমের গন্ধ পেলাম। ফ্রেশ হয়ে বসলাম বারান্দার সোফায়। গন্ধটা ভীষণ চেনা। দু কাপ চা হাতে মা এসে বসেছে, আমাকে ধরিয়ে দেয় একটা। একসময় বলে, জানিস খোকা, আজ কে একটা তোর বান্ধবী এসেছিল, কি মিষ্টি দেখতে রে মেয়েটা, নাম বলল সঙ্গীতা, তার বিয়ে, তোকে নিমন্ত্রণের কার্ড দিয়ে গেছে। চোখের সামনে ফেলে আসা দিনগুলো ভেসে উঠতে লাগলো। তখন কেবল একটা কথাই মনে হচ্ছিল, কি করে পারলো সঙ্গীতা।

0: এবারের অনুগল্পের নাম ঘুম পাড়ানিয়া গন্ধ। কলমে যশোদানন্দ গোস্বামী, বলাগড়, মন্দিরতলা, হুগলি থেকে। নৈনিতাল থেকে বেরিয়ে ফিরেই বারান্দায় বসে থাকা পাঁচজোড়া চোখের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেয় গোপাল, সে কোথায়? চকিতে জেঠুর পোশাকের দিকে নজর যেতেই এক ছুটে দোতলায় ঠাকুমার ঘরে ঢুকে দেখে আশৈশব নিশীথ সঙ্গিনীর শয্যা শূন্য। আল্লা তাকে ঠাকুমার পরনের থানটা জড়িয়ে ধরে প্রতি রাতের সেই গন্ধটা পেতে চায় গোপাল, সাবান নামাখা মানুষটার নির্ভেজাল চামড়ার ঘুম পাড়ানিয়া গন্ধ। মায়ের আলতো স্পর্শে একজোড়া রক্ত জবা নিথর দৃষ্টি থেকে ফোঁটা ফোঁটা আতর ঝরে ঘরটাকে ঠাকুমাময় করে তোলে।
1: পরের গল্প মন কেমনের গন্ধ, লিখছেন শুভজিৎ বসু, নিউ টাউন, কলকাতা থেকে। 1971 রাত দুটো, শিলিগুড়ির বাঘাযতীন পার্কের দরজায় টোকা। খোলো, আমি তোমার দাদা, ঢুকলো বিধ্বস্ত মানুষটা, সারা শরীরে বারুদের গন্ধ। নিঃশব্দে কিছুটা সময় কাটিয়ে চলে গেল, সেই গন্ধ নীলিমার মন কেমন করে দিল। 1973 ভোরে আবার এলো সে বারুদের গন্ধে, হাতে হাত করা, পাশে পুলিশ। চেনো একে? নীলিমা চোখ নামাল, না। 1978 হেলকাট রোডের ভিড়ে জেল মুক্ত সেই মানুষটা, বাতাসে আজ বারুদের গন্ধ নেই, শুধু নীলিমার বুকে সেই নাটা বারুদ হয়ে জ্বলছে।

0: ফিরে আসার ঘ্রাণ এই শিরোনাম নিয়ে সোমনাথ চট্টোপাধ্যায় ডিহা জয়পুর বাঁকুড়া থেকে পাঠিয়েছেন অনুগল্পটি। হরপাবানে রোহন ও পূজার ঘর কেড়ে নিয়েছে, বাবা মাকেও করেছে সরকারি খাতায় নিখোঁজ। সকাল হলেই এখনও সেই পাহাড়টির নিকট দাঁড়ায় দুই ভাই বোন। বাতাসে তখন ভেসে আসে মায়ের শাড়ির ভাঁজ ভাঙা কর্পূরের গন্ধ আর বাবার গায়ের ভেজা মাটির সুবাস। পারফিউমকেও হার মানানো এই মন কেমনের গন্ধটাই তাদের বেঁচে থাকার একমাত্র রসদ। নিষ্ঠুর পাহাড়ের বুকে এই চেনা ঘ্রাণটুকুই রোজ আশ্বাস দেয় যে অলৌকিক উপায়ে একদিন ঠিক ফিরে আসবে তাদের হারিয়ে যাওয়া বাবা মা।
1: বিষয় মন কেমনের গন্ধ, শিরোনাম শুধুই শূন্যতা, লিখেছেন শাহানা নন্দন গড়ফা যাদবপুর থেকে। আর একটু ডাল দি দাও। নিকোন উঠোনে সবুজ কলাপাতায় গরম ভাতের ভাপ ওঠে, মুসুরের ডালে লঙ্কা ফোড়ন, সঙ্গে আলু সেদ্ধ, কানাই গবগবিয়ে গ্রাস তোলে, জবা লেবু দেয় পাতে। লোকটা সারাদিন ভ্যান চালায়, সামান্য রোজগার, টিনের চাল ভাঙা ভাঙা তক্তা পোষে সংসার, এক ফালি উঠোনে লেবু কুমড়ো, ওদিকে নানা ফুলের গাছ। কদিন বাদেই দুগ্গামা আসবে, ছেঁড়া কাপড়ে মাকে বরণ করবে কিভাবে? টুপটাপ শিউলি ঝরছে, মন কেমনের গন্ধ চারপাশে। জবা ডালের হাতা চেপে ধরে।
0: চেনা গায়ের গন্ধ, কলমের সাধনা ঘোষ, ব্রাহ্মণপাড়া লেন, মানকুণ্ড, হুগলি। অক্ষর পরিচয় সম্বল করে 11 বছরে দিদার শ্বশুর বাড়ি যাত্রা। বাড়ির বাহির মহলে দেবরদের ছোট্ট লাইব্রেরি, দুপুরবেলা লুকিয়ে লুকিয়ে বই পড়া। লিখতেন সুন্দর সুন্দর গল্প কবিতা, ভেবেছিলাম দিদার নামে বই ছাপাবো। বিয়ের পর স্বামীর উৎসাহে দিদার সিন্দুক খুলে দেখি দীর্ঘদিন অনাদরে পড়ে থাকা মূল্যবান খাতাগুলো ধুলোর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। যত্ন করে শাড়ির আঁচলে তুলে নিয়ে ঘ্রাণ নিলাম, পেলাম দিদার গায়ে লেগে থাকা চিরপরিচিত দোক্তার মন কেমনের গন্ধ।
1: মন কেমনের গন্ধ নিয়ে সুস্মিতার মনীষা ছিলাম জলসাঘরে অনুগল্পের আসরে, মাসের দ্বিতীয় শুক্রবার। আবারও মাসের চতুর্থ শুক্রবার আরও কিছু অনুগল্প শুনবেন আপনারা, তারপর নির্বাচিত হবেন প্রথম, মানে সেরার সেরা যিনি, তিনি। সুস্মিতার মনীষা আজ শুভরাত্রি জানাচ্ছে। ভালো থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

শুনছেন আধুনিক গান স্টুডিওর ঘড়িতে সময় রাত ১২টা বেজে ১৮ মিনিট হয়ে ১৪ সেকেন্ড। এবারে আপনার জন্যে শিল্পী ভূপেন হাজারিকা।

নাটক লেখার কাজ বিধাতা পুরুষ তুমি বন্ধ করো, কায়েমি স্বার্থবাদী ধনীদের তুমি চলতি ধরো, নাটক লেখ

জীবন মানে কখনো সবুজ, কখনো বা একটু ফিকে, তবু বনের কাছাকাছি মানেই মনের কাছাকাছি। আর এবার তেমনই গান, বনের গান নিয়ে আসছেন শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। গানে গানে আছি আপনার সঙ্গে রাত দুটো পর্যন্ত, শুনছেন অনুষ্ঠান আকাশবাণী DTH বাংলা, এছাড়াও FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবারে।

অরণ্য মানে দুচোখ ভরে প্রকৃতি, দুচোখ ভরে সবুজ, দুচোখ ভরে বনানী এবং দুচোখ ভরে আমাদের চারপাশের ইটকাঠের জঙ্গল থেকে যেন এক মুক্তির আস্বাদ। আর বন প্রকৃতি মানেই কিন্তু কখনো শিমুল বন, কখনো বা দেবদারুর জঙ্গল। গানে গানেও আমরা অনেক সময় প্রকৃতির এমন আভাস পেয়ে যাই, যেমন এখন শিল্পী শ্যামল মিত্র এবং তারপর শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় তাঁদের গানে গানে রেখেছেন সেই কথাই। পরপর আধুনিক গানে এখন শিল্পী শ্যামল মিত্র এবং তারপর দ্বিজেন মুখোপাধ্যায় আপনার জন্য।

নগরে হোক বা বন্দরে, সবুজের সঙ্গে যখন বৃষ্টির টুপটাপ কিংবা ঝিরিঝিরি মিশে যায়, তখন সেই বন পাহাড় হয়ে ওঠে আরও সবুজ, আরও শ্যামলিমায় ভরা। গানে গানে এবার শিল্পী দীপঙ্কর চট্টোপাধ্যায় আপনার জন্য, এবং তারপর শিল্পী বাণী ঘোষাল।

জল জঙ্গল প্রকৃতির কথা বললেই মনে পড়ে আরণ্যকের কথা, মনে পড়ে পথের পাঁচালির কথা। হ্যাঁ, আজ তাঁরই স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, 12ই সেপ্টেম্বর। 1894 সালের 12ই সেপ্টেম্বর সেই স্রষ্টার জন্মদিন, যার লেখনী পথের পাঁচালি হোক কিংবা অপরাজিত, বাঙালি পাঠক সমাজ তার লেখায়, তার ভাষায়, তার অরণ্য প্রেমে বারবার হয়েছে সমৃদ্ধ। আসলে তার গল্প, তার লেখনী, তার চাঁদের পাহাড় কিংবা তার দৃষ্টি প্রদীপে সব কিছুই আমার মনে হয় আমাদের বাঙালিদের চোখের সামনের এক অদ্ভুত কল্পনা থেকে

এমনভাবেই তাঁর রচনা আমাদের মনের মধ্যে মননের মধ্যে চিরদিন রয়ে যায়, আর এমনভাবেই আমরা তাঁর লেখাকে আমাদের কল্পনা থেকে আরও বড় কিছুতে উত্তরণ হতে দেখি। তাই তো জল জঙ্গলের গান, অরণ্যের গান আজ আমাদের এই গানের ডালিতে। আর বিভূতিভূষণের লেখা সাহিত্য, তাঁর কথা শুধুমাত্র বইয়ের পাতায় নয়, তার জল জঙ্গল স্মৃতি অরণ্য এবং আমাদের এই যুগে যুগে তাঁর সাহিত্যের মধ্য দিয়ে পদচারণা, সাহিত্যের মধ্য দিয়ে আমাদের নিজেদের মন এবং মননের যাত্রা কিন্তু চলতেই থাকবে, হৃদয়ের মধ্যে যা রয়ে যায়। এবার তেমনই গান নিয়ে শিল্পী মান্না দে আপনার জন্য।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 1:31 হয়ে 31 সেকেন্ড, আর আপনি শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায় নিউজ অন এআইআর অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। যদিও রাত নিঝুম আর সারা শব্দ এমনই সময় কমে আসে, কিন্তু কানে যদি থাকে এমনই গানের ধারা, তবে কি সত্যি ঘুমানো যায়? না, জেগে থাকতে হয় গানে গানে। তাই নিঝুম রাতের গান নিয়ে এবারে শিল্পী অদিতি মুখোপাধ্যায় আপনার জন্য, এবং তারপর অনুপ ঘোষালও কিছু বলছেন গানে গানে আপনার জন্য। পরপর শিল্পী অদিতি মুখোপাধ্যায় এবং তারপর অনুপ ঘোষাল।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। এবারে আধুনিক গানে আপনার জন্য শিল্পী তনিকা ভট্টাচার্য, গানে গানে এবারে শিল্পী তনিকা ভট্টাচার্য।

সত্যি বলতে, প্রকৃতির কাছে বা সবুজের কাছে গেলে আমাদের মনের অনেক মেঘ, অনেক বিষণ্ণতা কোথায় যেন উধাও হয়ে যায়, কোথায় যেন হারিয়ে যায়। প্রকৃতির এমনই এক জাদু ছোঁয়া আছে, সবুজের এমনই এক মায়া আছে, যা সত্যি আমাদের মনের অনেক ভারের ওপর, অনেক দুঃখ সুখের হাসি খেলার ওপরে এক অদ্ভুত মরমিয়া মলমের কাজ করে। তাই তো আমরা ফাঁক পেলেই, সময় সুযোগ পেলেই, ঠিক সময় করে সবুজের কাছে ছুটে যাই, অরণ্যের কাছে। এবং অরণ্যের কাছে মানে প্রকৃতির সঙ্গে আমরা আমাদের নিবিড় যোগ খুঁজে পাই। গানে গানে এখন আপনার জন্য শিল্পী নচিকেতা।

স্টুডিওর ঘড়িতে রাত 1:35 হয়ে 24 সেকেন্ড। সবুজের গানে গানে এবারে শিল্পী মনোময় এবং সমবেত কণ্ঠ

ঠিক যেরকম ভাবে আমরা বলছিলাম প্রকৃতির কথা, যে প্রকৃতির কথায় উঠে আসে আরণ্যকের মতো কথা। হ্যাঁ, সেই আরণ্যক, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত সেই উপন্যাস যা বাংলা বাঙালির কাছে এক চিরন্তন সঙ্গী। যে উপন্যাস নিয়ে, যে বইয়ের পাতাকে সঙ্গী করে বাঙালি আপামর বাঙালি এখনও যে কোনো জায়গায় চলে যেতে পারে। তাদের ব্যাগে যদি একটা আরণ্যক পাওয়া যায় বা একটা চাঁদের পাহাড়, তাহলেই বোঝা যায় সে আদতে বাঙালি। আর আসলে অরণ্যকে চিনতে শিখিয়েছে যে, অরণ্যকে ভালোবাসতে শিখিয়েছেন যারা, তাদের মধ্যে অন্যতম এই কথা সাহিত্যিক। তাই তো অরণ্যের গান এবং অরণ্যের সুর যখনই ভেসে আসে, তখনই আরণ্যক ছাড়া বোধ হয় আমাদের মনের চিত্রপটে প্রথমে অন্য কিছুর নাম ভেসে ওঠে না। গানে গানে এবার আপনার জন্যে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। তারপর আসবো এমনই আরেক সাহিত্যিকের কথায়, যিনি অরণ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

বন অরণ্য, প্রকৃতি, পাখি চেনা, অন্যদিকে ঋজুদা, হ্যাঁ এইসব কথা যখনই আমাদের মনে আসে তখনই মনে পড়ে সাহিত্যিক বুদ্ধদেব গুহর কথা, মূলত যিনি বন অরণ্য এবং প্রকৃতি বিষয়ক লেখার জন্য পরিচিত। কিন্তু শুধু প্রকৃতি নয়, আসলে তাঁর লেখায় কিন্তু আমরা খুঁজে পাই এক গভীর গভীর দর্শন। বন এবং বনের মানুষ এবং সেখানকার সমস্ত যে মাটির মানুষ তাদেরকে নিয়ে, এবং অবশ্যই তার সঙ্গে আমাদের সামাজিক জীবনযাত্রা, সব কিছুকে জুড়ে এক অমূল্য মূল্যবোধের লেখা, অমূল্য মূল্যবোধের ভাবনা তাঁর গদ্যে ফুটে আসে। সে হোক ঋজুদা, অথবা হোক কোজাগড়, লবঙ্গির জঙ্গল, অথবা অন্য যে কোনো চাপরাশ, মাধুকরী, এমন বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে। তাই তো অরণ্যের কথা বলতে গেলে অরণ্যের ভাবনায় আমরা খুঁজে পাই এমন সাহিত্যিককে। গানে গানে এবার আপনার জন্য শিল্পী সুজয় ভৌমিক।

সৌন্দর্যের বুকের মধ্যে অসৌন্দর্য থাকে, আর যা অসুন্দর বলে মনে হয় তার মধ্যেও সৌন্দর্য থাকে। প্রকৃতির কথা এমনভাবে বুদ্ধদেব গুহ ছাড়া আর কেই বা বলতে পেরেছেন। সত্যি তো, সমস্ত অসুন্দরের মধ্যেও সৌন্দর্যকে খুঁজে নেওয়ার যে অদ্ভুত দর্শন, প্রকৃতি চিন্তা, তা তো আমরা বারে বারে খুঁজে পাই এমনই সব মহান সাহিত্যিকদের ভাষায়, যা আমাদের কল্পনা এবং স্মৃতিকে করে তোলে আরও অনেক সমৃদ্ধ। আজ বন অরণ্য সবুজ নদ নদীর গান শুনছিলাম, এবং আধুনিক গানে আজকের শেষ গানটি শুনে আমরা পরবর্তী ঘন্টায় যাব ছায়াছবির গানে, শিল্পী আরতি মুখোপাধ্যায় শেষ গানটিতে।

চুরির ঘড়িতে সময় রাত দুটো বেজে গিয়েছে। এখন থেকে রাত তিনটে পর্যন্ত আপনার জন্যে বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি মৌন মুখর ছায়াছবি থেকে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের সুরে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে, কিশোর কুমার এবং অনুরাধা পরোয়ালের দ্বৈত কণ্ঠে। মৌন মুখর থেকে প্রথমে এই গানটি।

ছায়াছবির গানে এবারে গৌরী প্রসন্ন মজুমদারের কথা এবং নচিকেতা ঘোষের সুরে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছায়াছবি বন্ধু।

শুনছেন ছায়াছবির গান, এবারে শুনব শ্যামল মিত্রের কণ্ঠে গান, এবং এই গানটি সুধীন দাশগুপ্তর কথায় এবং শিল্পীর সুরে, শিল্পী সুধীন দাশগুপ্তর সুরে।

মান্নাদের কণ্ঠে ইমন কল্যাণ ছায়াছবি থেকে এবারে শুনবেন গান চণ্ডীদাস বসুর কথায় এবং সুরে।

ছায়াছবি চিরদিনের শিল্পী মান্না দে। গানটি লিখেছেন শিল্পী গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছেন শিল্পী নচিকেতা ঘোষ।

শুনছেন বাংলা ছায়াছবির গান, ডিটিএইচ বাংলা পরিষেবায়, এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজ। স্টুডিওর ঘড়ি এখন সময় বলছে রাত 2:38 হয়ে 4 সেকেন্ড। এখন আপনার জন্য গান রেখেছি গোধূলি লবণী ছায়াছবি থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায়, গানটি নিখিল চট্টোপাধ্যায়ের কথায় এবং গ্রামাফোনি সুরে।

এবার আপনি গান শুনবেন ভূপেন হাজারিকার কণ্ঠে। আবির্ভাব ছায়াছবি থেকে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সাগর সেনের সুরে। এখন শিল্পী ভূপেন হাজারিকা আপনারই জন্য।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন ছুটির ফাঁদে ছায়াছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং নচিকেতা ঘোষের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

স্টুডিওর ঘরে 13:55 হয়ে 19 সেকেন্ড, আর বাংলা ছায়াছবির গান শুনছেন আপনি ডিটিএইচ বাংলা পরিষেবা, এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম গোল্ডে। আর আজকে শ্রেষ্ঠ বাঙালি এই ছায়াছবির গান দিয়ে শেষ করব, কিন্তু না, পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি নানা রঙের গান নিয়ে আপনাদের জন্য। আমি অর্ঘতাপা আপনার সঙ্গে আছি গানে গানে, শুনতে থাকুন পরবর্তী ঘন্টায় আপনার জন্য। এই গানের বাহারে থাকছে নানা রঙের নানা সুর নানা বৈচিত্র্য। এই ঘন্টায় যেতে যেতে ছায়াছবির গানে শ্রেষ্ঠ বাঙালি ছায়াছবি থেকে প্রিয়া চট্টোপাধ্যায়ের কথায় এবং মন্টি শর্মার সুরে শিল্পী আরমান মালিক এবং পলক মুছাল।

শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। এখন থেকে ভোর 4টে পর্যন্ত আপনার জন্য থাকছে নানা রঙের গান। নানা রঙের গানে আজ প্রথমেই, অর্থাৎ প্রথম পর্বে লোকগীতি। প্রথমে শিল্পী পরীক্ষিত বালা।

0: লোকগীতিতে এবারে শিল্পী শচীন দেব বর্মন।
1: শ্যাম রূপ ধরিয়া এসেছে মরণ, প্রাণ পাখি আর মানে না, ওরে প্রাণ পাখি আর মানে।

সে যে পারের মাঝি বাজায় বাঁশি শুনলে কানে ভোলা যে দায়, পারের মাঝি বাজায় বাঁশি শুনলে কানে ভোলা যে দায়, তোর মাটির দেহ মাটির গর্ব থাক না পড়ে এই দুনিয়ায়।

সেই মরণ যে তোর জীবন সে তো শিকল পাই, মরণই সেই মরণ যে তোর জীবন সে তো শিকল পাই, কাঁচতে যে ভুললি মানিক আমার আমি বলব।

নির্বিবাগী পরাণ পাখি দেহের বাসা ভুলিতে চায়, নির্বিবাগী পরাণ পাখি দেহের বাসা ভুলিতে চায়, বুঝি চাই গো। নির্বিবাগী পরাণ পাখি দেহের বাসা ভুলিতে চায়, সে যে সুযোগ পেলেই নীল মরণের নীল গগনে উড়িয়া যায়, সুযোগ পেলে নীল মরণের নীল গগনে উড়িয়া যায়। এবার মাটির এগর ভাঙা বাসর না গড়িতে ভাঙি দেহায়, চল ডুবি গো মরণ যমুনায়, শ্যামে রূপ ধরিয়া এসেছে মরণ, প্রাণ পাখি আর মানে না, ওরে প্রাণ পাখি আর মানে না, চল রাহি চল মরণ।

স্টুডিওর ঘড়ি সময় বলছে রাত ভোর প্রায় চারটের কাছাকাছি। শুনছেন নানা রঙের গান, আর নানা রঙের গানে আজকে শেষ গানটি রবীন্দ্রসঙ্গীত। ইন্দ্রাণী সেনের কণ্ঠে এই গানটি রেখে গেলাম আপনার জন্যে, এবং অনুষ্ঠানের পরেই অর্থাৎ এই গানটির পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনবেন। শুনছেন আকাশবাণী ডিটিএইচ বাংলা পরিষেবা, গানে গানে শিল্পী ইন্দ্রাণী সেন এখন।

বিলাস কানিটরির আগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি। 107 FM রেনবোয় শুনছেন প্রভাতী। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন, শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ চারুকেশী।

সেতারে শুনলেন রাগ চারুকেশী। শিল্পী ছিলেন দীপশঙ্কর ভট্টাচার্য। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একযোগে 107 FM রেনবো এবং 100.1 FM গোল্ডে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আসছি চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 12ই সেপ্টেম্বর, রবিবারের চিরন্তনী, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজ চিরন্তনী শুরু করব অজয় চক্রবর্তীর গাওয়া একটি গান দিয়ে। এই গানটির সঙ্গে আজকের যে গল্প আপনাদের শোনাব তার সঙ্গে কিছুটা হয়তো মিল আছে। কি গল্প, কেন, কি জন্যে, আসি পরে। এই মুহূর্তে অজয় চক্রবর্তী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। আজ বিভূতিভূষণের জন্মদিন, 12ই সেপ্টেম্বর। বিভূতিভূষণের লেখা পড়তে পড়তে অদ্ভুত কিছু অনুভূতি তৈরি হয়। গতকাল যেমন ভাবছিলাম যে কোন গল্পটা আপনাদের শোনাব, অনেকগুলো গল্প ভালো লাগলো, একটা গল্প একটু বড় গল্প, সে গল্পটা আজকে শোনানোর সুযোগ হবে না, যদিও আজকে শোনালে আপনাদের খুব ভালো লাগতো। আমার আজকে একটা অন্য গল্প শোনাচ্ছে, এটাও দুর্দান্ত। আসলে এই গল্পগুলো পড়বার পরে না একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়, যেটা আপনাদের হয়তো শোনার পরেও হতে পারে। বিভূতিভূষণের গল্প কিন্তু কোথাও পৌঁছে দেয় না, চলতে চলতে নিজেই নিজের কাছে

0: পৌঁছানো যায় এবং বাংলার প্রকৃতিকে এত সুন্দর করে নিবিড় করে দেখা এবং তাকে পাঠক বা দর্শক শ্রোতা যাই বলুন না কেন তাদের কাছে পৌঁছে দেওয়া, বিভূতিভূষণ সেই অসামান্য কাজটি করেছেন। বিভূতিভূষণের লেখার পরই যেন মনে হয় জীবনানন্দের সেই কথা, এই বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। যাই হোক, গল্পটা শুরু করি, কারণ গল্পগুলো স্বাভাবিকভাবে একটু বড় হয়, তারপরে আপনাদের পাঠানো বার্তাগুলো পড়ার ইচ্ছে সবসময় থাকে। 9903653992 এই নাম্বারে আপনাদের পাঠানো বার্তা বলে দিলাম দুবার, কারণ অনেক নতুন বন্ধুরা তারা যদি পাঠাতে চান আপনাদের বার্তা তাহলে খুব ভালো লাগবে। যাই হোক, শুরু করছি আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বারিক অপেরা পার্টি। সকালবেলা একজন কাঁচা পাকা দাড়িওয়ালা মুসলমান আমার সামনে এসে দাঁড়িয়ে বলল,
1: সালাম বাবু।
0: কে তুমি?
1: আমার নাম বারিক মণ্ডল, বাড়ি চালদি। আপনার কাছে একটু আলাম।
0: কেন?
1: ধানি জমি কিনবেন?
0: পঞ্চাশের মন্বন্তর তখনও উগ্র হয়ে ওঠেনি, দিকে দিকে ওর আগমন বার্তা অল্পে অল্পে ঘোষিত হচ্ছে। একটা ব্যাপার শেষ না হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড় হলো। কি সুন্দর কথাটা না? একটা ব্যাপার শেষ না হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড় হলো। সবাই ভাবছে এ দুর্দিনের অভাব অনটন শিগগিরই কেটে যাবে। এ সময় ধানের জমি কেনা মন্দ নয়, সামনেই শ্রাবণ মাস, জলবৃষ্টিও বেশ হচ্ছে, কিনেই ধান রোয়া হতে পারে। চালের দাম 25 টাকা মন, তাও সহজ প্রাপ্য নয়। কলকাতা থেকে বোমার ভয় পালিয়ে এসে বাড়ি বসে আছি, হয়তো কলকাতা শহর জাপানি বোমার খায়ে ছাত্রাখার হয়ে যাবে। দেশেই থাকতে হবে বরাবর, দেশে ধানি জমির নিতান্ত অভাব, যা আছে তা নিয়ে কাড়াকাড়ি চলছে। তাই বললাম,
2: জমি কোথায়, কতটা?
1: ওই সালদির মাঠে। তা বলি আপনার কাছেই যাই, ওর জমির যদি দরকার থাকে। 7 বিঘে জমি বাবু, বিক্রি করবে আমাদের গায়ের সোনাই মণ্ডল।
2: তুমি তার কেউ হও?
1: না বাবু, ওর মধ্যে 2 বিঘে ভিটে জমি আসছে, সে জমিটুকুতে আমি খাজনা দিয়ে বাস করি। জমিটা কিনলে আমি আপনার ভিটের প্রজা হব, 2 টাকা করে খাজনা করি। ধানের জমিটা আপনাকে সস্তায় করে দেবো বাবু, আমাকে ধানের জমিগুলো কিন্তু ভাগে দিতে হবে। আর যদি আপনি নিজে চাষ করেন তো আলাদা কথা।
0: কলকাতা থেকে নতুন এসে বহুদিন পরে দেশে বসেছি, জমি জমার ব্যাপার তত ভালো বুঝিনি, ব্যাপারটা তলিয়ে বুঝবার চেষ্টা করলাম। চালদির বারিক মণ্ডল আমার কাছে এসেছে কিছু জমি বেচতে, জমি ওর নয়, সোনাই মণ্ডলের জমি। আচ্ছা, ও এসেছে কেন, এতে ওর স্বার্থ কি? না, ও আগে থেকে এই জমার অন্তর্ভুক্ত 2 বিঘে জমিতে বাস করে, জমি নিলে ও আমার প্রজা হবে এবং আমি ওকে ধানের জমির ভাগিদার করব। বেশ কথা, বারিকের চেষ্টা এবং আমার ইচ্ছে 3 দিনের মধ্যে জমি কেনা হয়ে গেল। রেজিস্ট্রি অফিসে যে দলটি জমি রেজিস্ট্রি করতে গিয়েছিল, বারিক দেখলাম তার মোড়ল, মহাফূর্তিবাজ লোক সে। হাত বুড়ো হলে হবে কি, দাড়ি নেড়ে নেড়ে পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বেগুনি খাচ্ছে, ফুলুরি খাচ্ছে। রেজিস্ট্রি শেষ হয়ে গেলে বারিক আমায় ডেকে বললো, হ্যাঁ
1: বাবু, একটুখানি দোকানে চলুন।
0: কোন দোকান?
1: এই জল খাবেন একটু?
0: জল খাওয়ানোর প্রথা আছে এদেশে, যে জমি কেনে সেই মনের ফুর্তিতে সাক্ষী এবং শনাক্তকারীকে মিষ্টিমুখ করায়, যে জমি বেচে সে তো রিক্ত হয়ে গেল, সে খাওয়াবে কেন? এ কথা তো এ প্রদেশে নেই। কিন্তু বারিকের আনাড়ি ধরনের বিনীত গ্রাম্য অনুরোধ এড়াতে না পেরে খাবারের দোকানে গিয়ে বসলাম।
1: দাও দাও দাও ওদাকানি বাবু রে, নিমকি সেঙ্গারা সন্দেশ দাও, আর ওই যে এই হ্যাঁ দেখো গোল গোল গোল গোল, তোমার কি জানো বলে ওই দাও। এক পোয়া নুসি খাবেন নাকি বাবু? হ্যাঁ তো বাবুরি, নুসি দাও, নুসি তো আটখানা দাও। ভাজা নাই তো ভাজা দাও।
0: দেড় টাকা খরচ হয়ে গেল শুধু আমার জন্য, খাবার খরচ গেল টাকা।

0: চারেক। বারিক মহাফূর্তিতে এক টাকার খাবার নিজেই খেয়ে ফেলল। সন্ধে হয়ে এলো, সবাই মিলে অন্ধকারে বাড়ির দিকে রওনা হলাম। বারিক অন্ধকার পথে গান জুড়ে দিলে চেঁচিয়ে,
1: ও গো হরি বংশী ধারি শ্যাম লটবর।
0: সোনাই মণ্ডল বাজার থেকে বড় দেখে দুটো ইলিশ মাছ কিনেছে, কারণ আজ তার হাতে কড়কড়ে 250 টাকা। জমি ওরা নাকি খুব সস্তায় দিয়েছে আমাকে। দলিল লেখক আমাকে আড়ালে বলেছিল, 250 টাকায় 7-8 বিঘে জমি কিনেছেন, তার মধ্যে 5 বিঘে আমন ধানের জমি। সাব রেজিস্ট্রার বাবু এ দলিল এখন মঞ্জুর করলে হয়, দামটা কম বলে মনে হচ্ছে কি না? যা হোক, রেজিস্ট্রি হয়ে গেল, কোনো গোলমাল হয়নি। বারিক মণ্ডল বললে, হ্যাঁ বাবু, আমাদের গা আগে, তারপরে আপনাদের গা। এই অন্ধকারে কি করে থাকা যাবেন? সোনাই ইলিশ মাছ কিনেছে, আমাদের গ্রামেই আজ থাকুন, ইলিশ মাছ রান্না করুন পেঁয়াজ দিয়ে, আসল একটু ফুর্তি করা যাক। আমি রাজি হলাম না, বাড়ি চলে এলাম অন্ধকারে। বারিক আমার প্রজা হল। তখন শুনলাম বারিক অপরের জমিতে বাস করত, সে ভিটের খাজনা বহুদিন না দেওয়াতে জমিদার ওর বাড়ি অর্থাৎ একখানা চালা ঘর এবং একজোড়া বলদ বিক্রি করে ক্রোক দেবার উপক্রম করেছিল, তাই ও সে জমি ছেড়ে আমার জমিতে নতুন করে চালা ঘর বাঁধল। আমার নতুন কেনা ধানের জমি ওই ভাগে চাষ করবার জন্য বন্দোবস্ত করে নিলে, সেবার ধান রোয়া শেষ করলে। বারিক রোজ সকালে একবার করে আমার বাড়ি ঠিক আসবে, এসে এই গল্প ও গল্প করে ওঠবার সময় কিছু না কিছু ছুতোয় টাকা চাইবে।
2: বাবু এসো বারিক, তামাক খাও।
1: বাবু বাড়িটা দায়ে পড়ে আলাম, 5টা টাকা দিতে হবে।
2: কেন হঠাৎ?
1: আপনার জমিতে 12 মাসে চাষ দিয়ে রেখেছি, মুসুর বনতাম, যা হবে আপনার অর্ধেক আমার অর্ধেক।
2: বেশ নিয়ে যাও।
0: তারপর শুনলাম মুসুরি বুনবার টাকা দিয়ে বারিক ওর গানের দলের ডুগি তবলা কিনেছে। একদিন বললাম,
2: মুসুরি বুনলে নাকি বারিক?
1: আগে বাবু।
2: কবিঘে?
1: এই 1 বিঘে।
2: আর 2 বিঘে?
1: বাবু আর 2টো টাকা দিতে হবে, খরচে গুলোচ্ছে না।
2: মিথ্যে কথা, তুমি তোমার গানের দলের ডুগি তবলা কিনেছো সেই পয়সা দিয়ে। কোথায় তোমার গানের দল?
1: ওই জেলে পাড়ার জেলে সোনাদের নিয়ে বসি, রোজ আখড়াই হয়, গান বাজনা ভালোবাসি বাবু। এবার পুজোর সময় এই সাধন সমর বা অজামিলের বৈকুণ্ঠ লাভ নামাবো 12-ই আসরে, দেখি যদি খোদায় মর্জি হয়। আমার ছোট ছেলে কেষ্ট সাজে, দেখবেন কি গানের গলা, কি একটো।
2: বেশ বেশ,
1: দেন বাবু 2 টাকা দেন,
2: নিয়ে যাও, কিন্তু মুসুরি ঠিক বুনবে।
1: তার বলতি, কাল সকালেই বাকি 2 বিঘে সাঙ্গ করে দিব।
0: ধানের সময় আমার ভাগে সে দান দেওয়ার কথা বারিক আমাকে ততটা দিলে না, অনেক কম দিলে। লোকে বললে,
1: বাবু ওই রকমই, কত লোককে ফাঁকি দেছে, আপনারে ভালো মানুষ পেয়ে ফাঁকি তো দেবেই।
0: খুব রেগে বারিকের বাড়ি গেলাম, গিয়ে দেখে শুনে বেশি রাগ রইল না। কি মুশকিল এইরকম বাড়ি ঘর ওর, মাত্র একখানা 4 চালা ঘর, ঘরের দরজা জানলার ফাঁকগুলো বাঁশের ঝাঁপ দিয়ে কোনো রকমে আটকানো, দোর পর্যন্ত নেই ঘরের। ওর দলিজে বিছানো আছে একখানা বেদে চটা অর্থাৎ খেজুর পাতার বোনা পাটি, একটা কলঙ্ক ধরা তামার বদনা, একটা হুঁকো আর এক তামাক, টিকে রাখবার মাটির পাত্র, একখানা অত্যন্ত ছেঁড়া আর ময়লা রাঙা নরুন সার পাড়ি শাড়ি পরে চালে শুকোচ্ছে। চালের অন্য স্থানে একটা কুমড়ো গাছ উঠেছে, উঠোনে একখানা ভাঙা গরুর গাড়ি, সব শুদ্ধ মিলে অত্যন্ত ছন্ন ছাড়া অবস্থা। কি সুন্দর করে একটা পল্লীগ্রামের খুব দুস্থ মানুষের বাড়ির বর্ণনা বিভূতিভূষণ এখানে দিয়েছেন, যেন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এই গল্পগুলো। যাই হোক, একটু এগিয়ে যাই গল্পটা, কিন্তু বিষয় সম্পত্তি রাখতে গেলে ভাবপ্রবণ হলে চলে না। আমি কড়া সুরে বললাম, মোটে 2-20 বিঘে ধান পেলাম 3 বিঘে জমিতে, আমার সব শুদ্ধ 22-23 টাকা নিয়ে এসেছে, তার বদলে ধান দাও, আর বছরের ভিটের খাজনা 2 টাকা তাও শোধ করবে, নইলে কালই নালিশ শুকে দেব। বারিকের 2টি ছেলে, বড়টির বয়স 18-19, ছোটটি 14-15, তারা বাবার কাছেই দলিজে বসে গল্প গুজব করছিল। চট করে একটা খুরশি পিঁড়িয়ে এনে

0: বড় ছেলেটা আমায় বসতে দিলে। বারিক বললে, যা হে কাঁঠাল পাতা কি কলার পাতা নিয়ে আয়, বাবু তামাক খাবেন। ওরে আলি শিগগিরি শোট, শিগগিরি শোট।
1: থাক, আমার তামাক খাবার দরকার নেই, ধান বের করো বাকি টাকার।
0: ঠান্ডা হন বাবু, তামাক খান আগে।
1: বারিক নিজে তামাক সেজে দিলে। বললাম, তোমার ছেলেরা কি করে?
0: আগে বড়টি গরু সরায়, ওরা দুজনেই ভালো গান গায়। আই শুনিয়ে দে না বাবু, আরে বাবুর একখানা গান শুনিয়ে দে।
1: থাক, গান এখন শোনার দরকার নেই, তুমি ধান বের করো।
0: দেও বাবু দেও।
1: আর কাজ না, আজ সব শোধ করে দিতে হবে, নইলে নালিশ হবে জানো।
0: দেও বাবু দেও, তামাক খান।
1: একটু পরে বারিক আর তার দুই ছেলেতে ধরাধরি করে দুবস্তা ধান বার করে নিয়ে এলো।
0: বারিক বললে, বাবুর এই ধানগুলো ওর বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে, গরু দুটো খুঁজে নিয়ে এসে গাড়িতে জুতে দে।
1: আমি বাধা দিয়ে বললাম, কত ধান?
0: আড়াই বিশ।
1: সাড়ে সাত মন, এদের তো শোধ হবে না। দেনা
0: বাবু, আল্লাহর কি রে, ঘরে আর ধান নাই, সব দিলাম আপনারে, আর কিচ্ছু নেই, আপনি দেখে আসুন ঘরে।
1: তোমার ধান রইল না?
0: না বাবু, সবই তো দিলাম আপনারে।
1: তা তুমি ছেলে পেলে নিয়ে খাবে কি?
0: তা আর কি করব বাবু, আমি নালিশকে বড্ড ভয় করি।
1: ওর কথা আমার বিশ্বাস হলো না। দুবস্তা ধান গরুর গাড়ি করে ওরা আমার বাড়ি পৌঁছে দিল। দুদিন পরে বারিক তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে সন্ধেবেলা আমার বাড়ির সামনে দিয়ে দেখি কোথায় যাচ্ছে। বারিকের বগলে বেহালা। বললাম,
2: ও বারিক কোথায় চললে?
0: আগে বাবু সালাম, মহল্লা দিতে যাচ্ছি।
1: তুমি কি বেহালা বাজাও?
0: ওই এমনি একটু আধটু, খোদার মর্জিতে।
1: জেলেপাড়ায় ওদের দলের ঘরে একদিন বেড়াতে বেড়াতে হাজির হলাম। বাউরের ধারে একটা জাম গাছের ছায়ায় লম্বা দোচালা ঘর, কুঞ্চির বেড়ার দেওয়াল, বসবার জন্যে খাঞ্চার এক পুরনো মাদুর, এক কোণে দুজোড়া ডুগি তবলা, একখানা খোল, একখানা মন্দিরা, গোটা দুই থেলো হুঁকো টাঙানো বাঁশের খুঁটির গায়ে। জোনা পাঁচ ছয় লোক জুটেছে, বাকি এখনো আসেনি। আমাকে ওরা সরবে অভ্যর্থনা জানালো। বটতলাতে বসলাম, সামনে বাঁওরের স্বচ্ছ জলে পদ্ম ফুল আছে, লম্বা লম্বা জলজ ঘাসের মধ্যে দিয়ে সুরি বাড়ি মিটানো পথের মধ্যে দিয়ে জলের ঘাটে নেমেছে। পানকৌড়ি বসে আছে পাটা শাওলার দামে, উপরে কাজী সাহেবের দরগা, ভাঙা পাঁচিলে মস্ত বড় জিউলি গাছ বেড়ে উঠে সমস্ত দরগা ঘরের উপর ঝুপসি ছায়া পড়েছে, আঠা ঝরে পড়ছে গাছটার কাঁধ থেকে, খানিকটা সাদা খানিকটা লাল। আঠা ঝরে ঝরে দরগা ঘরের পশ্চিম দিকের পাঁচিলের কোণটা একেবারে ঢেকে গিয়েছে। দরগাতলার ঘাটের ওপারে আমিনপুর গ্রামের কৃষক বধুরা মাটির কলসি কাঁখে জল নিয়ে যাতায়াত করছে। একজন তামাক সেজে কোলকে আমার হাতে দিয়ে বলল,
0: হ্যাঁ তামাক সেবা করুন, একটা কলার ডাঁটা কি এনে দেব।
1: আমি তামাক খেতে খেতে বললাম,
3: একটু গান বাজনা হোক শুনি।
1: সে বললে,
0: হ্যাঁ বারিক এখনো আসেনি, সে না এলে আরম্ভ হবে না বাবু, সে হলো আমাদের বেয়ালাদার, এ দল তারই, এর নাম বারিক অপেরা পার্টি।
1: বাহ, নাম দিয়েছে কে?
0: বাবু এ মোরা তো ইংরেজি জানি নে, অন্য অন্য যাত্রা দলের কাগজে যেমন নাম থেকে থাকে, তাই দেখে মোরা একটা মিল খিটিয়ে মাল নাম বার করিসি, ভালো হয়নি বাবু?
1: একটু পরে বারিক এসেও সেই কথাই জিজ্ঞাসা করলে। আমি বললাম,
3: হ্যাঁ নামের মতো নাম হয়েছে একটা বটে, খাসা নাম।
0: আরে গান শুনিয়ে দে বাবু রে, তামুক শুধু দে।
1: ব্যস্ত সমস্ত বারিককে ঠান্ডা করে আমি তাকে বেহালা বাজাতে বললাম। ওর দুই ছেলে বেশ গান গায়, ছোট ছেলে কৃষ্ণ সাজে, বেশ কালো নধর চেহারাটি, তাকে বারিক বললে গান করে আমাকে শুনিয়ে দিতে। সে তারস্বরে একটা গান গাইল।
0: বারিক বলল, মানভঞ্জন পালা সেই গানখানা আমার সঙ্গে ধর
1: বলেই সে রগে হাত দিয়ে আরম্ভ করল, ধ্বনি কিসুখে রাখিব পরাণ, কানু হেন গুণনিধি, গৃহে না আইল যদি অঝরে বহিল তু নয়ান, ও লয়ান যে বয়ে যায় গুণমণির বিরহ জ্বালায়, লয়ান যে বয়ে যায়। বারিক গান করে না মন্দ, খানিক্ষণ থেকে আমি চলে এলাম জ্যোৎস্না রাত। বারিক কি আসতে দেয়?
0: আরে বসুন বসুন, চন্দ্রাবলীর গান একটা শুনে যান না, আমি নিজে শিখিয়েছি।
1: রাত এগারোটার সময় দেখি আমার বাড়ির সামনে দিয়ে ছেলে দুটোকে সঙ্গে নিয়ে বারিক বাড়ি ফিরছে, বন জঙ্গলের পথ দিয়ে। বাড়ির কের বাড়ি চালদি গ্রামে, ওদের ওখানে বাঁওরে

0: ধারে গান বাজনা হয়। বারিকের বাড়ি থেকে সে জায়গা প্রায় দেড় মাইলের মতো, আমার বাড়ির সামনে দিয়েই যাতায়াত করতে হয়। এ পথে অধিকাংশই ঘন বন জঙ্গলে ভরা, সাক্ষপের ভয় তো নিশ্চয়ই আছে এত রাত্রে। বারিককে ডেকে বললাম, হে আলো নিয়ে যাও না কেন বারিক? বারিক রাস্তায় দাঁড়িয়ে বলল, কে বাবু, এই এখনো জাগন তো আসেন? আর বাবু আলো, কেরোসিন তেল পাও কনে? কেরোসিন তেলের অভাবে অন্ধকারে ভাত খেতে হচ্ছে রোজ রোজ। তা গান কেমন শুনলেন বাবু? আগাগোড়া নিজে শেখানো বাবু, ওরা সব জেলে মালো বেহালা বেতালা বেসুরো গান গাইতো, হাতে নাতে আমি শেখালাম বাবু। বাড়ি কেমন ভাব প্রকাশ করলে যেন সে স্বয়ং ফৈয়াজ খাঁ। আমি তাকে একাটি পাকাটি মশাল দিয়ে জেলে বাড়ি যেতে বললাম। হাটে ওদের গ্রামের সোনাই মণ্ডলের সঙ্গে দেখা। যে সোনাই মণ্ডল তার ধানের জমি আমার কাছে বিক্রি করেছিল, বেগুন বিক্রি করছে দেখে বললাম, সোনা ভালো আছো? আগে হ্যাঁ বাবু, একরকম। বেগুন দিও দুশের। বাবু একটা কথা বলতাম আপনারে, বাড়িকের অবস্থা যে খুব খারাপ হলো বাবু, আপনি মনি আপনারে না বললি আর কাকে বলি? ভাবলাম বাড়িকের বোধহয় অসুখ বিসুখ করেছে, কিন্তু দু চার দিন আগে তাকে গান করে বাড়ি ফিরতে দেখলাম যে, কি হয়েছে তার? সোনাই বলল, তা না বাবু, ওর বড় দুর্দশা হয়েছে। আপনার কাছে এক মুঠো টাকা দেনা ছিল, আপনি ধানগুলো নিয়ে গেলেন, আর ঘরে খোরাকির ধান রইল না। যার কাছে নেবে তাকে আর ফেরত দেবে না, ওই ওর এক দোষ। নলে নাপিতের আর নামচরণ ময়রার গোলা থেকে আর বছর সমানে ধান কর্জ করেছে, একটা দানা শোধ করেনি। সেদিন নালিশ করে রামচরণ ময়রা ওর বলদ ক্রোক করে নিয়ে গিয়েছে গত সোমবারে। ধান কর্জ পাচ্ছে না কারো কাছে, একবেলা খেতে পাচ্ছে একবেলা খাওয়া জোরছে না। বস্তুর অভাবে ওর স্ত্রীর ঘরের বাইরে বার হওয়ার উপায় নাই। ছেলে দুটো আহম্মদ ফয়দার দফাদারের বাড়ি, দুবেলা দুটো ভাত খেয়েছে, স্বামী স্ত্রীর বোধ হয় ভাতও খাওয়া হয়নি আজ। আশ্চর্য হয়ে বললাম, সে কি কথা, গত সোমবারে ওরা গরুক্রোক হয়েছে বলছো, আর সেই সোমবারের সন্ধ্যের সময় তো ওকে বাড়ি কপেরা পাটির ঘরে মহা আনন্দে দুই ছেলেকে নিয়ে গান করতে দেখেছি। তা দেখবেন বাবু, ওই রকমই লোক, কাল কি খাবে সে ভাবনা নাই, দেখুন গিয়ে দুই ছেলে নিয়ে বেহালা বাজাচ্ছে। ধান নেই ঘরে? এক দানা নাই বাবু। ওর মহাজনের কাছে কর্জ করে না কেন? হইতে বললাম, সেদিকে কি যাবার জো আছে? মহাজনের 717 সালি ধান কর্জ করেছিল, তার এক কুচি ধান শোধ করে নাই, দেনার মাথার চুল বিক্রি, যার নেবে তারে আর দেবে না, একদম কথা ঠিক নেই, কেউ বিশ্বাস করে না তারে আর। এর কিছুদিন পরে বারিক আমার কাছ থেকে 10 টাকা ধার নিয়ে গেল। কলাই বেচে টাকা শোধ করবে এই শর্তে তাকে টাকা ধার দিলাম। ক্ষেতের কলাই মুখ সব যে যার বিক্রি করে ফেললে বারিক আর আমার সঙ্গে দেখা করতে আসে না। একদিন হাটে খবর পেলাম বারিকের কলাই মুখ আহমেদ দফাদার সব কিনে নিয়েছে। শুনে আমার ভয়ানক রাগ হলো, বারিকের বাড়ি পরের দিন সকালেই গেলাম। বারিকের প্রতিবেশী তোফেজ্জেল বলল, হ্যাঁ বাবু শিগগিরই যান, সে এখনও তার দলিজে বসে তামুক খাচ্ছে, আপনি যাচ্ছেন শুনলে কিন্তু পেলিয়ে যেতে পারে, পাওনাদার এলেই পালাবে, ওর স্বভাবই ওই। বাড়িকের ঘর দরের অবস্থা আরও ছন্ন ছাড়া, চালের খড় গত বর্ষায় পচে ঝুলে পড়েছে, উঠোনের মাঝখানে মুগ কলাই মারবার খামার, একপাশে ভুসি পাকার করি, গাড়ি আছে গরু নেই উঠোনে। বাড়িক আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল, মুখ ওর শুকিয়ে গেল। আসুন বাবু সালাম, দলিতে আসেন বসেন। ওরে আলি, খুশি পিড়িখানা এনে দে বাবু রে।
1: থাক পেরে, আমি এসেছিলাম তোমার কাছে, মুগ কলাই বিক্রি হয়েছে?
0: হ্যাঁ বাবু।
1: আমার টাকা দাও।
0: টাকা এখনো মোর হাতে আসেনি বাবু।
1: মিথ্যে কথা, কার কাছে বিক্রি করেছো? আহম্মদ দফাদারের কাছে তো, সে সংবাদ আমি রাখি। আহম্মদ কারো পয়সা বাকি রাখবার লোক নয়, টাকা বের করো।
0: বারিক নির্বিকারভাবে আমার জন্য তামাক সাজতে লাগলো। তামাক সাজা শেষ করে আমার দিকে কলকি এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ তামুক সেবন করুন বাবু।
1: আমার কথার উত্তর দাও।
0: আপনি ন্যাস্ত বলেছেন, টাকা ওরা দিয়েছিল, তার সংসারের জ্বালায় সে টাকা মোর খরচ হয়ে গিয়েছে। তবলা সাইতে খরচ হলো 3 টাকা, বেহালার তার এনএমএল মুকুন্দ তেরির দোকান থেকে।
1: ওরা বাজে কথা শুনতে যাই না, খেতে পাও না, মহাজনের দেনা শোধ করবার ক্ষমতা নেই, তখন অত শব্দ কেন? হ্যাঁ বাড়িঘর তো এই অবস্থা, গাড়ি গরু সব কি হলো?
0: আমার প্রশ্নের উত্তর শুনে ওর প্রতিবেশীর মধ্যে কি একজন চলে এলো, চড়াসুর শুনে অনেকেই ওদের সামনে এসেছিল ওর কাছে, বলে ওকে আর কিছু বলবেন।

0: না বাবু, লোকটার আর কিছুই নাই।
1: তা গাড়ি গরু সব কি হলো?
0: এই রামচরণ ময়রা গরু গ্রোক করে নিয়ে গেল, গাড়িও বিক্রি করে ফেলেছে আহম্মদ দফাদারের কাছে। গাড়ি গরু না থাকলে চাষার উঠোন মাঠায় মানায়। বলি, ও চাষা, বাবুর কাছ থেকে টাকা আনলে কেন, যদি শোধ করতে পারো না? ভদ্রলোকের কাছে কথা ভাঙো কেন? তুমি একেবারে দশায় ধরেছে তোমায়, স্যাঁ স্যাঁ স্যাঁ স্যাঁ জুয়াজুরি করো কেন?
2: বারিক মুখ চুন করে বসে রইল আর সকলের হাতে হাতে কলকে পরিবেশন করতে লাগলো। আমি নিরুপায় হয়ে চলে এলাম। বারিক কোনো কথাই গায়ে মাখে না, কে যে কাকে কেন বলছে। বারিকের বাড়ি আর কিছুদিন গেলাম না, টাকা আদায় হবে না জানি, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না, টাকা করির সম্পর্ক তো নয়। বারিকের সঙ্গে মাস দুই পরে একদিন হঠাৎ হাটে দেখা। কাঁধে একটা ময়লা গামছা, পরনে ছেঁড়া আধ ময়লা ধুতি লুঙ্গির মতো করে পরা। সদা হাস্য মুখে বারিক আমাকে দেখে বললে, হ্যাঁ বাবু সালাম, আমাদের ওদিকে আর আসেন না দে।
1: না, আমার অন্য কাজ আছে।
2: আজ একবার মহল্লা ঘরে যাবেন বাবু? ও বেলা দুটো গান শোনাতাম আর দেখতেন আমাদের সাধন সমর পালাটা কীরকম হলো, আজ পুরো মহল্লা হবে, পরশু গান হবে, আরামডাঙায় বিশ্বাসদের বাড়ি।
1: আমার সময় হবে না।
2: ও কথা বললি শুনছি না বাবু, আসুন দয়া করি, আপনারে গান শোনাতে বড় ভালো লাগে। হ্যাঁ আসবেন বাবু। ওর অনুরোধ এড়াতে পারলাম না। সন্ধ্যার কিছু আগে বাউরের ধারে ওদের বাড়ি কপেরার পার্টির মহলা ঘরে গিয়ে বসলাম। বারিক তার দুই ছেলেকে নিয়ে ঠিক সন্ধ্যের সময় এলো। বাউরের দিক থেকে ফুরফুরে হাওয়ায় বড্ড শীত করছে। সময়টা মাঘ মাসের প্রথম সপ্তাহ। বারিকের গায়ে একটা বহু পুরনো কুষ্টিয়ার চাদর, জ্যোৎস্না রাত্রি। আমি বাইরেই বসে রইলাম। বারিক মহাব্যস্ত অবস্থায় কখনো গান করে, কখনো এর গানের ভুল ধরে, ওর তালের ভুল ধরে, হাসি ঠাট্টা অঙ্গভঙ্গি করে বিদূষকের ভূমিকায় কিভাবে কাজ হবে তা শিক্ষা দেয়, ছেলেকে শিখিয়ে দেয় কৃষ্ণের ভূমিকায় কীরকম বেঁকে দাঁড়াতে হবে। মোট কথা, এই বয়সে তার উৎসাহ আমোদ লম্ফচম্প একটা দেখবার জিনিস। আবার বাইরে এসে আমার কাছে বলে, হ্যাঁ বাবু বীরখান একটা দেখছেন কেমন, আমার নামে যখন এ দল তখন বাড়ি কপেরা পার্টির যাতে বাইরে নাম ভালো হয় তা তো আমাকেই দেখতে হবে, নাকি বাবু? অজামিল কেমন লাগলো দেখলেন? চলবে কেষ্টা, আপনারা ভালো বললি, হ্যাঁ ভালো। কে বলবে এই সেই বাড়ি যার দুবেলা খাওয়া হয় না, যার গাড়ি গরু পর্যন্ত মহাজন ক্রোক করে নিয়েছে, দেনার দায়ে মাথার চুল বিক্রি, এই 55 বয়স কোঠা ছাড়াতে যাচ্ছে এই অবস্থায় একাই 100। পরদিন হাটে আহমদ দফাদারকে কী করে অপমান করলে আমার সামনে। চেঁচামেচি শুনে গিয়ে দেখলাম আহমদের গলার গামছা নিয়ে টানাটানি করছে। আহমদ চালদি গ্রামের অবস্থা সম্পন্ন লোক, লম্বা দাঁড়ি রাখে, বেশ একটু গর্বিত, ঘোড়ায় চড়ে বেড়ায়। এবার ধানের দামে 16.5 টাকা পর্যন্ত উঠেছিল। দুটো গোলা ভর্তি প্রায় 1000 মন ধান চড়া দরে বিক্রি করে আহমদ টিনের বাড়ি ঘুচিয়ে দোতলা কোঠা বাড়ি তুলেছে। আমি গিয়ে বললাম, আরে কী করো আহমদ, কী করো, ওকে ছেড়ে দাও, ছি তোমার যে বয়সে বড় না। আহমদ হাতে পয়সা করেছে, কাউকে মানে না। আমার দিকে ফিরে বলল,
3: আরে যেতে ওর ইয়েকে খেয়ে দেবো, এত বড় আস্পর্তা আমার সঙ্গে যুগ চুরি করে কথা বলে, মুখ দেবো বলে বায়নার টাকা নিয়েছে সেই 8 বছর, দুমন কলাই দিয়ে আর টাকাও দেয় না, কলাইও দেয় না, রোজ বলে দিচ্ছি দেব, আর আমি ওরে আমার সঙ্গে কিনা ঠকা নিয়ে একদ বড় সাহস,
2: যেন সাক্ষাৎ ভাইস রয়। বারিক তখন বলছে,
0: সেরকম বাবু আমি ওই সুমন্দিকে একবার দেখে নেবো, শুন নেতাম আপনি ধরলেন কেন?
2: আহমদ আবার সবেগে ঠেলে তাকে কোনো রকমের ঠান্ডা করি। আহমকে বললাম, কত টাকা পাবে?
3: তা বাবু অনেক, খেতে পায় না, 20 দিন না ধান দিলাম, 20 মাসে 27 টাকা দিল মুগির দাম, মোট 2 মন কলাই দিলে, এখন 15 টাকা তার ধরুন বাকি, ঝিঙের ভুঁই করে গাঙের ধারে তার 2 বছরের খাজনা 4 টাকা, ওসব ওর দিতে পারবে না, আপনিও তো শুনি পাবেন 1 মুঠো টাকা।
2: বাড়িকে প্রতিবেশী সোনাই মণ্ডল আমাকে আড়াল নিয়ে গিয়ে বললে, বাবু 2 কাঠা পুঁসুরি আর 2 অপনু মানকস্তু বেস্তি এনলে বাড়ি, সব আহমেদ কেড়ে নিছে, হাটে ওই বেসে চাল কিনে নিয়ে যেত ঘরে, কি অন্যায় কাণ্ড দেখুন বাবু, সওনা পয়সা হবে আপনার কাছে, বেগুন পটলটাকে একটু কিনে দিই। সেদিন রাত 10টার সময় শুনলাম বারিক উচ্চৈস্বরে রাগিনী ভাজতে ভাজতে বারিক অপেরা পার্টির মহল্লা দিয়ে ফিরছে। তুমি কোন অংশে বলো কোন বংশে, করয়ে করেছ সুখী, নামটি তোমার দয়াময়, কথায় বটে কাজে নয়, এইসব। এরপর অনেকদিন আমার সঙ্গে ওর দেখা হয়নি। একদিন সোনাই মণ্ডলের সঙ্গে আমার দেখা। তাকে বলি, বাড়ি কেমন আছে?
0: আর বাবু আপনি শোনেননি, তার যে সর্বনাশ হয়ে গেছে।
2: কি হলো, কি ব্যাপার?
0: ও সেই বড় ছেলেটা আজ 7 দিন হলো মরে গিয়েছে।
2: সে কি কথা, কি হয়েছিল?